আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1270 কিলোহার্টজে। সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ, ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজে শুনতে পাবেন আমাদের লাইভ অনুষ্ঠান। আজ রবিবার, 28 আষাঢ় 1948 শকাব্দ, 2 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 19 জুলাই 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 25 সেকেন্ড।

দেশের যুবশক্তির উপরই আমার আশা। যুবকদের অনেকে পাপাসক্ত হলেও তারা স্বভাবপাপী নয়, অসহায়ভাবে পূর্বাপর চিন্তা না করে তারা এ পথে এসে পড়েছে। এতে যে তাদের এবং সমাজের কি হানি হচ্ছে তা তাদের উপলব্ধি করতে হবে। তাদের বুঝতে হবে যে কঠোর অনুশাসনময় জীবনযাত্রা ছাড়া আর কিছুই তাদের বা দেশের ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে না। সর্বোপরি ঈশ্বরকে প্রত্যক্ষ না করা পর্যন্ত এবং লোভ থেকে বাঁচার জন্য তার সহায়তা যাচনা না করা পর্যন্ত নিরস অনুশাসন তাদের বিশেষ কিছু হিত সাধন করতে সমর্থ হবে না। বাহ্যিক কোনো প্রকাশ ছাড়াই শিশু যেমন মায়ের স্নেহ অনুভব করতে পারে, তেমনি তিনি আমাদের হৃদয়ে বিরাজমান। এই অনুভূতি আশাকেই ঈশ্বরকে প্রত্যক্ষ করা বলা হয়। যেসব নবযুবক অনতি বিলম্বে পিতৃত্বের গৌরব লাভ করবে, জাতির পক্ষে তারা হচ্ছে ঠিক লবণের মতো। লবণ তার স্বাদ হারিয়ে ফেললে পরে লবণাক্ত করা হবে কি দিয়ে? যুবশক্তি বিশ্বের সর্বত্রই চঞ্চল, সুতরাং পঠোদ্দশায় অর্থাৎ অন্তত 25 বৎসর পর্যন্ত বিশেষ চিন্তা না করেই ব্রহ্মচর্য পালন করা একান্ত প্রয়োজন। নিষ্পাপ যৌবন এক অমূল্য সম্পদ এবং ক্ষণিকের উত্তেজনা বা আনন্দ মেটানোর জন্য এর অপব্যয় অনুচিত। তোমাদের আমি গ্রামে যেতে অনুরোধ করছি, এবং প্রভু বা উদ্ধারকর্তা হিসেবে নয়, গ্রামবাসীর দিন সেবক হিসেবে। গ্রামের মধ্যে তোমাদের ডুবে থাকতে আবেদন জানাচ্ছি। কেমনভাবে জীবনযাত্রা প্রণালীর পরিবর্তন সাধন করতে হয় তা তারা তোমাদের দৈনন্দিন কার্যকলাপ এবং জীবনযাত্রা প্রণালী দেখে শিখুক। যথোপযুক্ত নিয়ন্ত্রণের মধ্যে থেকে বাষ্প যেমন এক মহাশক্তিতে পরিণত হয়, এবং নিয়ন্ত্রণে না রাখলে বাষ্পের যেমন নিজস্ব কোনো মূল্য নেই, তেমনি গ্রামবাসীদের জন্য হৃদয়ে শুধু দরদ থাকাই যথেষ্ট নয়। ভারতের ক্ষত বিক্ষত হৃদয়ে প্রলেপ লেপন করার জন্য ঈশ্বরের দূত হয়ে তোমাদের আমি বেরিয়ে পড়তে অনুরোধ জানাচ্ছি। তোমাদের যাবতীয় জ্ঞান শিক্ষা দীক্ষা ও পাণ্ডিত্যকে পাল্লার একদিকে চাপাও এবং অপরদিকে রাখো সত্য ও পবিত্রতাকে। দেখতে পাবে দ্বিতীয় দিকের পাল্লা অনেকটা ঝুঁকে পড়েছে। নৈতিক অপবিত্রতার দূষিত বায়ু আজ স্কুলের ছাত্রছাত্রীদের ভেতরও ছড়িয়ে পড়েছে এবং প্রচ্ছন্ন মহামারীর মতো তাদের সর্বনাশ সাধন করছে। সুতরাং ছেলে মেয়ের দল, তোমাদের দেহ ও মনকে পবিত্র রাখার জন্য আমি আবেদন করছি। তোমাদের সকল পাণ্ডিত্য শাস্ত্ররাজির তাবৎ জ্ঞান ব্যর্থ যাবে যদি না তোমরা সেই সব শিক্ষাকে তোমাদের দৈনন্দিন জীবনে রূপায়িত করো। চরিত্রবিহীন জ্ঞান এক শয়তানি শক্তি। পৃথিবীতে এই জাতীয় অনেক প্রতিভাধর চোর এবং ভদ্র দুরাত্মার উদাহরণ আছে। ছেলের দল, তোমাদের আমি বলতে চাই যে শেষ অবধি তোমাদের ভবিষ্যৎ তোমাদের নিজেদেরই হাতে। তোমরা যদি দুটি শর্ত পালন করো তাহলে তোমরা বিদ্যালয়ে কি শিখো বা না শিখো তার জন্য আমি কোনো চিন্তা করব না। একটি শর্ত হলো এই যে বিপত্তিকর যে কোনো রকমের অবস্থার মধ্যেই পড়ো না কেন, তোমাদের ভীতির সম্পর্ক রহিত সত্যবাদী হতে হবে। কোনো সত্যাশ্রয়ী ও সাহসী বালক এমনকি কোনো মাছিকেও আঘাত করার কথা কখনো চিন্তা করবে না। নিজ বিদ্যালয়ের সব কয়টি দুর্বল ছাত্রকে সে রক্ষা করবে এবং বিদ্যালয়ের ভিতরে বা বাইরে সহায়তা প্রার্থী প্রত্যেককে সে সাহায্য করবে। যে ছেলে ব্যক্তিগত জীবনে দেহ মন ও কর্মের সুচিতার আচরণ করে না, সে যে কোনো বিদ্যালয় থেকে বিতাড়িত হবার যোগ্য। বীর ও সাহসী ছেলে সদা সর্বদা তার মনকে পবিত্র রাখবে, তার চোখের দৃষ্টি হবে ঋজু এবং হাত অপবিত্রতার স্পর্শ বিরহিত। জীবনের এই সব মৌলিক নীতি শেখার জন্য কোনো বিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন নেই। এই ত্রিবিধ চরিত্রগুণ যদি

0: তাদের থাকে, তাহলে এক দৃঢ় ভিত্তিভূমির উপর তোমাদের ভবিষ্যৎ গড়ে উঠবে।
1: আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন গান্ধী কথা থেকে পাঠ। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানখানি শুনুন নিশিত সাধুর কণ্ঠে।

ভক্তিমূলক গান শুনছেন অঞ্জলি অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী কণ্ঠে। এবারে পরপর দুটি ভক্তিমূলক গান কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ভক্তিমূলক গান শুনছিলেন অঞ্জলি অনুষ্ঠানে। আজকের আসরে শিল্পীরা ছিলেন নিশিত সাধু, কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান।

0: কাহাম
1: আকাশবাণী আগরতলা লামসগতে খাকাম ইয়াফার আবৈক্ষক নাই তো নাই যত লোক রকম তিনি হাইন খরং পান্ডব তিনি ককটি সাল তালিং তালনি সাল নেজি চার সালমারি জিব্রিরা থামচে বা তিব্রা বিশি জুলাই তালনি সাল চিচুকো সালমারি নই সাই নেজি দক ইংরেজি বিশি খানার জায়গায় দঙ্গ মিটার নেরা থামচে দক পয়েন্ট ব্রী মেগা হার্চ এবার সাসাই নেরা দক চিচুকো কিলো হার্চ তাই সারসা পয়েন্ট ব্রী মেগা হার্চ বাক্সা খেলায় ই হাইন খরাং আউ খেলায় জায়গায় দঙ্গ

তাবুক জিনখানালাই নাই দিনী সালনি মৃত্যু সদনমানি পাতিমুনি মারির তিনি সাল চিচুকু জোলাই তিনি সালও চিচাররা চারচি চার খ্রিস্ট বিশুও সেনাকা ফলস কনভেনশননি পুইলা চেকমানি আপনকারিব চিচুকুরা থাম খ্রিস্ট বিশুও টুর ডি ফ্রান্সনি পাইমু মানি তৈব মৃত্যু সাধন চাকরি ডক্টর বিশঙ্গতঙ্গ নৈসাই স্নি খ্রিস্ট বিশুও তিনি তৈ সালানো চিনি ভারত হাক্তরনি পুইলা রাষ্ট্রবক্রক প্রতিভা পাতিলনি পুইলা রাষ্ট্রবক্রক মানি সাল আপনকারিব মৃত্যু সাধন চাকরি ডক্টর বিশঙ্গতঙ্গ তিনি সাল সাল চিচুকু জোলাই মিয়ানমারনি শহীদ দিবসনি পালাই যাক তেই নিকা রাগুয়ানি মুক্তি নি সাল নিব পালাই যাক মৃত সদন চাকরি রক্ষী বিশৃঙ্গ তঙ্গ তৈব রন্দি মার্কিন যুক্তরাষ্ট্রনি তিনিতেই সালনু জাতীয় আইসক্রিম নি সাল নি সাজাক জাতীয় ডাইকেরি ডিভোর্স নিব পালাই যাক মৃত সদন চাকরি রক্ষী বিশৃঙ্গ অবজারভার ডয়েস আবু ভারত নি যে রতক্ষতক কালিমুং আবেচেপনি আপনি সাল নিব তিনি সালনো পালাই যাক জাতীয় দিবস ক্যালেন্ডার নিব তিনি সালনো পালাই যাক আপনকারিব তিনিতেই সাল চিচুকুরা খ্রিস্ট বিশুও প্যারিস নি মেট্রো ওপেন মানি তাই আপনকারিব চিচার রাজনীতি খ্রিস্ট বিশুও ফ্রাঙ্কো পোসিয়ান ওয়ার্ড স্টার্ট মানি এবা চবা চেংমানি খনাইতনে রাংসাকনি তাকু বুখুক তিনিতেই সালো বুমুং গনাং আচাইনি রকনি বিশিঙ্গ তঙ্গ চিচুকুরা নিচেনি খ্রিস্ট বিশুও জর্জ ম্যাক গবার্ন তেই চিচুকুরা নিচিসা খ্রিস্ট বিশুও হ্যারল্ড ক্যাম্পেইন তেই চিচাররা নিচি স্মি খ্রিস্ট বিশুও মঙ্গল পান্ডে আচাইমানি সাল থেইনাই বুমুং গনাং রকনি বিশৃঙ্গ তঙ্গ নেই সাইচি নেই খ্রিস্ট বিশুও তিনিতেই সালো উমর সুলেমান অব ইজিপ্ট নি ভাইস প্রেসিডেন্ট তঙ্গ নেই সাই নেই খ্রিস্ট বিশুও অ্যালান লমেক্স তাই চিচুকুরা চার্চি খ্রিস্ট বিশুও হ্যান্স মর্গানথু বব থুইমানি সাল আশুক চড়া চানা লাইখা লাই থাংনাই সালো তিনিতেই লাই থাংনি বিশিনি তিনিতেই সালো পাতি থাংমনি পাতিমুংনি মৃত্যু সদন মানিনো

0: ভালোতিনে কম লোক জমার বাকে অ বেমার মানজাগে মানো জরাব যে কোনো কারণে মকল হামি হব আংখে দুঃখ মানখে এবার এক্সিডেন্ট রকমখে ব অ বেমার মানজাগে মানো অ বেমার বুড়া বুড়ি চিরক মানজাগমা কারণ অংখা ডায়াবেটিস হ্যাঁ ডায়াবেটিস অংখে ব অ বেমার আঙ্গে মানো অ বেমার ফুলা মকল কাহামখে নুগুলাক সালনতে মালখুমনি লাইট রকনো কাহামখে নাইসিগে মানগুলাক আবনি লগি লগি কাইসা মানিজন কাইনি কাইথাম এবার কাইবির রকফান নগি মানো অ বেমার অংখে সালন রঙ্গিন হাইকে নুকনি নুকনাই আবনি লগি কসম কসম মানে রক ফানো নগি মানো অ বেমার টুমুং বেলাইখেন বাড়ি থাকে আবরক পুরাপুরি মকল নুকিয়া ফান আঙ্গে থাঙে মানো অবেমানো জরনি বিশৃঙ্গ ডক্টর বাই মালাই নাইজাকিয়া নাইজাকে হামে থাকায় বাইকে হামনাই অব ডক্টর বাই নাইজাক না নাংনাই তুমুং অপারেশন খাইনা মতে কে সংখে অপারেশন খাই মা হামরিনাই অবেমার কি রুম জেফ্রো ডক্টর নিথানি ফরংজাকে নাইজাকে ফাদে কাছে আসা জরা সাক হাম করে কক মকল আফগফা মানা রুগী ককতে জাথাইনি খেনা লাখা
1: খনাইতনৈ রংসাকনি দাখুবুখু ফাইদি দাবুসং খনালায়ানো তিরিনি হুকবারনি কগো কুয়াইফল কাইনানি নরুকে কক থাইসা থাইনে চিনি হাও কুয়াইফল কাইসা বেলাইনো নাঙ্কুক মানে কাহাম মানে হাক্তর ভারতও তে চিনি হাস্তে ত্রিপুরাও গমাং ম জাগাওনো কুয়াইফল কাই মানো তে মাবো মানথকুগো নক থাইনি এবার নকনি নকলানি গানাগিনি তাই মেখেতং কাইমানি বাড়ি রগো কুয়াইফল কাই মানো যে সামলাফানো কুয়াইফল নো সামুঙ্গো নাঙ্কুগো কুয়াইফলও আয়রন ক্যালসিয়াম তাই ফসফরাস গবাংখে মানথগো কুয়াইফলও পেপেন হনেই কাইসা মানই দঙ্গ আবোবাই বহকনি হজম এবা গেলের নাই বিথি সামজাগো গথং ফুরুখে চং মই সঙ্গী চাও তাই মন খাহানকে আহাইন বথাই রাওই চা খাহানকে বেলাইন থগো বহকনো কচাং তন্ডিনানি তাই দান্দাপুরাও গেলেরনানি তৈব সানানি থাকাহানকে বকল তৈ প্লিহার বেরাম রকনি ইয়াকনি কাতিরি তন্নানি বাকৈ কুয়াইফল চা খাহানকে বেলাইন কাহাম দ্রাত কাহাম কুয়াইফল হনকে আবহাই উংনানাংনাই রমদি বুফাং কবাং চুকথাইয়া বথাই ডাকতিনো তরনাই কাইসা বথাই বাই তেকেসা বথাই চালমানি আবো সমান বাকসা তেই বথাইনি বিশৃঙ্গ বচলি কিসামিসা তংনাই তেই বাকুমা কী ইয়ং রকি বলাই কখরাং ডাক ডাক উংনানি নাংনাই কাইসা বথাই আবো তরমানি রমদি কেজি কাইসানি সিমি দের কেজি তাই কেজি কাইনই আমতিহাই কাইনিনি খাকসা আমতিহাই রকবো অঙ্গই মানো গবাং থাইনাই আবরকলনো জং জাত কাহাম কুয়াইফল হনেই সাও এবা রমই নাহারেই মানো কাহামখে নাইখানি নাইকানি খাইনানি তে কাহামখে মাননানি বাকৈ কুয়াইফলনো কিসামিসা নাইকানি রক খ্লাইনানি নাংনাই তে গানাগিনি মানথকমানি বিথিরকবো কিসাসগ্র কাহানকে বেলাইনো চাকুগো বখরে নুকজাকফ্রু বুফাং গুড়ি উই হাও কেজি কাইসা অ্যামোনিয়াম ফসফেট তাই কেজি কাইসা মিউরেট অফ পটাস রেখানকে বেলাইনো চাকুগো ওয়াইসা আবো তাবুকনিহাই জুলাই তালো তাই তে ওয়াইসা হাঁকে সেপ্টেম্বর তালো রেখানকে বেলাইনো চাকুগো আবো বুফাং গুড়ি উই রুনানি নাংনাই কিসা সাপ খ্লাই কুয়াইফল বুফাঙ্গো গবাং মা বেরাম রোগ নুকজাকো মোজেক খাহানকে মেলাথিয়ন নৈনি সিমি বা মিলিমিটার রুই কাইসা তুইয় রুইগুলোগুই আবনো সাহারি রুনানি নাংনাই ইয়াফাং সকসামানি তুমুন নুকজা খাহানকে বুডু পেস্ন বা ইস্টু বা খ্লাহি রুখাহানকে আবো অ বেরামনি ইয়াকনি কাতি উই তঙ্গুই মানো আন্ট্রাকলেস আবো বুথাইনি বেমার আবো তুমুং নুকজা খাহানকে

0: ওয়েবসাইটটা https://kuitrp.dcurts.gov.in আজাগাও দাদাকসিদা খাবুই নাই মানানো।
1: একাডেমিক ইয়ারনি ফাইনেন্সিয়াল ইয়ার নৈসাই নিচিদক তাই নৈসাই নিচিসিনি বিচিনো রক্ষাবুই ন্যাশনাল স্কলারশিপনি বাকাতেই স্কলারশিপ রেজাকনাই পোর্টাল নাকা https://scholarship.gov.in ওয়েবসাইট নি বিসিংটাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নি বাকাতেই ও সাকলাইমং নং সাকলাই রেজাকা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন তে কিসাসক সায়াতং মানি অ্যাপ্লিকেশন এবা ডিফেক্টিভ অ্যাপ্লিকেশন রকনি রিসাবমিশন খাইনা বাগে সাজাকা অ নৈসাই নিচিদ ইংরাজি বিসিনি বিসকাং আগস্ট তালনি সালতামচিসা সালমারনি বিসিঙ্গ কয়লে রে নাই তাই লগিও বরকনি বরকনি এস টি সার্টিফিকেট তাই এস ডি এম হায়াকাবা ডি সি এম হায়াকাবা এস ডি ডাব্লিউ হায়াকাবা ডি সি নি ইনকাম সার্টিফিকেট রে নাই লগিও একাডেমিক নি পাইথাক ইয়ারনি মার্কশিট তাই স্কুল ইনস্টিটিউশন রংসরং টংমানি সার্টিফিকেট বো রেনা নাই তে যে হোস্টেল টংমের বড় বড় ইনস্টিটিউশন নি বেখাতে হোস্টেল আর নি অ্যাপ্রুভাল খাইজাক সার্টিফিকেট বো রেনা নি নাই
0: ও জুলাই তালনি শাল নেচিনি শালমারি নি সিবি ত্রিপুরা হাসিনি শিরিশি তিনি রক্ষা খার্চি তের সংসা জাগা নখনি ককথুমতে হুকুমু দাগি খংনি বেখাতে ককমঙ্কাংশাও সাকলাই জাখা আসুক জরা যেন খালাইখা ককথুম রোগ তবু খালাইনে নকপার্তিবারনি ককতমা আগুলি বিরখুং হলাতে গানাগিনি আমসাইনি নকপার্তিবারনি ককতমাও সাকলাই যাখা নখা চমুই গান তগনাই ফেরাং ককই ওয়াতেই ফাই পানো মানো তুমকুকমানি মারিও তুমসামারিও নুকজাগান থামচিউনি ডিগ্রি সেলসিয়াস তে তুমখলাই মারিও নিচিদক ডিগ্রি সেলসিয়াস নবারো তুই হকুনি মারি সাকাও নুকজাগান চকু চিদক পার্সেন্ট তাই খামাও নুকজাগানো চকু চিপ্রি পার্সেন্ট হজাকমঙ্গ সাকলাই জাখা সিপাহী জলা ওয়েস্ট ডিস্ট্রিক্ট গুমতি তেই সাউথ ডিস্ট্রিক্ট নি গবাং মা আমচাই আমচাই রক ওয়াতে গবাং খে ফাই মানো তাই ফেরাং ককে ওয়াতে ফাই ফানো মানো হই হজাক দংনানি বাকই কক মঙ্কাংসাও গজার জাখা
1: আফাদে গাছং তাও খানা হালাইনে সেবক বরক তলামনি কক পুরান চেন খানালাইনে অবংখা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ত্রিপুরা অবনি বেখাতে কম্পিউটার প্রোগ্রামার কো কাম অ্যাটেন্ডেন্ট হোস্টেল সুইপার তাই সুইপার রকনি বাগে আর বুকস আসতাই তঙ্গ কাই চিবরি আপনি বাকি রেং মারি না নাই রেং রেম স্যার পাস খাই যাক হায়া খাবা রেং রেম স্যার সিমি চেঙ্গে বিই বি তে পাস খাই যাক পর্যন্ত ও কয়লায় জমা রে মানা না আপনি বাকি অন্য রে না নাই নখা বেশি চিচানে সিমি নখা বেশি ব্রেজিনে বিশিঙ্গ খাতে যা রোগ বাকি অমর কিসে হলি রোমং তঙ্গানে আপনি বাকি অনলাইন তৈ কয়লে রেনে পাইথাক সালমারি রেজাকা অজলাই তালিন সাল নৈচেনে সালমারি নি বিশৃঙ্গ অভাই খাইন কর্পোরেট সেক্টর নি বেখাতে কিসে বুক সাহসকাইন সপনা বাকি কয়লে আসা জাগে দঙ্গ আসকানি মঙ্কা ম্যানেজমেন্ট ট্রেনি তাই জুনিয়র অ্যাসিস্টেন্ট আপনি বাকি বুক সা আসকাই দঙ্গ কাই সারা ব্রেজিচার রেমারি না নাই বিএ বিকম বিএসসি বিসিএ বিই বিটেক আবহায় গ্রাজুয়েট একেবারে ডিগ্রি পাস খাই যাক আপনার বাকি অমর না নাই নখা বেশি চিচানে সিমি নখা বেশি থামচেনে বিশৃঙ্গ খাতে যা রোগ বাকি অমর কিসে হলের মতো আপনার বাকি কলের পাইথাক সালমারি

রবিকিরণ অনুষ্ঠানে আজ শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণ পর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে এবং তারপরে শুনবেন বাংলার স্থানীয় সংবাদ এবং ককবরক সংবাদ। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে সুব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন।

এরপর তিনি হাওড়া সাঁকড়াইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত, শ্রেষ্ঠ চলচ্চিত্র আর্টিকেল 370, সেরা অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মটি। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের, ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সংসদে বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল থেকে শুরু হবে এই বাদল অধিবেশন, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটির 6 সাংসদের একনাথ সিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রীকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই 6 সদস্যের অন্তর্ভুক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ সিন্ডের শিবসেনার আসন সংখ্যা 7 থেকে বেড়ে হল 13। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি শব্দ জাদুঘরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়া সাঁকড়াইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। আগেই জানানো হয়েছে শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে বিএসএফ এর 2টি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালের দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী সিবিএসই এবছর থেকে দশম শ্রেণীর জন্য 2টি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছিল। মূল বোর্ড পরীক্ষাটি 17ই ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এরপর 15ই মে থেকে 21শে মে পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি আয়োজিত হয়। সিবিএসই জানিয়েছে, এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। নথি বিকৃতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্ক্রুটিনির জন্য ওএমআর শিট জমা দেওয়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। এনটিএ জানিয়েছে, সম্প্রতি পর্যালোচনার জন্য জমা পড়া অনেক ওএমআর শিটই নকল বা কৃত্রিমভাবে তৈরি বলে প্রমাণিত হয়েছে। এর ফলে সমস্ত অভিযোগের উপর আরও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। জাল বা এআই এর মাধ্যমে তৈরি ওএমআর শিট জমা দিলে অভিযোগকারীদের গুরুতর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সরকারি সূত্রে উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে 2014-15 সাল থেকে কৃষকদের 1,66,000 কোটি টাকা আয় অনুমান করা হয়েছে। সেই সঙ্গে তেলের আমদানি হ্রাসের ফলে ওই বছর থেকেই 1,98,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পাচ্ছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার উপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে।

কুমার শেঠিকে তার রচিত কন্নড় ভাষায় একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাচ্ছেন। স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফর শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাচ্ছে। সুমিরা রায় পরিচালিত ভাঙার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। জম্মু কাশ্মীরের পহেলগাঁও এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়াযাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুনওয়ান চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এখনও পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রায় 370,000-এরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দিরে পূজা ও দর্শন সম্পন্ন করেছেন। এদিকে আইএমডির দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণোদেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে। শ্রাইন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি তীর্থযাত্রীদের জন্য নিরাপদ বিবেচিত হলেই পুনরায় যাত্রা শুরু করা হবে। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটি প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যু। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মার্কিন এবং সহযোগী বাহিনী প্রতিহত করলেও গতকাল ওই দুই সেনা নিহত হন, তবে মৃতদের পরিচয় জানা এখনো সম্ভব হয়নি। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন বিদেশ দপ্তর তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে উদ্ভূত জটিল নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিদেশ দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিশেষত পশ্চিম এশিয়ায় নিরাপত্তাজনিত পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্পর্কে নিয়মিত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হরিদাসচন্দ্র তরণী দাসের মুক্তি দাবি করেছেন। শ্রী দাস গাইবান্ধা জেলার পলাশবাড়ির উপজেলার রাধাগোবিন্দ এবং কালীমন্দির চত্বরে ভগবান শ্রীরামের 81 ফুট মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গত 12 জুলাই তাকে অর্থ তছরূপের অভিযোগে পলাশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বাইরে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কাজ করা একটি মানবাধিকার সংগঠনের সমাবেশ চলাকালীন এই দাবি তোলা হয়। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। ফ্রান্সকে গত রাতের ম্যাচে তারা 6-4 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধে ইংল্যান্ড 4 গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে 3 মিনিটে ডেক্লান রাইস, 18 মিনিটে এজরি কনসার, 37 মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময় দুটি গোল করেন বুকায়ো সাকা। এরপর দ্বিতীয়ার্ধে 48 ও 66 মিনিটে এমবাপে ও 54 মিনিটে ব্র্যাডলি বার্কোলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকায়ো সাকার গোলে হ্যাট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় ফ্রান্সের ওসমান দেমবেলে গোল করে ব্যবধান কমালে একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহাম আবার গোল করে ব্যবধান বাড়ান। নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

বনদপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। গতকাল বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, রাজ্য বন দপ্তরের পিসিসিএফ আর কে শ্যামল সহ জনপ্রতিনিধিরা। রাজ্যভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বলেন, বনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে, পরিবেশ রক্ষায় প্রচুর পরিমাণে গাছ লাগাতে তিনি পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। গতকাল আর কে নগরস্থিত এ চন্দ্ররামা রাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রে 92তম ব্যাচের নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সাইবার অপরাধ দমন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মতো বিষয়গুলিকেও অগ্রাধিকার দিচ্ছে। আইন প্রয়োগের পাশাপাশি পুলিশ কর্মীকে মানবিক মূল্যবোধ, সংবেদনশীলতা, সততা এবং পেশাদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে সচেষ্ট থাকার জন্য তিনি পরামর্শ দেন। অনুষ্ঠানে নবনিযুক্ত মোট 470 জন পুলিশ কনস্টেবলের পাসিং আউট সম্পন্ন হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেশামুক্ত ভারতের স্বপ্ন দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গতকাল আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে নেশামুক্ত ত্রিপুরা বিষয়ে রাজ্যস্তরীয় কর্মশালায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরে রাজ্যপাল বলেন, মাদক সমাজকে অন্ধকার, ধ্বংস এবং বিপর্যয় ডেকে আনে, যা ব্যক্তি, পরিবার এবং সমগ্র সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তিনি বলেন, কিছু অপশক্তি মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করে দেশের যুব সমাজকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। তরুণ তরুণীদের নেশার ফাঁদে ফেলে তাদের স্বাস্থ্য, সম্ভাবনা ও ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবারকে দুর্বল করে দেওয়া হচ্ছে। তাই এই সামাজিক ব্যাধিকে বিস্তার লাভের আগে নির্মূল করা অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আসন্ন শারদ উৎসবের আগে রাজধানী আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার উপর জোর দিয়েছেন। তিনি গতকাল বিদুরকর্তা চৌমুনি থেকে পূর্বাশা আশ্রম চৌমুনি, মঠ চৌমুনি, লালবাহাদুর ক্লাব, উজান অভয়নগর, প্যারাডাইস চৌমুনি এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, পুর কমিশনার সাজু ওয়াহিদ। রাজধানীতে প্রকাশ্যে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রিতে অভিযুক্ত মাদক কারবারিকে 8 বছরের সশ্রম কারাদণ্ড দিল পশ্চিম ত্রিপুরার বিশেষ এনডিপিএস আদালত। গতকাল বিচারক আশুতোষ পাণ্ডে এই রায় দেন। দোষী ব্যক্তির নাম সুমন দাস। সরকারি আইনজীবী বিশ্বজিৎ দেব জানান, 2021 সালের 22 নভেম্বর বারতলার হাওড়া মার্কেট এলাকায় একটি স্কুটিতে করে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশ অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করেছিল। প্রায় 4 মাস স্থগিত থাকার পর চলতি সপ্তাহ থেকে পুনরায় ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার অর্থ প্রদান শুরু হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস গতকাল জানিয়েছেন, চলতি সপ্তাহে বকেয়া 2 মাসের ভাতার টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, বাকি টাকা পরবর্তী সময়ে মিটিয়ে দেওয়া হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের আসরে ইংল্যান্ড তৃতীয় স্থান দখল করেছে। গত রাতে মায়ামিতে স্থান নির্ধারণের খেলায় ইংল্যান্ড 6-4 গোলে ফ্রান্সকে পরাজিত করে। ইংল্যান্ডের বোকাও সাকা হ্যাট্রিক করেছেন। অন্যদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপে 2টি গোল করে এই আসরে মোট 10টি গোল নিয়ে শীর্ষে রয়েছেন। 8টি গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আজ মধ্যরাতে 12:30 আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আবহাওয়ার খবর, আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের 4টি জেলাতে ভারী বর্ষণের সতর্কতাও রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। তেলিয়ামুড়ায় ৭৭তম রাজ্যভিত্তিক বনমহোৎসবের উদ্বোধন করেন।

0: tini tumari sako thamsi nidi gris celsius ninkanangini tongui mana miasaka ni tumari tongka thamsi dosomik bridi gris celsius tai tini pungo kamani tumari tongka nishidok dosomik nidi gris celsius কক্তমা পরিমন্তাবক জরাতে অরণ অপেক্ষা উল্নি কক বড় বাই কক্তমা আয় ইঙ্গানা তিনি সান্ত না দাম চিন্তামি সতী ব্রিসি বাব
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন

0: শ্রাবণ মানে মেঘের গভীর ডাক, টুকটা বৃষ্টির সুর আর ভেজা মাটির সোদা গন্ধে ভরে ওঠা এক অনন্য ঋতুর আবেশ। এ মাসে প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়, ধুলোমাখা পথ ধুয়ে যায়, নদী নালা সমস্ত ভরে ওঠে, মাঠে নামে সবুজের উৎসব। বাংলার সাহিত্যে সংস্কৃতিতে তাই তো শ্রাবণকে প্রেম বিরহ স্মৃতি ও নবজীবনের প্রতীক হিসেবে বারবার তুলে ধরা হয়েছে।
1: বৃষ্টি কখনো নিঃশব্দে জানালা এসে গল্প বলে, কখনো ঝমঝম শব্দে মনকে ভাসিয়ে নিয়ে যায় দূর অজানায়। কৃষকের কাছে এই বৃষ্টি আশীর্বাদ, কবির কাছে অনুপ্রেরণা, প্রেমিকের কাছে অনুভূতির ভাষা, আর শিশুর কাছে অফুরন্ত আনন্দের খেলা। শ্রাবণের প্রতিটি ফোঁটা যেন জীবনের এক একটি বার্তা বহন করে। দুঃখের পরে আসে স্বস্তি, তাপের পরে আসে শীতলতা, আর শুষ্কতার শেষে ফিরে আসে নতুন প্রাণের সঞ্চার। নতুন প্রাণ, নতুন জীবন, আরও একটি নতুন সকাল, সেই সঙ্গে বৃষ্টি ভেজার টুপটাপ শব্দ, বৃষ্টি ফোটার শব্দের সঙ্গে নিয়ে একটা নতুন আশার বার্তা আমরা দুজনে চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্যে। আমি গোপা
0: আর আমি রয়েছি সত্যজিৎ।

0: বলাচাঁদ মুখোপাধ্যায়, যিনি বনফুল নামে পরিচিত বিহারের মণিহারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সাহেবগঞ্জ স্কুলে পড়ার সময়তেই তার প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 1918 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন এবং আইএসসি পাশ করেন সেন্ট কলম্বাস কলেজ থেকে। তিনি ডাক্তারি পড়তে আসতেন কলকাতা মেডিকেল কলেজে, পরে পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে ভাগলপুরে প্যাথোলজিস্ট হিসেবে কাজ করতে শুরু করেন। প্রবাসী ও ভারতী পত্রিকায় তার কবিতা ছাপা হতো বনফুল ছদ্মনামে। ডাক্তারি জীবনের শুরুতে তার প্রথম উপন্যাস তৃণখণ্ড প্রকাশিত হয়। আর কলকাতা মেডিকেল কলেজে তার মাস্টারমশায় ব্যঙ্গ রচনার গুরু ডক্টর বনবিহারী মুখোপাধ্যায়ের সান্নিধ্যে এসে তার জীবনের ওপর ভিত্তি করে পরবর্তীকালে তিনি লিখেছিলেন অগ্নিশ্বর উপন্যাসটি।
1: 1969 সালের আজকের দিনে অ্যাপোলো 1 চাঁদের কক্ষপথে প্রবেশ করে। নীল আর্মস্ট্রং অলড্রিনরা চাঁদে নামার আগের দিনই, অর্থাৎ আজকের দিনই চাঁদের কক্ষপথে পৌঁছেছিলেন। 1905 সালের আজকের দিনে লর্ড কার্জন বাংলা বিভাজনের প্রথম সরকারি সিদ্ধান্ত বা বঙ্গভঙ্গের প্রস্তাব প্রকাশিত হয়, যার বিরুদ্ধে তীব্র স্বদেশী আন্দোলন গড়ে উঠেছিল। 1969 সালে ভারতের তৎকালীন সরকার দেশের প্রথম 14টি প্রধান বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। 1857 সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী সেনা মঙ্গল পাণ্ডে জন্মগ্রহণ করেন আজকের দিনেই 1827 সালে। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী এবং সাহিত্যিক কমলা দাশগুপ্তকে আমরা হারাই আজকের দিনেই 2000 সালে।
0: 1863 সালে প্রখ্যাত কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। হুগলি কলেজ থেকে বিএ এবং প্রেসিডেন্সি কলেজ থেকে এমএ পাশ করে তিনি ইংরেজি সাহিত্য নিয়ে, প্রথম কাব্যগ্রন্থ ছিল তার আর্যগাঁথা, 1882 সালে প্রকাশিত হয়েছিল। 1905 সালে তিনি পূর্ণিমা সম্মেলন প্রতিষ্ঠা করেন এবং যা শিক্ষিত সংস্কৃত মনোভাবাপন্ন বাঙালিদের তীর্থক্ষেত্র হয়ে উঠেছিল। প্রবন্ধকার হিসেবে তিনি রচনা করেন কালিদাস ও ভবভূতি। তিনি ভারতবর্ষ পত্রিকা প্রকাশ করেন। তার হাস্যরসাত্মক গান আজও আমাদের আনন্দ এনে দেয়। জীবনের শেষ দিকে তিনি নাটক রচনায় আত্মনিয়োগ করেছিলেন, নিজে সুগায়কও ছিলেন। তিনি সঙ্গীত রচনায় পাশ্চাত্য দেশীয় সুরের প্রয়োগ করতে সক্ষম হয়েছিলেন। তার দেশাত্মবোধক সঙ্গীত আমাদের সমৃদ্ধ করে। তার প্রসিদ্ধ রচনাগুলো আজও আমাদের দারুণভাবে উৎসাহিত করে। শাহজাহান, প্রতাপ সিংহ, মেবার পতন, চন্দ্রগুপ্ত, হাসির গান আরও কত কি। এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

শ্রোতা বন্ধুরা, চলুন এবার ফিরে তাকাই ইতিহাসের পাতার দিকে। আজ 19 জুলাই 2026। ঠিক প্রত্যেক দিনের মতোই, প্রত্যেকটি দিনের মতোই এক একটা দিন তার নিজস্বতা নিয়ে হাজির হয়। তো 1899 সালে আজকে এই দিনে প্রখ্যাত সাহিত্যিক

শ্রোতবন্ধুর ঘরে চলে যাচ্ছি সরাসরি চিঠিতে। প্রথম চিঠিটি লিখছেন শশাপোতা হুগলি থেকে অভিজিৎ মণ্ডল। বন্ধু লিখছেন, সকাল সাথী অভিজ্ঞাপন, তোমার এই পক্ষের বিষয় অত কিম, অর্থাৎ তারপর কি। লিখতে বসে নিজের কথাই লিখলাম, পঠনযোগ্য হবে জেনে রেডিওতে কান পাতলাম। জন্মেছিলাম বন্যা প্লাবিত এলাকায়, খড় মাটির ঘরে, তাই প্রতি বছর বর্ষার সময় ভয়ে ভয়ে বাঁচতাম। এই বুঝি ভাসিয়ে নিয়ে যায় আমাদের মাটির ঘর। তাই একটু বড় হতেই শুরু করলাম কঠোর লড়াই, স্থির করলাম লক্ষ্য, পাকা বাড়ি বানাতে হবেই হবে, বানালাম। তারপর কি, স্বপ্ন দেখলাম দুই চাকা গাড়িতে স্ত্রীকে নিয়ে সারা রাজ্য ঘুরব, ঘুরলাম। এখন আর শুধু স্ত্রী নয়, পুত্র কন্যা।

0: আর বাবা মাকেও সারাটা ভারতবর্ষ দেখাবো। স্বপ্ন দেখি দু চাকায় নয়, চার চাকা। এদেশের প্রায় 15টা রাজ্যের দর্শনীয় স্থান দর্শন হয়ে গেছে আমাদের। এরপর কি? পুত্রকন্যাদের লেখাপড়া গান বাজনা শেখাবো, তাও চলছে। তারপর ইচ্ছে আছে বিদেশের মাটিতেও পা রাখব। তারপর কি? তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। বন্ধু অভিজ্ঞাপন, তোমার অনেক কথা লিখলাম, অনেক কথা বুঝে নিও, লিখতে পারলাম না। অভিজিৎ মণ্ডল, সশাপতা, হুগলি।
1: পরের চিঠিটি লিখেছেন অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে সাধন বিশ্বাস। পরের চিঠিটি লিখেছেন তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, অত কিম, কথাটার অর্থ হল এরপর কি, বা এরপর কি পরিণতি হবে, অর্থাৎ কোনো একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা বা উদ্বেগজনক ঘটনা ঘটার পর চিন্তাশীল মানুষের মনে প্রশ্ন জাগে, এবার কি হবে বা এই ঘটনার পরিণাম কি হবে। সমাজ জুড়ে, দেশ জুড়ে প্রতিদিন প্রতিনিয়ত কত অপ্রত্যাশিত এবং উদ্বেগজনক ঘটনা ঘটে চলেছে, আর আমরা তার পরিণাম আর পরিণতি নিয়ে আশঙ্কা প্রকাশ করছি, সমাধানের পথ বের করবার প্রচেষ্টা করছি। তবে বেশিরভাগ মানুষ উদাসীন থাকেন, নির্বিকার থাকেন, যা বেশ হতাশাজনক ব্যাপার। আমরা সকলেই হয়তো জানি যে প্রতিনিয়ত হাজার হাজার বৃক্ষ নিধন হচ্ছে, শত শত বনভূমি উচ্ছেদ হয়ে যাচ্ছে, তার ভবিষ্যৎ পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, প্রাকৃতিক পরিবেশের উপর নিদারুণ কুপ্রভাব পড়তে পারে, তা নিয়ে আমরা বড়ই ভাবিত, চিন্তিত হই। এবং বলাই বাহুল্য যে এর পরিণাম প্রাকৃতিক ভারসাম্য যাবে হারিয়ে, জলবায়ুর পরিবর্তন হবে মারাত্মক, তবুও আমরা বারংবার সেই একই কুকর্ম করে চলেছি। আমরা জানি পৃথিবীর সমগ্র জলরাশির মধ্যে মাত্র 2.5 থেকে 3% জল পানীয় হিসেবে পাই, যার প্রধান উৎস ভূগর্ভে সঞ্চিত জল। এই জলের আবার 80%ই চাষাবাদের কাজে ব্যয় হয় এবং তা ভূগর্ভ থেকে উত্তোলন করা হয়। তবুও আমরা দিনের পর দিন এই সামান্য জলটুকু থেকেই প্রচুর পরিমাণে জল অপচয় করছি এবং তা অব্যাহত। এইভাবে ধারাবাহিক অপচয় হতে থাকলে ভূগর্ভের জল একদিন নিঃশেষ হয়ে যাবে আর আমরা পানীয় জলের জন্য বিরাট হাহাকারের সম্মুখীন হব। বিজ্ঞানীরা বলছেন আগামী 2023-32 সালের মধ্যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তবে সেটা হবে এই পানীয় জলের মহাসংকট নিয়েই। অতকিমের এই সব আসন্নতাকে আটকাতে হলে আমাদের অকারণে বৃক্ষ নিধন থেকে বিরত থাকতেই হবে, জল জঙ্গলকে রক্ষা করতেই হবে, আর ভূগর্ভের জলকে অপচয় বন্ধ করা সহ সমস্ত ধরনের প্রাকৃতিক সম্পদকে ছাড়খাড় করা বন্ধ করতেই হবে। তা না হলে শেষের সেদিন হবে বড়ই ভয়াবহ, মারাত্মক, যা মানুষ সহ সমস্ত জীবকুল গভীর সংকটে পড়বে। অতএব সাধু সাবধান। চিঠিটি লিখেছেন সাধন বিশ্বাস, অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে।

এবারে চলে যাচ্ছি পরের চিঠিতে। চিঠিটি লিখছেন শিশির দাস, দেবীঝোড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। বন্ধু লিখছে, শ্রদ্ধেয় অভিজ্ঞাপন, আপনার মাধ্যমে জীবনের এক পরম সত্যকে নিয়ে মনের ভাব প্রকাশের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। অত কি মা, এ দুটি সংস্কৃত শব্দের অর্থ হল এরপর কি? আমাদের জীবনযাত্রার প্রতিটি বাঁকে এই প্রশ্নটি বারবার এসে আমাদের সামনে দাঁড়ায়। আমি অষ্টম শ্রেণীর একজন সাধারণ ছাত্র। আমাদের এই কিশোর বয়সটা এমন যেখানে প্রতিদিন নতুন নতুন স্বপ্ন তৈরি হয়, আবার পরক্ষণেই তা ভেঙে যায়।

পরীক্ষায় ভালো নম্বর পেয়ে যখন আনন্দের জোয়ারে ভাসি, কিংবা কোনো প্রতিযোগিতায় হেরে গিয়ে যখন মন খারাপ হয়, ঠিক তখনই মনের ভেতর এই প্রশ্নটি করে না রে। আমার এই অল্প বয়সে আমি উপলব্ধি করেছি যে এই প্রশ্ন বন্ধুটি কোনো থমকে যাওয়া বা আশাহত হওয়ার বার্তা দেয় না, বরং এটি হলো আমাদের মানবিক চেতনায় এক নতুন পথের সন্ধান। আমাদের ক্লাসের পড়া শেষ হলে যেমন পরের ক্লাসের নতুন বইয়ের সুভাষ আমাদের টানে, ঠিক তেমনি অতক্ষণ হল নতুন এক অধ্যায়ের সূচনা। খেলাধুলায় হার হোক বা জিত, এটি আমাদের শেখায় যে জীবন এখানেই শেষ নয়, বরং প্রতিটি প্রাপ্তির আড়ালে লুকিয়ে থাকে এক নতুন শুরুর বীজ, যা আমাদের আরো আরো বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। সমাজ ও দেশের পরিবর্তনের গতিমুখ দেখে আমাদের তরুণ মনেও এই জিজ্ঞাসা জাগে, যা আমাদের ভবিষ্যৎ গড়ার প্রেরণা দেয়। পরিশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী গানের চরণে সুর মিলিয়ে আমি আমার এই ছোট্ট জীবনের অন্তহীন চলার পথের ক্লান্তিহীন প্রেরণা খুঁজে নিতে চাই। আমার মুক্তি আলোই আলোই এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। নমস্কার আন্তে, আপনার একনিষ্ঠ কিশোর শ্রোতা শিশির দাস, অষ্টম শ্রেণী, দেবীঝোড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

পরের চিঠিটি লিখেছেন স্বপন কুমার কুণ্ডু, মূলচন্দ্রপুর, পাইটা, পূর্ব বর্ধমান থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, শ্রদ্ধেয় মুকুল দত্তের লেখা একটি বাংলা আধুনিক গান শুনেছিলাম আরেক বরেণ্য শিল্পী শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। তারপর তার আর পর নেই নেই কোনো ঠিকানা, যা কিছু গিয়েছে থেমে যাক থেমে যাক না। এখানে কবি তার নিজস্ব ভাবনার কথা লিখেছেন, কিন্তু আমাদের সামগ্রিক মূল্যবোধ মনে হয় একটু অন্য কথা বলে। বলে চড়ুই বেতি চড়ুই বেতি, অর্থাৎ থেমে যাওয়া নয়, চলাই হলো জীবন। চলার পথে অনেক বাধা বিঘ্ন আসে, কিন্তু চলা কখনো থেমে থাকে না। দিবারাত্রির পালা বদলের রোজ নাম চায়, দিনের শেষে সূর্য ডোবার পালা আসে, গধূলি রঙে রাঙা হয় পশ্চিমের আকাশ, অন্ধকার নামে চড়াচড়ে পৃথিবীর চোখে ঘুম নামে, আবার সকাল হয়, নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে শুরু হয় নতুন একটা দিন। ছেলেবেলার চুরি করে আচার খেতে গিয়ে যেদিন আচারের শিশি ভেঙে ফেলেছিলাম, সেদিনই প্রশ্নটা উঁকি দিয়েছিল প্রথমবার, অত কিম, এরপর কি হবে, মা তো বুঝবে, মাকে সামলাবে কে? সেবার মাকে সামলেছিল এক জ্যাঠাইমা, কিন্তু তারপর আরও বহুবার ওই একই প্রশ্ন সামনে এসছে। উচ্চশিক্ষা শেষ করার পরেও যখন চাকরি বাকরি হচ্ছিল না, তখন প্রশ্নটা আবারও একবার সামনে এলো প্রবলভাবে, অত কিম? বাবা যখন ইহলোকের মায়া কাটিয়ে চলে গেলেন, আমার চারদিকে তখন চরম এক শূন্যতা সৃষ্টি হয়েছিল। নিজেকে ভীষণ একা মনে হতো। একান্তে নিভৃতে নির্গত দীর্ঘশ্বাসের সঙ্গে একটাই প্রশ্ন উঠে আসত বারবার, অত কিম? জীবন থেমে থাকেনি মুহূর্তের জন্য, সে এগিয়ে চলেছে তার আপন গতিতে, কিছু থেমে থাকে না। কর্মজীবন শেষ হয়েছে,

সবই অবসরের দিন যাপন, মৃত্যু এসে কেড়ে নেবে সব কিছু, কিন্তু তারপর তারপর কি আছে সব শেষে? অত কিম? কবির কথায় বলি, পথের শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে? ধন্যবাদ। স্বপন কুমার কুণ্ডু, মূল চন্দ্রপুর, পয়টা, পূর্ব বর্ধমান।

0: শ্রোতা বন্ধুরা, এবার চলে যাচ্ছি বিভিন্ন তথ্যে। টিটিএ মাধ্যমিকোত্তর স্কলারশিপ 2026-এর আবেদনের শেষ তারিখ 17 জুলাই থেকে বাড়িয়ে 31 জুলাই ঘোষণা করা হয়েছে। টিটিএর পক্ষ থেকে জানানো হয়েছে যে ছাত্রছাত্রীদের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে পূরণ করা আবেদনপত্র 17 জুলাই শুক্রবার তারিখ থেকে বাড়িয়ে 31 জুলাই শুক্রবার পর্যন্ত করা হয়েছে। স্কলারশিপের সংখ্যা 17টি এবং প্রতিটি স্কলারশিপের আর্থিক পরিমাণ 5,000 টাকা। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা টিটিএর মুখ্য কার্যালয়, দিগ্বিজয় ভবন, 8A কর্নেল, মহিম ঠাকুর সরণি, জগন্নাথ বাড়ি রোড। প্রত্যেক সোমবার ও শুক্রবার সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত। আর ডাকযোগে জমা দেওয়ার ঠিকানা শ্রী সুরেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক, টিটিএ, ধলেশ্বর, 16 নম্বর রাস্তার পূর্ব, AK ভূষণ লেন, পোস্ট অফিস ধলেশ্বর, পিন নম্বর 799007।
1: ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া অংশগ্রহণ করেছে, তারা যেন অবশ্যই আগামী 21 জুলাই 2026 মধ্যে নিজ নিজ রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড নিয়ে লগ ইন করে বিভিন্ন ইনস্টিটিউট থেকে প্রাপ্ত পিসিবি এবং পিসিএম উভয় ধরনের আসনের জন্য চয়েস ফিলিং সম্পূর্ণ করে। বিস্তারিত জানার জন্য বোর্ডের ওয়েবসাইট tbjee.tripura.gov.in দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আগামী 28 জুলাই তেলিয়ামুড়াস্থিত কবি নজরুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে খয় জেলাভিত্তিক বর্ষামঙ্গল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃক্ষরোপণ সহ অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
0: করবুক মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে লোকজনের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জনজীবন শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে করবুক মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের লবকান্তপাড়া বিওপি থেকে চাপলিংচড়া বিওপি পর্যন্ত 300 মিটার এলাকায় লোকজনদের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS 2023 অনুযায়ী 163 নম্বর ধারা অনুযায়ী গোমতী জেলার জেলাশাসক এই বিধিনিষেধ আরোপ করেছেন।
1: কৃষ্ণনগর সুপারিবাগানস্থিত দশরথ হুকুমু ভবনে আগামী 21 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত 3 দিনব্যাপী ককবরক বইমেলার আয়োজন করেছে ককবরক সাহিত্য সভা। প্রতিদিন বিকেল 3টি থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা চলবে।
0: এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী পর্বে। বৃষ্টি একটা মৌসুম, ঝিরঝির বৃষ্টি, বর্ষা কিন্তু আমাদের দোরগোড়ায়। আর বর্ষায় কিন্তু আমাদের সুস্থ থাকতে অবশ্যই নানান কিছু পথ অবলম্বন করতে হয়, ঠিক সেই বিষয়ে আজ বলবেন গোপালী।
1: হ্যাঁ, বর্ষায় কিন্তু নিজেকে ভালো রাখতে হলে সবজি কিন্তু খেতে হবে আমাদের প্রত্যেকেই। আর বর্ষায় যে দুটি সবজি অবশ্যই খেতে হবে আপনাকে, সেই দুটো হলো কাঁকরোল এবং করলা। কেন খাবেন সেটাই বলছি। আসলে বর্ষায় ব্যাকটেরিয়া আক্রমণ বেড়ে যায় এবং নানা রোগ ব্যাধি দেখা দিতে পারে, বিশেষ করে পেটের সমস্যা দেখা দেয় অহরহ। তবে এই সময়ে বাজারের যে দুটো সবজির কথা বললাম, অর্থাৎ কাঁকরোল এবং করলা, পেটের সমস্যায় দারুণ উপকারী। কাঁকরোল কিন্তু রয়েছে এমন একটা উপকারী গুণ বা একটা উপকারী উপাদান যা কিন্তু আপনার হজম ক্ষমতা বাড়াতে পারে এবং সংক্রমণ দূরে রাখতে পারে, কেননা সেটিতে খনিজ এবং ফাইবার ভরপুর রয়েছে। বিষণ্ণতা দূর করার অনন্য উপাদান আছে এতে। মানসিক চাপ কমিয়ে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতি করতে সাহায্য করে।

কিন্তু কাঁকরোল। কাঁকরোলে প্রোটিন, আয়রন পাবেন, বর্ষায় পেট ঠিক রাখতে এই সবজি কিন্তু অনন্য। এতে রয়েছে প্রচুর ভিটামিন এ এবং খনিজ উপাদান যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানও কিন্তু ভরপুর রয়েছে কাঁকরোল। আর করলা তেঁতো স্বাদের কারণে আমরা অনেকে খেতে ভালোবাসি না, কিন্তু করলা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এটি ভিটামিন সির একটি ভালো উৎস যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়া এতে আছে অ্যান্টিভাইরাল গুণ যা ভাইরাল ইনফেকশন প্রতিহত করে। জ্বর এবং অন্য কারণে অরুচি হলে রুচিবর্ধক সবজি করলা রাখা যাবে খাদ্য তালিকায়। তাহলে খাদ্য তালিকায় আজ থেকে অবশ্যই রেখে দিন এই দুটি সবজি, করলা এবং কাঁকরোল।

0: এবারে চলে যাচ্ছি কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য কর্মখালী বিজ্ঞপ্তি। পদের নাম কম্পিউটার প্রোগ্রামার, এছাড়া রয়েছে কুক কাম অ্যাটেন্ডেন্ট, হোস্টেল সুপার, সুইপার, বিভিন্ন পোস্টে বিভিন্ন পদে। সরকারি কলেজ ত্রিপুরাতে মোট শূন্য পদ রয়েছে 14টি। শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী অষ্টম শ্রেণী থেকে পাশ করে একেবারে বিএ বিটেক পাশ পর্যন্ত, তবে অবশ্যই তা পদ অনুযায়ী থাকবে। যোগ্যতা ভিন্নতর, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 18-40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড়ও রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ 22 জুলাই। বাছাইকৃতদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র দিনক্ষণ বিস্তারিত পরবর্তী সময়ে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
1: আরও একটি কর্মখালী বিজ্ঞপ্তি জানিয়ে দিচ্ছি। পদের নাম জুনিয়র টেকনিশিয়ান, জুনিয়র ম্যানেজার। কর্পোরেট সেক্টরে শূন্য পদের সংখ্যা 1213টি। শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি, বিসিএ, বিই, বিটেক, যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি। বয়স অনূর্ধ্ব 30 বছর, তবে সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী 25 জুলাই 2026, ইংরেজি তারিখ। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউ কেন্দ্র বহিরাজ্যে কলকাতার মতো 15টি শহরে, তবে দিনক্ষণ সহ বিস্তারিত কল লেটারে জানিয়ে দেওয়া হবে।
0: এবারে চলে যায় আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্নই থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ ছিল শতকরা সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 94%। আবহাওয়া সতর্কতা জানানো হয়েছে, রাজ্যের কোথাও কোথাও ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
1: সেই সঙ্গে শেষ করছি আজকের অভিজ্ঞাপন। অভিজ্ঞাপন সঞ্চালনায় ছিলাম আমি গোপা,
0: আর সাথে রয়েছি আমি সত্যজিৎ।
1: সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ, এবং এরপরে শুনলেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। এখন শুনবেন কচিকাঁচাদের জন্য অনুষ্ঠান কাকলি।

0: সুপ্রভাত প্রিয় ছোট্ট বন্ধুরা, রবিবারের এই সুন্দর সকালে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আজকের আসরে থাকবে তোমাদের মতোই এক ঝাঁক ছোট্ট বন্ধু। তাদের সুন্দর পরিবেশনায় আগামী কিছুক্ষণ আমরা একসঙ্গে কাটাবো আনন্দ আর উচ্ছ্বাসে। তাহলে আর অপেক্ষা নয়, খুলে যাক আনন্দের ঝুলি, বেজিয়ে উঠুক খুশির সুর, শুরু হয়ে যাক আমাদের আজকের কাকলির আসর। তো প্রথমেই চলো পরিচয় করিয়ে দিই আমাদের প্রথম বন্ধুর সঙ্গে। স্বাগত তোমাকে, কি নাম তোমার বলো?
1: আমার নাম ঋতুরাজ সাহা।
0: ঋতুরাজ, খুব সুন্দর নাম। তুমি জানো ঋতুরাজ কে? কে বলো?
1: বসন্ত।
0: একদম। বলো কেমন আছো?
1: খুব ভালো আছি।
0: খুব ভালো আছো?

0: ঠিক আছে ঋতুরাজ, আজকে আমাদের কি শোনাবে তুমি?
1: আজকে আমি সদ্য শিবদাস বন্দ্যোপাধ্যায়ের রচিত, সুর করেছেন অজয় দাস, গায়ক মান্নাদের একটি দেশাত্মবোধক সঙ্গীত এবং একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত শোনাব।
0: বেশ, তার আগে জানবো তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো?
1: আমি রামকৃষ্ণ মিশন বিদ্যালয় স্কুলে পড়ি, ক্লাস 4 এ।
0: আচ্ছা, বাড়িতে কে কে রয়েছে বলো তোমার?
1: বাড়িতে আমার মা, বাবা, আমার ঠাম্মি এবং আমি।
0: ঠিক আছে, আর লেখাপড়া করতে বেশি ভালো লাগে নাকি গান করতে?
1: দুটোই ভালো।
0: তাছাড়া কি আর অন্য কিছু শেখো?
1: হ্যাঁ,
0: আর কি শেখো?
1: ড্রয়িং আর তবলা।
0: বেশ, তো বড় হয়ে ঋতুরাজ কি হতে চায়?
1: এসপিজি কমান্ডো।
0: বাহ, তার জন্য
1: অনেক লেখাপড়া।
0: হ্যাঁ, ঠিক আছে। আর তোমার পছন্দের গায়ক কিংবা গায়িকা কে বলো?
1: শ্রেয়া ঘোষাল।
0: বেশ, ঠিক আছে ঋতুরাজ, তাহলে আমরা গানে যাই, চলো শুরু করা যাক।

0: বাহ, অসাধারণ, খুব সুন্দর হয়েছে। তারপরে তুমি আমাদের আর কোনটা শোনাবে বলো?
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রবীন্দ্রসঙ্গীত।
0: ঠিক আছে, চলো।

0: অসাধারণ। আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করতালি হোক। ছোট ছোট বাচ্চারা যখন এত সুন্দর করে গান গায়, তখন সত্যি অবাক হয়ে যেতে হয়। তাদের নিষ্পাপ কণ্ঠ, আত্মবিশ্বাস আর প্রতিভা আমাদের মুগ্ধ করে। মনে হয় এই ছোট্ট তারারাই একদিন আলো ছড়াবে চারিদিকে, আর সেই সব ক্ষুদে প্রতিভাদের নিয়েই সাজানো আমাদের আজকের কাকলির আসর। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর কাছে। তোমার নাম কি বলো?
1: আমার নাম হলো নীলাঞ্জন আচার্য, আমি ক্লাস 5 পড়ি। স্কুলের নাম হলো অরুন্ধতী নগর ইংলিশ মিডিয়াম।

0: এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর কাছে। তোমার নাম কি বলো?
1: আমার নাম আদ্রিকা মালাকার।
0: আচ্ছা আদ্রিকা, ভালো আছো?
1: হ্যাঁ ভালো আছি।
0: কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস 4 এ।
0: আর কোন স্কুলে পড়ো?
1: প্রণবানন্দ বিদ্যা মন্দির।
0: আচ্ছা আদ্রিকার ঝুলিতে আজকে আমাদের জন্য কি রয়েছে বলো?
1: রবীন্দ্রসঙ্গীত ও লোকগীতি।
0: আচ্ছা রবীন্দ্রসঙ্গীত শোনাবে, লোকগীতি শোনাবে, ঠিক আছে। আদ্রিকা গান বেশি পছন্দ নাকি লেখাপড়া, কোনটা?
1: দুটোই বেশি পছন্দ।
0: দুটোই পছন্দ। আর আদ্রিকা বড় হয়ে কি হতে চায়?
1: টিচার।
0: টিচার হতে চায়, ঠিক আছে। আদ্রিকা আরো গল্প করব, কিন্তু তার আগে চলো আমরা গানে যাই, ঠিক আছে?

0: আচ্ছা, তো বলেছিলে তুমি যে গান করতে ভালো লাগে, তো লেখাপড়ার পাশাপাশি গান এর সময়টা তুমি কিভাবে বের করো?
1: স্কুল থেকে এসেছি, মাস্টার চলে যায়, তারপরে কি করি?
0: স্কুল থেকে এসে স্যারের বাড়িতে যাও, তারপরে
1: গান করি।
0: আচ্ছা ঠিক আছে, প্রত্যেকদিন রেওয়াজ করা হয়?
1: হ্যাঁ, যখন কোনো আবার মাস্টার যদি দেরিতে যায় একটু একটু করা হয়।
0: আচ্ছা, সবচাইতে বেশি কে সাপোর্ট করে তোমাকে?
1: দুজনই সাপোর্ট করে,
0: মা এবং বাবা, তাই তো? ঠিক আছে, গান আর লেখাপড়া ছাড়া আর কি কিছু শেখা হয়?
1: নাচ ও আর্ট।
0: বাহ, অনেক কিছু শেখো, তার জন্য তো অনেকটা সময় বের করতে হয়, মানে একদম রুটিন করে সব কিছু করতে হয়, তাই তো? ঠিক আছে, আর বড় হয়ে কি হওয়ার ইচ্ছে বলেছিলে?
1: টিচার
0: হওয়ার ইচ্ছে, তার জন্য ভালো করে লেখাপড়া এখন থেকেই করতে হবে, তাই তো? ঠিক আছে, আর তোমার পছন্দের গায়ক কিংবা গায়িকাকে বলো।
1: শ্রেয়া ঘোষাল।
0: শ্রেয়া ঘোষালের গান পছন্দ, বেশ। তারপরে আমরা আর কোন গানে যাব?
1: লোকগীতি।
0: লোকগীতি, চলো।

0: সত্যি এই ছোট্ট বন্ধুদের গান শুনলে মনে হয় সুরের কোনো বয়স হয় না। এতটুকু বয়সে তারা এত নিষ্ঠার ভালোবাসা দিয়ে গান পরিবেশন করে তা বারবার আমাদের মুগ্ধ করে। তাদের কণ্ঠের সরলতা আর আন্তরিকতাই গানগুলোকে আরও সুন্দর করে তোলে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করতালি হোক। একের পর এক সুন্দর সুন্দর পরিবেশনা আমাদের মুগ্ধ করছে। ছোট্ট বন্ধুদের কাছ থেকে আমরা একের পর এক সুন্দর সুন্দর গান উপহার পাচ্ছি। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে। কি নাম তোমার বলো?
1: দেবশ্রী দাস।
0: আচ্ছা দেবশ্রী, কেমন আছো?
1: ভালো আছি।
0: আচ্ছা, আর আজকে তুমি আমাদের কি শোনাবে বলো?
1: গান শোনাবে।
0: কোন গান শোনাবে?
1: আপনাকে জানাই আমার।
0: ঠিক আছে, দেবশ্রী কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: আমি প্রণবানন্দ বিদ্যা মন্দির স্কুলে পড়ি, আমি ক্লাস 4 এ পড়ি।
0: ঠিক আছে দেবশ্রী, তাহলে চলো গানে যাই।
1: ঠিক আছে।

0: তো দেবশ্রী বলো যে লেখাপড়া করতে বেশি ভালো লাগে নাকি গান করতে, কোনটা?
1: দুটোই করতে ভালো লাগে।
0: আচ্ছা, আর লেখাপড়া আর গান ছাড়া কি আর কিছু শেখো?
1: হ্যাঁ।
0: কি শেখো?
1: আর্ট শিখি, অ্যাবাকাস শিখি, স্মার্ট ইংলিশ শিখি।
0: আচ্ছা, তো আর্টটা বেশি ভালো লাগে না নাকি? আচ্ছা ঠিক আছে। বাড়িতে সবচেয়ে বেশি বকুনি কে দেয় বলো?
1: কেউ না,
0: সবাই আদর করে। বেশ, আর সবচেয়ে বেশি সাপোর্ট কে করে এই যে অনেক কিছু শিখো বলেছ?
1: মা, বাবা, দিদি।
0: আচ্ছা ঠিক আছে। তো তোমার পছন্দের সিঙ্গার কে, মানে কার গান শুনতে তোমার বেশি ভালো লাগে বলো?
1: অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল।
0: বেশ ঠিক আছে, আর তারপরে আমরা কোন গানে যাব? চলো তাহলে শুরু করা যাক।

কত সুন্দরভাবে এই ছোট্ট বন্ধুরা গান করছে। তাদের কণ্ঠে থাকে এক অন্যরকম মাধুর্য যা সরাসরি হৃদয় ছুঁয়ে যায়। এমন পরিবেশনা শুনলে মনে হয় আগামী দিনের শিল্পীরা আজ থেকে নিজেদের স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছে। ছোট্ট বন্ধুদের গান শুনতে শুনতে সময় যে কখন কেটে যায় তা বোঝাই যায় না। তো আজকের মতো কাকলির পর্ব আমরা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো রবিবার। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে।

এতক্ষণ শুনছিলেন কচিকাচাদের জন্য অনুষ্ঠান কাকলি, আকাশবাণী আগরতলা। দেশাত্মবোধক গান শুনবেন দেশ বন্দনা পর্বে। প্রথম গানখানি শুনুন দেবাশিস দেবের কণ্ঠে।

0: এতক্ষণ শুনছিলেন দেশাত্মবোধক গান। দেশাত্মবোধক গান শুনলেন আজ দেবাশিস দেবের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।
1: খবর আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে রওনা হচ্ছেন। চার দিনের সরকারি সফরে জাঞ্জিবারের রাষ্ট্রপতি ভারতে এসেছেন। তিন দিনের রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণ। ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। সংসদে আগামীকাল বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হচ্ছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিভি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়ায় সরকারি সফরে যাচ্ছেন। তিন দশক পর কোন ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে তিনি জানান। চার দিনের সরকারি সফরে জাঞ্জিবারের রাষ্ট্রপতি তথা রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেইন আলী মৌ

আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠক চলাকালীন উভয় নেতা ভারত তানজানিয়া সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করবেন। ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি নিয়েও আলোচনা করবেন তারা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও আজ সফরকারী এই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে যে দক্ষিণী বিশ্বের অংশীদার হিসেবে ভারত ও তানজানিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের নিবিড় বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক রয়েছে। এই সফরটি পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। পাঁচ দিনের ভারত সফরে পানামার বিদেশমন্ত্রী হাভিয়ের এদুয়ার্দো মার্টিনেজ আজা ভাস্কুয়েজ আজ সকালে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। আগামীকাল তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি বুধবার নতুন দিল্লিতে বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক স্বার্থ এবং সদিচ্ছার উপর ভিত্তি করে ভারত ও পানামার মধ্যে এক ঘনিষ্ঠ অংশীদারিত্ব বিদ্যমান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগার একটি ওয়ার্ল্ড মিউজিয়ামের উদ্বোধন করার কথা রয়েছে তার। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়ার সাকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নথি বিকৃতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্ক্রুটিনির জন্য ওএমআর শিট জমা দেওয়ার বিষয়ে শিক্ষার্থী অভিভাবকদের জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। এনটিএ জানিয়েছে সম্প্রতি পর্যালোচনার জন্য জমা পড়া অনেক ওএমআর শিটই নকল বা কৃত্রিমভাবে তৈরি বলে প্রমাণিত হয়েছে। এর ফলে সমস্ত অভিযোগের উপর আরও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। জাল বা এআইএর মাধ্যমে তৈরি ওএমআর শিট জমা দিলে অভিযোগকারীদের গুরুতর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালের দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা result.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। সিবিএসই জানিয়েছে যে এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। জম্মু ও কাশ্মীরে পেহেলগাম এবং বালতাল উভয় পথে খারাপ আবহাওয়ার প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পর যাত্রা পুনরায় শুরু হবে। অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণোদেবী যাত্রাও সাময়িকভাবে স্থগিত করেছে। উল্লেখ্য, আবহাওয়া দপ্তর জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা, ভূমিধ্বস ও জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন বিদেশ দপ্তর তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে উদ্ভূত জটিল নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিদেশ দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিশেষত পশ্চিম এশিয়ায় নিরাপত্তাজনিত পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্পর্কে নিয়মিত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। রাশিয়ার উপর ইউক্রেনীয় ড্রোন হামলায় গত রাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। মস্কোর পূর্ব দিকে অবস্থিত একটি বিশাল গুদামঘর সহ দুটি বড় গুদামে ড্রোন আঘাত হেনেছে। এই হামলায় অন্তত 9 জন নিহত এবং 80 জনেরও বেশি আহত হয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, দেশটির অন্যতম শীর্ষ অনলাইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের দুটি বিশাল গুদামে এই হামলা চালানো হয়। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একটি প্রতিবেদন।
1: বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে কলকাতা সহ রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। গলি থেকে রাজপথ আর্জেন্টিনা ও স্পেনের পতাকায় মুখ ঢেকেছে। পাল্লা দিয়ে বেড়েছে দুদলের জার্সির চাহিদা। কে মোহনবাগান, কে ইস্ট বেঙ্গল, সেই লড়াই এখন গৌণ। কে কোন রাজনৈতিক দলে, সেই বিতর্ক সরিয়ে এখন সকলেই মেতেছেন বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে নিয়ে। একদিকে গতবারের বিজয়ী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোকাপ জয়ী স্পেন। খেলার মাঠে কি ফল হবে তা ভবিষ্যতে বলবে। তবে জনসমর্থনের নিরিখে নিশ্চিতভাবেই পাল্লাভারি

0: আর্জেন্টিনার। রাজ্য ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় কলকাতার নন্দন ওয়ান সভাগৃহে এবং তার বাইরে একতারা মুক্ত মঞ্চে বড় পর্দায় ফাইনাল দেখানো হবে। শহর ও জেলার আবাসন মাল্টিপ্লেক্সও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জেলায় জেলায় রাজ্য সরকার বিভিন্ন ক্লাবগুলির মাধ্যমে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাবার বন্দোবস্ত করেছে। এদিকে প্রিয় দলের মঙ্গল কামনায় সকাল থেকেই যাগযজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হৃদয়ে উজাড় করা ভালোবাসা রয়েছে লিওনেল মেসির জন্য, হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ। আবার কিছু কিছু ফুটবল অনুরাগী স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালের হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন। তবে খেলাটা যখন মাঠে, দৃষ্টিটাও থাক মাঠেই। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এদিকে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে চলতি বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করেছে ইংল্যান্ড। উল্লেখ্য, বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হল এই ম্যাচে। লর্ডসে আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। ভারত প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে ভারতকে 4 উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। আজকের ম্যাচ সিরিজের নির্ণায়ক। টোকিওতে জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলা সিঙ্গলসের ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। সেমিফাইনালে দ্বিতীয় সেটের খেলা চলাকালীন চীনা প্রতিদ্বন্দ্বী ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় সিন্ধু ফাইনালে ওঠেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে রওনা হচ্ছেন। উল্লেখ্য, 4 দিনের সরকারি সফরে জাঞ্জিবারের রাষ্ট্রপতি ভারতে এসেছেন। 3 দিনের রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণ। ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ইংল্যান্ড। খবর শেষ হল, পরের খবর শুনবেন সকাল 10:10।
2: আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তেলিয়ামুড়ায় 77তম রাজ্যভিত্তিক বন মহোৎসবের উদ্বোধন করেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, রাজ্য বন দপ্তরের পিসিসিএফ আর কে শ্যামল সহ জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। গতকাল আর কে নগরস্থিত এই চন্দ্র রামারাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রের 92তম ব্যাচের নবনিযুক্তি পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেডে অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ আসন্ন শারদোৎসবের আগেই রাজধানী আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার ওপর জোর দিয়েছেন। তিনি গতকাল বিদ্যুৎকর্তা চৌবনী থেকে পূর্বাশা, আশ্রম চৌবনী, মঠ চৌবনী, লালবাহাদুর ক্লাব, উজান, অভয়নগর, প্যারাডাইস চৌবনী এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ সরজমিনে পরিদর্শন করেন। রাজ্যপাল ইন্দ্র সেনারেড্ডি নাল্লু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেশামুক্ত ভারতের স্বপ্ন দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গতকাল আগরতলার মহারাজ বীর বিক্রম কলেজে নেশামুক্ত ত্রিপুরা বিষয়ে রাজ্যস্তরীয় কর্মশালায় তিনি একথা বলেন। প্রায় 4 মাস স্থগিত থাকার পর চলতি সপ্তাহ থেকে পুনরায় ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার অর্থ প্রদান করা শুরু হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস গতকাল জানিয়েছে, চলতি সপ্তাহে বকেয়া 2 মাস

মাসের ভাতার টাকার সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, বাকি টাকা পরবর্তী সময়ে মিটিয়ে দেওয়া হবে। রাজধানীতে প্রকাশ্যে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রিতে অভিযুক্ত মাদক কারবারিকে 8 বছর সশ্রম কারাদণ্ড দিল পশ্চিম ত্রিপুরার বিশেষ NDPS আদালত। গতকাল বিচারক আশুতোষ পাণ্ডে এই রায় দেন। দোষী ব্যক্তির নাম সুমন দাস। ফিফা বিশ্বকাপ ফুটবলের আসরে ইংল্যান্ড তৃতীয় স্থান দখল করেছে। গত রাতে মায়ানিতে স্থান নির্ধারণের খেলায় ইংল্যান্ড 6-4 গোলে ফ্রান্সকে পরাজিত করে। ইংল্যান্ডের বোকাও সাকা হ্যাট্রিক করেছেন। অন্যদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে 2টি গোল করে এই আসরে মোট 10টি গোল নিয়ে শীর্ষে রয়েছেন। 8টি গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। রাজমধ্যরাতে 12:30 আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের 4টি জেলাতে ভারী বর্ষণের সতর্কতাও রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন বাংলা আধুনিক গান, সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান বুকরিবর্তন, বেলা 12:30 খানিমারি, বেলা 12:55 চাষের কথা, দুপুর 1:05 পদ্মাপুরাণ শুনবেন দুর্বাসা মুনি কর্তৃক লক্ষ্মীনাশ হইতে ইন্দ্রের প্রতি সাপ ও সমুদ্র মন্থন পরিবেশনে গোপাল গোস্বামী ও সহশিল্পীবৃন্দ। দুপুর 1:40 লোকগীতি শিল্পী অনন্তবালা বৈষ্ণবী। দুপুর 1:50 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রূপালী দত্ত। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 শুনবেন ভক্তিগীতি শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত। সন্ধ্যে 6:05 কল্যাণী। সন্ধ্যে 6:40 শুনবেন অনুষ্ঠান ঘর গৃহস্থীর আসর। পরে শুনবেন লোকগীতি শিল্পী সহজ মা। সন্ধ্যে 7:00 ককবরক নাটক। 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 পরিবেশ ভাবনা। রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান। রাত 8:30 অনুষ্ঠান রসে বসে। রাত 9:00 যন্ত্রসঙ্গীত এর অনুষ্ঠান শুনবেন গিটার শিল্পী দেবব্রত মল্লিক। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকে পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি আশা ভোসলের কণ্ঠে।

শুনছেন বাংলা আধুনিক গান, বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি শুনলেন রাহুল দেব বর্মনের কণ্ঠে, এবার পরপর দুটি গান আশা ভোসলে এবং কিশোর কুমারের কণ্ঠে।

করেছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। এবারে পরপর দুটি গান আশা ভোসলে এবং রাহুল দেব বর্মণের কণ্ঠে।

0: আধুনিক গান শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। আজকে শিল্পীরা ছিলেন আশা ভোসলে, কিশোর কুমার এবং রাহুল দেব বর্মণ।
1: দাদা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
2: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি গানের আসর।

তোমার নাম সুখতে কাকা মিয়াফর আউকাক নাতনে যত লোক রোগ ন তিনি নি কবরবে কথে যে খেলি তোকে নিলে চামুং আই পান্দাব আও হাকে খাজান তাকবুকু মারি কিছুং সুং সুন্তাবুক পনেরো খানালাইনে তোকে নিমু উংখা দিবানে

এতক্ষণ ককবরক সংযোজনায় শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন, প্রেম জুয়ারে ছবি থেকে, গিয়েছেন অমিত কুমার এবং সাধনা সরগম।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারে শুনুন অন্তরের ভালোবাসা ছবির একখানি গান, গেয়েছেন অমিত কুমার এবং আলকা ইয়াগনিক।

অমিত কুমার এবং অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে শুনছিলেন বিধিলিপি ছবির গান। এবারে অমিত কুমার এবং আশা ভোসলের কণ্ঠে শুনুন তুফান ছবির একখানি গান।

এখানে আমার স্বর্গ ছবির গান শুনছিলেন অমিত কুমার এবং আশা ভোসলের কণ্ঠে। শিল্পীদের কণ্ঠে এবারে শুনুন আমার শপথ ছবির আরও একখানি গান।

শুনছেন বাংলা ছবির গান। এবারে কুমার শানুর কণ্ঠে শুনুন কাছে আছো তুমি ছবির একখানি গান।

গানখানি শুনছিলেন কাছে আছো তুমি ছবি থেকে, জুবিন গর্গ এবং অনিন্দিতা পালের কণ্ঠে। এবারে এই ছবির আরও একখানি গান শুনুন জুবিন গর্গের কণ্ঠে।

বাংলা ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: হিংকাই তিনি তো ককটি সাল খমতিংগুই ফাইবুকাবা ফাদিকে চিংতাবুক চিনি বুকরি বদল পান্ডানো চেংনা থাংলাইনাই চিনি বুকরি বদল পান্ডা চেংনা সকাংন খরসাতে খরসা সিনমুংনা লাইগেনা আং পুঞ্জ সকাংন সিনমুংনা নাই আনি ইয়াগরা বখাক বাসিং গখাসু তমাই নিনি মুংতা মুংকা সালা
1: সাগর দেব্রুমা
0: সাগনে গানা তংনাই
1: খাহাম দেব্রুমা
0: খাহামনি গানা নে নি মুংখাইতা মুংকা সালা
2: বুজিরান দেব্রুমা
0: বুদিরাম গানা তংনাই খাই
2: হাদিন দেব্রুমা
0: হাদিনি গানা তংনাই আং বাই গানা খাই তংনাই খাই
2: রিপন দেব্রুমা
0: আংকাই তাবো খানা হাই আং সিনমুংনা নাই আনি ইয়াং ইয়াকসি গালা আয়ং বাসিংগো খাসু তংনাই নি মুংতা মুংখা
2: রূপালি দেব্রুমা
0: রূপালি গানা তংনাই খাই
2: সিয়ারি দেব্রুমা
0: সিয়ারি নি গানা আং বাই গানা খাসু জা
2: বুদুলক্ষ্মী
0: দেব্রুমা বুদুলক্ষ্মী দেব্রুমা খেনরং বেলাই না হামাই মারে ও নং সিনমুংরিমা বাগৈ ফাইকে সিং তাবো সিনি পান্ডা ন চেংনা থাংলা জিনে ন বাহাইকে পুজা সাং ন পান্ডা চেংনা হানাই ন ন কোনছলাই ফালাই কা নং নেপাল খেলে সামন বিসিং তৈ দ নং পান্ডান চেংলা লসা

国

0: tamonang chini tui rong nang go sung tui ma na ning ka chung bu phang wa phang nang go ka chung bu phang wa phang kai khang ka che chini wa ti ro ka bang kha wa bu ji kha am bang chung thang tong na ning ka chung bu phang wa phang ro ka nya nang go kai na na bela ka ha mai ma ri wa ha de ka chung ta wa kha nya ha kha na lai phra na kha ham nang ta bu tam kha na ri nai ko thama sai kha na nai da ning ko thama mung sa wei kha na ta ta ka sai kha na ri la sa
1: ani ko thama ni mung hun ke rum ka lai me ni thunda ba ji be jong bo kha che ga na mo tong pho mu khi ga na mo tong pho no ra ka ni lung ko ka sa na hang gan ke মুখী গেন মুখী তাই খিবি দে খাইছ গেন খাইছ দে থা পাতি বখর
0: গতাই বরফ থা পাতি বখর খাই না এনকে বরফ ন সিং সিং মা তং নাই সামাত না কেব ওলা বালা রং দিয়ে রংকা খাই হিনি সাও না সাবা সাকাবো আর রংসা লাই যা দশা দিকে এনকে ওলা খাই
1: ওয়াই কোয়ালে মশা মেত্রং মাত্রং মুখে মুখি হেপে মুখি হুপে রেখা
0: বাকি চালাই এনকে খা হাম কতমা বসাতে সাই খানি মামা বাকি মেলা খানা হামাই মারি ও এনকে চিন্তাবো খাই নাহাই খানালা থাকলাই চিনি পান্ডাবো তাঙ্গ শিয়ারিনে খুক্তি বৈশা শিয়ারিনে কে তামর খানারি নাই
2: ককটাং
0: ধনী ককটাং মুং সাবই খানা তত কই সাই খানারি লাসা
2: আনি ককটাং নি মুকে শাক চালাই চালাই শাক বেচা খাপাং খোলা সা খুপুরে চালাই বখানে কংন চালাই শাক বেচা হিমালয় কিষানে কগিয়া চালাই খা থাঁচা খাপাং খোলগৈ সামান কেবন সানা কগিয়া

আনি আংনিনি অকক থাইনো লাংম তুবুনানি বেলাইন ত্যাক্ত তাই বেলাইন কষ্ট হই সাজাগ তৈ দিহি কাইসা রকন বুঝগুইর না নাইখা অরুচাপ মুবাই নানো তা চংসিদি নখবাই হাবাই চালি থাংমাহাই আংবাই নং চালি থাংসিদি কিসা কিসা পকতে পকতে নো পকসুগুই থাংসুকসিদি

আজকে চাষের কথা পর্বে কথা বলবো বারো মাসে সজনের আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে। পুষ্টি এবং ঔষধি গুণাগুণের বিবেচনায় সজনে বর্তমানে বসত বাড়ির জন্য আদর্শ সবজি বা গাছ। বারো মাসে সজনে সারা বছরই ফল দেয়। গাছে সবসময় ফুল এবং কুচি ফল হতে দেখা যায়। আমাদের দেশে সজনে ডাঁটা প্রধানত দুই প্রজাতির। এর মধ্যে এক প্রজাতির সজনে বছরে একবার ফলন পাওয়া যায়। এই সজনের দুটি জনপ্রিয় জাত হল PKM1 এবং PKM2। স্থানীয়ভাবে আরও একটি প্রজাতির নাম বারোমাসি সজনে বা নাজনে। বারোমাসি সজনে জাত বছরে প্রায় 3-4 বার ফলন দেয়। সজনে অতি পরিচিত সুস্বাদু সবজি। সজনের ইংরেজি নাম ড্রামস্টিক, যার অর্থ ঢোলের কাঠি, এবং বৈজ্ঞানিক নাম মোরিঙ্গা অলিফেরা। সজনের উৎপত্তিস্থল পাক ভারত উপমহাদেশে হলেও শীতপ্রধান দেশ ব্যতীত সারা পৃথিবীতেই এই গাছ জন্মাতে দেখা যায়। সজনে চরম প্রাকৃতিক অবস্থা সহ্য করতে সক্ষম, তবে 20-35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সজনে চাষের জন্য উপযোগী। যেসব এলাকায় 250-1500 মিলিমিটার বৃষ্টিপাত হয় সেখানে এই গাছ ভালো জন্মায়। এটি জলাবদ্ধতা সহ্য করতে পারে না, কারণ সজনের বিস্তৃত এবং গভীর শেকড় রয়েছে। তবে ইউরিয়া এবং জৈব সার প্রয়োগ করলে গাছ ভালো হয়। প্রতিটি লম্বা সজনের ফলে 10-15টি বীজ থাকে। এগুলি 3 শিরা বিশিষ্ট এবং ত্রিভুজাকৃতির হয়। আমাদের দেশে বীজ থেকে চারা তৈরি করে চাষাবাদের রীতি এখনও পর্যন্ত অনুসরণ করা হয় না, কারণ বীজ থেকে চারা তৈরি ব্যয়বহুল, কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। বীজের মাধ্যমে বংশবিস্তারের ক্ষেত্রে এপ্রিল মে মাসে গাছ থেকে পাকা ফল সংগ্রহ করতে হবে। তারপর সেটিকে হালকা রোদে শুকিয়ে ফাটলে বীজ পাওয়া যায়। এই বীজ শুকনো বায়ুরোধী পাত্রে 1-6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তারপর জুলাই আগস্ট মাসে বীজ তলায় অথবা পলিবেগে বপন করতে হবে। তবে বীজ বপনের আগে বীজগুলোকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এতে বীজ থেকে চারা গজাতে সুবিধে হয়। বীজ থেকে চারা বের হতে সময় লাগে 10-20 দিন। 50-60 দিন বয়সের চারা মাঠে লাগানোর উপযুক্ত হয়। বীজ তলার আকার 1 মিটার প্রস্থ এবং জমির আকার অনুযায়ী লম্বা করা যেতে পারে। তবে বেডের চতুর্দিকে 30-50 সেন্টিমিটার আকারে ড্রেন রাখতে হবে। তাই বীজ 10-15 সেন্টিমিটার দূরে দূরে লাইন করে বপন করতে হবে। চারা বের হবার নিয়মিত সেচ, সার প্রয়োগ এবং অন্যান্য যত্ন পরিচর্যা করতে হবে। তবে বীজ থেকে তৈরি চারার ফল আসতে 3-4 বছর সময় লাগে। শুনলেন চাষের কথা।

0: আরে কই গো, সুমেরু মন্তনন্দ
1: আচ্ছা
0: তানদেব দৈত্যে
1: দৈত্যে
0: অমৃতাদি করি লক্ষ্মী
1: আচ্ছা ওই
0: পাইবে তাহাতে
1: তাহাতে
0: তবে পুনরূপী হবে
1: আচ্ছা
0: ওই সৃষ্টির পতন
1: পতন
0: ওই কহিলাম তোমাকে
1: আচ্ছা
0: সমস্ত বিবরণ
1: বিবরণ
0: এত শুনি দেবগণ
1: আচ্ছা
0: সত্তরে চলিল
1: চলিল
0: ওই ক্ষীরুদ সমুদ্র তীরে
1: আচ্ছা
0: উপনীত হইল
1: হইল।

পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনলেন দুর্বাসা মুনি কর্তৃক লক্ষ্মীনাশ হইতে ইন্দ্রের প্রতি সাপ ও সমুদ্র মন্থন, পরিবেশনায় গোপাল গোস্বামী ও সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি প্রচারিত হল গোপাল গোস্বামী এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন গোপাল গোস্বামী এবং সহশিল্পীদের সঙ্গে। ফোন নম্বর 8787573306, 8787573306।

7-3306. আকাশবাণী আগরতলা আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশনে প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মালদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তানজানিয়ার রাষ্ট্রপতির সঙ্গে উচ্চশিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাতভর অবিরাম বৃষ্টিতে জম্মু কাশ্মীরের স্বাভাবিক জনজীবন ব্যাহত, কার্গিল জাঙ্কশন জাতীয় মহাসড়ক বন্ধ, হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির লাল সতর্কতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ কলকাতায় বৈঠক করছেন। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনের খেতাব জয় করেছেন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক আজ সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা জগৎ প্রকাশ নাড্ডাও উপস্থিত রয়েছেন। বৈঠক শুরুর পরপরই বিরোধী দলগুলো প্রথমে সভা থেকে ওয়াকআউট করে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহিমা মিত্র জানান যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল প্রতিবারের অংশ হিসেবে বৈঠক থেকে বেরিয়ে গেছে।
1: টুডে দ্য এন্টায়ার অপোজিশন অল পার্টিজ ইনক্লুডিং দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দ্য সমাজবাদী পার্টি, দ্য ডিএমকে, দ্য জেএমএম, দ্য আম আদমি পার্টি, দ্য ন্যাশনাল কনফারেন্স, দ্য লেফট পার্টিজ, দ্য শিবসেনা, ইউপিপি হ্যাভ অল ওয়াকড আউট অফ অল পার্টি মিটিং ইন প্রোটেস্ট। সো অন হোয়াট grounds did the parliamentary affairs minister extend an invitation to these 20 rebel MPs and how are they attending this meeting? We have registered our strong protest and walked out as a symbol of our protest.
0: তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, সিপিআইএম নেতা জন ব্রিটস, জেএমএম এর মহুয়া মাঝি এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মিত্র সহ বিরোধী দলের সদস্যরা বৈঠকে পুনরায় যোগ দিয়েছেন। পরে সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন,
2: कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष के साथियों को कहना चाहता हूं कि पहले में भी पार्लियामेंट को काफी चलाने में दिक्कत आई थी क्योंकि हंगामा बहुत ज्यादा हुआ था। हंगामा होने से कोई लाभ नहीं होता है और लोग पसंद नहीं करता है। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले, इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले, इसमें सब लोग योगदान करें और हम भी विपक्ष के बात सुनेंगे और विपक्ष भी हमारे बात सुने।
0: উল্লেখ্য, বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে এবং আগামী মাসে 13 তারিখ পর্যন্ত চলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর এই প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়া সরকারি সফরে যাচ্ছেন। তিন দশক পর কোন ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে তিনি জানান। ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তানজানিয়ার রাষ্ট্রপতি এবং জাঞ্জিবার সংযুক্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি

রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হোসেন আলী মৈয়ান ইয়ারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বৈঠকে তারা উচ্চশিক্ষার সক্ষমতা বৃদ্ধি, জল সরবরাহ, স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে ভারত ও তানজানিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন যে আইআইটি মাদ্রাজের জাঞ্জিবার ক্যাম্পাসটি আফ্রিকার শিক্ষা ও উন্নয়নের অগ্রাধিকারের ক্ষেত্রে ভারতের ঘনিষ্ঠ অংশীদারিত্ব এবং দীর্ঘস্থায়ী অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাঞ্জিবার হল তানজানিয়ার একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। এর নিজস্ব সংবিধান, রাষ্ট্রপতি, প্রতিনিধি পরিষদ এবং পতাকা রয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সাত্তারভু জংশনের কাছে আজ ভোরে 16 নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে 4 জন নিহত ও 1 জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে হতাহতরা একটি পারিবারিক অনুষ্ঠান যোগ দিতে পালনাডু জেলার ভিনুকুন্ডা থেকে শ্রী কাকুলাম জেলার টিক্কালির দিকে যাচ্ছিলেন। চালক সহ গাড়ির 4 জন আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিশাখাপত্তনমের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডে জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, মাতৃভূমির গৌরব ও সম্মান রক্ষার্থে মঙ্গল পাণ্ডে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএমএল ও এআইআর নিউজ কলকাতাতে। জম্মু ও কাশ্মীরে রাতভর অবিরাম বৃষ্টির ফলে রাজৌরি শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার জল নিচু এলাকাগুলো প্লাবিত করায় শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, নদীর জল উপচে পড়ে তীর ভেঙে যায়, বহু যানবাহন ভেসে গেছে বা তলিয়ে গেছে, যার ফলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও সীমান্তবর্তী জেলা রাজৌরিতে গতকাল সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টিপাত হয়েছে। দারহালি, খান্ডলি, সুক্তহ এবং জামুলিয়া সহ রাজৌরির সব নদীতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ নদীর জল বিপদসীমার কাছাকাছি বা তা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কাটরা মহকুমা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি কন্ট্রোল রুম চালু করেছে। বর্ষাকালের বর্তমান পরিস্থিতি এবং ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ভূমিধস ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো জরুরি পরিস্থিতির ঝুঁকির কথা বিবেচনা করে এই কন্ট্রোল রুমটি তৈরি করা হয়েছে। বৃষ্টিজনিত কোনো জরুরি পরিষেবা কিংবা তাৎক্ষণিক দৃষ্টি প্রয়োজন এমন কোন ঘটনার খবর জানাতে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা কাটরা কন্ট্রোল রুমের 01999129558 81 নম্বরে যোগাযোগ করতে পারেন। লাদাখের কার্গিল জেলার সাংকু মহকুমার সংগ্রহ গ্রাম আজ আকস্মিক বন্যায় কার্গিল জনস্কা জাতীয় মহাসড়ক বন্ধ হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এতে কোনো প্রাণহানি ঘটনা ঘটেনি, তবে ব্যক্তিগত সম্পত্তি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হিমাচল প্রদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমীভাবে সক্রিয় থাকায় গতরাত থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সিমলার আবহাওয়া দপ্তর 21 জুলাই পর্যন্ত বিলাসপুর, হামিরপুর, চাম্বা, কুল্লু, সোলান, কাংড়া, মান্ডি এবং সিরমুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ ও রেড অ্যালার্ট জারি করেছে। 3 দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দিয়েছেন। এরপর জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। এরপর তিনি সন্ধ্যায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমুলের কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। সিন্ধু প্রথম ভারতীয় সাটলার যিনি এই খেতাব জয় করলেন। তিনি আজ ফাইনালে 21-17 ব্যবধানে স্থানীয় তারকা ও 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিকে পরাজিত করেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে চলতি বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করেছে ইংল্যান্ড। লর্ডসে আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদে বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ কলকাতায় বৈঠক করছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী অনন্ত বালা বৈষ্ণবী।

ও তার পুজো দিহবান আরে।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন অনন্তবালা বৈষ্ণবীর কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রূপালী দত্ত।

আকাশবাণী আগরতলা, আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩.৪ ডিগ্রি ও ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩%, সর্বনিম্ন ৬৭%। সকাল ১১:৩০ পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। সেই সঙ্গে রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলা, সিপাহীজলা জেলা, গোমতি ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী বর্ষণের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি বিকেল ৫:১০। বিকেল ৫:৪৫ ভক্তি গীতি শুনবেন চন্দ্রাবলী রুদ্র দত্তের কণ্ঠে। সন্ধ্যে ৬:০৫ কল্যাণী অনুষ্ঠান। সন্ধ্যে ৬:৩০ ঘর গৃহস্থের আসরে ঝিনুক মাশরুম চাষ, এই প্রসঙ্গে ডাক্তার উৎপলদের সাক্ষাৎকার প্রচারিত হবে। এরপর শুনবেন লোকগীতি, শিল্পী সহজ মা। সন্ধ্যে ৭:০০ ককবরক অনুষ্ঠান। রাত ৮:০৫ পরিবেশ ভাবনার প্রসঙ্গ, সামাজিক দূষণ কিছু কথা বলবেন গোপী বল্লভ সেন। রাত ৮:১৫ হিন্দি ছবির গান শুনবেন। রাত ৮:৩০ কৌতুক নকশা রসে বসে, আজ শুনবেন ইন্টারভিউ এবং যাত্রা দলের লোক, পরিবেশনায় রবি ঘোষ এবং অন্যান্যরা। রাত ৯:০০ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার, শিল্পী দেবব্রত মল্লিক। রাত ৯:৩০ ইস্যুস বিফোর পার্লামেন্ট দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত ১০:০০ অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনবেন কর্ণাটকী কণ্ঠসঙ্গীত, শিল্পী বিদুষী বলমণি ঈশ্বর। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, আমাদের আজকের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল ৫:০০। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় ২:০৩৭ হয়ে ২৭ সেকেন্ড।

গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে আন্ধি ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন রাহুল দেববর্মনের কণ্ঠে কিতাব ছায়াছবি থেকে।

0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়াগনার এর সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ ABD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে শর্ত পর্যন্ত।
2: Driving is art. You are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom. ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ব্রেজার সঙ্গে, যাতে আছে সুপারস্টার 9-inch স্মার্ট প্লে প্রো প্লাস উইথ সারাউন্ড সেন্স বাই আর্টমেটস, সঙ্গে 6-speed অটোমেটিক, 360-view ক্যামেরা, লেটেস্ট টেকনোলজি, ইলেকট্রিক সানরুফ, স্পেশাল সেফটি ফিচার্স লাইক 6 এয়ারব্যাগস, ABS, ESP আর সুপার মাইলেজের সঙ্গে 19.89 কিলোমিটার পার লিটার পেট্রোলে আর 25.51 কিলোমিটার পার কেজি সিএনজি তে, পান বেনিফিটস আপ টু ₹55,000, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে শর্ত পর্যন্ত।

আশা ভোসলের কণ্ঠে শুনলেন খুশবু ছায়াছবির গান। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে ঘর ছায়াছবি থেকে।

0: ডিসকভার করুন ব্র্যান্ড নিউ পারফেকশন মারুতি সুজুকি ব্রেজার সঙ্গে, যাতে আছে সুপারস্টার 9 ইঞ্চ স্মার্ট টিভি প্রো প্লাস উইথ সারাউন্ড সেন্স বাই আর্টমেট, সঙ্গে 6 স্পিড অটোমেটিক 360 ভিউ ক্যামেরা, লেটেস্ট টেকনোলজি, ইলেকট্রিক সানরুফ, স্পেশাল সেফটি ফিচার্স লাইক সিকিউর ব্যাগস, ABS, ESP আর সুপার মাইলেজের সঙ্গে 19.89 কিলোমিটার পার লিটার পেট্রোলে আর 25.51 কিলোমিটার পার কেজি সিএনজি রে, আর বেনিফিট আপ টু ₹55,000. ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়াগনারের সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ EBD, পান বেনিফিটস আপ টু ₹52,500. অফার স্টক থাকা পর্যন্ত,
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
2: Driving is art. You are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে মাসুম ছায়াছবি থেকে। চিত্রবৃত্তি অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন ভূপিন্দার সিং এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে কিনারা ছায়াছবি থেকে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে নেওয়া হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি আকাশবাণী আগরতলা।

0: অনেক স্বাগত জানাই আমাদের আজকের কল্যাণীর এই পর্বে।
1: ধন্যবাদ তোমাকে।
0: প্রথমেই যেহেতু কথা বলছিলাম যে কর্মজীবী মহিলাদের কথা, আপনি আপনার জীবনের একটা বড় সময় শিক্ষিকা হিসেবে কাটিয়েছেন, তাই আপনার বাস্তব অভিজ্ঞতা আজকের আলোচনাকে অনেকটাই সমৃদ্ধ করবে বলে আমার মনে হচ্ছে। প্রথমেই জানতে চাইব যে এই যে বর্তমান সময়ে কর্মরত মহিলাদের কথায় যদি একটু আসি, তাদের সামনে বড় চ্যালেঞ্জগুলো কি রয়েছে বলে আপনি মনে করছেন?
1: দেখো, আমাদের সমাজে একটা সময় মেয়েদেরকে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তির দিক থেকে দুর্বল ভাবা হতো। একটা সময় ছিল যখন মনে করা হতো মেয়েরা শুধু বাসায় থাকবে, ঘরের কাজ করবে আর বাচ্চা লালন পালন করবে। কিন্তু সময়ের সাথে সাথে মেয়েরা তাদের যোগ্যতা ঘরের বাইরেও প্রমাণ করতে সক্ষম হয়েছে। বাস্তবতা হলো কর্মজীবী মেয়েদের এখন ঘর ও বাইরের সব কাজই সমানভাবে সামলাতে হচ্ছে। আর মেয়েটা যখন একজন মা, তখন তার দায়িত্ব আরো অনেক বেশি। অর্থ উপার্জন নারীকে যেমন অর্থনৈতিক সচ্ছলতা, স্বাধীনতা এবং স্বাবলম্বিতা দিয়েছে, তেমনি বর্তমান দুনিয়ায় তাকে অনেক চ্যালেঞ্জের সামনেও এসে দাঁড়াতে হচ্ছে। কর্মরত বা কর্মজীবী মহিলাদের প্রধান যে চ্যালেঞ্জগুলো সামনে আসে সেগুলো হলো কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য রাখার জন্য শারীরিক ও মানসিক চাপ, প্রসবোত্তর মানসিক বিষণ্ণতা সম্পর্কিত সমস্যা যাকে আমরা বলি পোস্টপার্টাম মেন্টাল হেলথ, তার সাথে রয়েছে সন্তান যত্নের দুশ্চিন্তা, তার অসুস্থতা জনিত চিন্তাভাবনা, শিশুর নিরাপত্তা ও শারীরিক মানসিক বিকাশ, এ সমস্ত ভাবনা, ডে কেয়ার সংকট। এবং এভাবে আমরা দেখতে পাই যে মানসিক দ্বন্দ্ব এবং হতাশা থেকে মানসিকভাবে তার একটা অপরাধ বোধ গড়ে উঠছে, এগুলো আমরা কিন্তু সবসময় দেখতে পাই। এছাড়া সময় বণ্টন এবং কর্ম পরিকল্পনার অভাব, তারপর সামাজিক পারিবারিক সমর্থনের অভাব, স্বামীর অসহযোগিতা, জটিল বৈবাহিক সমস্যা, এ সবকিছু মিলে কর্মরত মহিলাটিকে একেবারে শারীরিক ও মানসিকভাবে বড় একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেয়।
0: একদম। আর এই চ্যালেঞ্জগুলো কোনো না কোনোভাবে নারীদের ওই যে ভারসাম্য রক্ষার বিষয়টায় যখন আমরা আসি যে কিভাবে সে তার সংসারকে লালন পালন করে তার বাইরে গিয়ে অফিসে বা কর্মক্ষেত্রে সে সমান দক্ষতায় কাজ করা, ওই বিষয়টা অনেক সময় আমাদের নারীদের বোধ হয় ভয় ভীতির একটা মনোভাব সৃষ্টি করে, যার জন্য অনেকেই ওই বিষয়টা আমরা দেখি যে বিয়ের পর বা মাতৃত্বের পর কর্মক্ষেত্রে যেতে চায় না, বা তারা চায় যে কর্মক্ষেত্র থেকে তারা যেন অব্যাহতি পেয়ে যায়, যেন তারা তাদের সাংসারিক জীবনটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এই বিষয়টাতেই পরবর্তী প্রশ্নটায় আসছি যে এই যে কর্মজীবন এবং পারিবারিক দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আদতে বাস্তবে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় একটা মহিলা?
1: কর্মজীবন এবং পারিবারিক দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করা আধুনিক কর্মজীবী নারীদের জন্য একটা অন্যতম প্রধান চ্যালেঞ্জ। কর্মরত মায়েদের পারিবারিক ও সামাজিক সমর্থনের অভাব দৈনন্দিন জীবন এবং পেশায় বড় ধরনের একটি নেতিবাচক প্রভাব ফেলে। যৌথ পরিবারের ভাঙন, সহায়ক পরিবেশের অভাব, মায়েদের অনেক সময় একাই কর্মজীবন, সন্তান পালন এবং গৃহের পরিচালনা ইত্যাদি একসাথে অনেক দায়িত্ব পালন করতে হয়, যা তার শরীর মনের উপর ক্লান্তি আনে এবং চরম মানসিক চাপের সৃষ্টি করে। সমাজ এখনো অনেক সময় মনে করেন যে কর্মজীবী মায়েরা সন্তানের প্রতি বা সংসারের প্রতি সম্পূর্ণ উদাসীন। ক্যারিয়ার বা কর্মক্ষেত্রে আরেকটি চ্যালেঞ্জ আসে, তা হলো কাজের সুযোগ কমে যাওয়া। মাতৃত্বকালীন ছুটির পর কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন সুযোগ হাতছাড়া হওয়া যথেষ্ট সেখানে ঝুঁকি থাকে। এছাড়া কাজ করার গতিও অনেক সময় কমে যায়। অফিস ও বাড়ির কাজ করতে গিয়ে নিজের জন্য তিনি কখনোই কোনো সময় পান না। সন্তান লালন পালন, পারিবারিক কাজ ও কর্মক্ষেত্রে কাজের চাপ, দীর্ঘমেয়াদী ক্লান্তি ও খিটখিটে ভাব চলে আসে, যা তার শরীর ও মনের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেক সময় সন্তানকে সময় না দিতে পারার জন্য তার একটা অপরাধ বোধ তৈরি হয়। আবার অনেক সময় এও দেখা যায় যে দীর্ঘক্ষণ দূরে থাকার কারণে সন্তানের সাথে তার একটা মানসিক দূরত্বও তৈরি হয়। আবার ডে কেয়ার সেন্টারের নির্ভরযোগ্যতা নিয়ে সবসময় মায়েদের

0: একটা দুশ্চিন্তায়ও থাকতে হয়। এর ফলে তার ঠিক মতন খাওয়া দাওয়া, ঘুমের যত্ন ইত্যাদি তিনি নিতে পারেন না, ফলে অবসাদ বা বার্নআউট হতে পারে, যা নাকি পরে একটা অনেক বড় সমস্যার আকার ধারণ করে।
1: আর সেই থেকেই বোধহয় মহিলাদের মনে একটা কোথাও না কোথাও এমন একটা মানসিকতারও সৃষ্টি হয় যে ঘরের মানে পারিবারিক যে দায়িত্বটা রয়েছে সেটা যেন শুধু কেবলমাত্র একটা মহিলারই, মানে পুরুষদের সেক্ষেত্রে দায়িত্বটা কতটা রয়েছে সেটা নিয়ে ছোটবেলা থেকে আমাদের মধ্যে একটা সংশয় কিন্তু এই থেকেই সৃষ্টি হতে থাকে। তার পরবর্তীতে একটু জানতে চাইবো, আপনি মাতৃত্বকালীন কথা বলছিলেন, এই যে মাতৃত্বের পর অনেক নারী আবার কর্মজীবনে ফিরতে অসুবিধার সম্মুখীন হন, মানে যেটা আগেও বলছিলাম যে ওই যে ভয়টা আমার বাচ্চাকে কে দেখবে বা কিভাবে তাকে আমি বড় করব, ওই একটা ভয় একটা কাজ করে। সেক্ষেত্রে আপনি নিজেও কর্মজীবন চালিয়ে গেছেন, তার সঙ্গে আপনি আপনার সন্তানদেরও লালন পালন করেছেন, সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনার থেকে একটু জানতে চাইবো যে মাতৃত্বের পর নারীরা কী কী সমস্যার সম্মুখীন হওয়ার কর্মজীবনে ফিরতে আর তার সমাধানের কী উপায় রয়েছে।
0: সাধারণত সমস্যা নিরসনের জন্য অনেক উপায়ই আছে, তবে ছোট সংসারে স্বামী স্ত্রী উভয়ে মিলে যদি ঘরের কাজ ও সংসারের অন্য কাজ মিলেমিশে ভাগ করে নেয় তাহলে কিন্তু অনেক সমস্যারই সমাধান হয়। কর্মক্ষেত্রে অনেক সময় নমনীয় কর্মসূচি, যাকে আমরা বলি ফ্লেক্সিবল ওয়ার্ক, দূর থেকে বা বাড়িতে কাজ করার সুবিধা, যাকে আমরা বলছি ওয়ার্ক ফ্রম হোম, ইত্যাদি সুযোগ সুবিধাও কিন্তু গ্রহণ করা যায়। এছাড়া পরিবারের প্রবীণ সদস্য বা নির্ভরযোগ্য আত্মীয় কিংবা পেশাগত কেয়ার গিভার বা আয়া বা ডে কেয়ার সেন্টারের সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়া কর্ম পরিকল্পনা বা সুন্দরভাবে সময় পরিকল্পনা করে কাজ করলে অনেক সমস্যারই সহজ সমাধান হতে পারে। আরও আছে, সমাজ এখনো কিন্তু কর্মজীবী মায়েদের কাছ থেকে একজন নিখুঁত গৃহিণীর ভূমিকা আশা করে, যা কিন্তু যথেষ্ট হতাশাব্যঞ্জক ও বর্তমান যুগে অবাস্তব একটি প্রত্যাশা, যেটি কর্মরতার উপর অহেতুক একটা মাদারহুড গিল্ড বা অপরাধবোধ তৈরি করে। এটি নিরসনে পরিবারের সদস্যদের সাথে খোলাখুলি আলোচনা করা উচিত। সংসারের অতিরিক্ত কাজের চাপ সকলের সাথে ভাগ করে নেওয়া যায়। দীর্ঘ সময় ধরে চলে আসা এই ধরনের অসুবিধা, একাকিত্ব, রাগ, হতাশা, এসব থেকে বিষণ্ণতার শিকার হয়ে পড়েন এবং কর্মক্ষেত্রে ও বাড়িতে কর্মরত মহিলা কোনো কাজেই মনোযোগ দিতে পারেন না এবং খুব সহজেই অবসাদের শিকার হয়ে যান। এক্ষেত্রে তার কিন্তু কাউন্সিলিংয়ের প্রয়োজন হতে পারে। অনেক পোস্টপার্টাম মেন্টাল হেলথ বা প্রসবোত্তর মানসিক বিষণ্ণতার সমস্যার দ্বারা তিনি আক্রান্ত হতে পারেন, এর ফলে বিব্রতও হয়ে যেতে পারেন এবং এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত।
1: আর যখন আপনি বলছিলেন যে এই যে পোস্টপার্টাম মেন্টাল হেলথ, এইটা বর্তমান সময়ে দাঁড়িয়ে মানে আমরা এই 2026-এর কথাই যদি বলি, একটা কিন্তু মারাত্মক রূপ ধারণ করেছে কোনো না কোনোভাবে। মায়েরা সন্তান প্রসবের পর যে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যায় সেটা অনেক ক্ষেত্রেই পরিবারের মানুষও বুঝতে পারে না আর সমাজের আর পাঁচটা মানুষ বুঝতে পারে না। আমি একটু চাইবো আপনি যদি একটু বিস্তারিতভাবে বলেন এই যে পোস্টপার্টাম মেন্টাল হেলথ বিষয়টা কি আর সেটা কিভাবে একটা নারীকে বিব্রত করে তুলতে পারে মাতৃত্বের পর।
0: সাধারণত সন্তান জন্মের পর প্রসব পরবর্তী বিষণ্ণতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন দূর করতে পরিবারের সাহায্য গ্রহণ অবশ্যই প্রয়োজন। প্রয়োজনে মানসিক রোগ বিশেষজ্ঞের বা কাউন্সিলের পরামর্শ নিয়ে থেরাপি বা ওষুধ শুরু করার দরকার হয়। এই অবস্থা সাধারণত কয়েক মাস থেকে বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। সময় মতো যদি চিকিৎসা না করানো হয় তাহলে অবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে। মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক দুটি হরমোন লেভেলের তারতম্যের জন্যই সাধারণত এ ধরনের অসুবিধে দেখা দেয়। এ ধরনের বিষণ্ণতা রোগের লক্ষণ হলো যা আমরা সচরাচরও দেখতে পাই, যে মহিলাটি বলতে থাকেন যে আমি আর পারছি না, আমার দ্বারা কিচ্ছু হবে না, একটা প্রচণ্ড দুঃখ বোধের মধ্যে থাকেন। অতিরিক্ত অবাস্তব চিন্তা তার থেকে শক্তি ক্ষয় এবং তিনি কান্না করতে থাকেন। ক্ষুধাহীনতা থাকে, অর্থাৎ তিনি কিছু খেতেও চান না। ঘুমের অসুবিধা ইত্যাদি, শিশু ক্ষতি হবার চিন্তা, শিশুর যত্নের অভাব, এসব দেখা যায়। সাধারণত এ ধরনের স্বাস্থ্য সমস্যার মূলে থাকে কিন্তু কিছু কারণ হিসেবে বলা যায় মা হবার মানসিক প্রস্তুতির অভাব।

গর্ভধারণকালীন যে একটা জটিলতা দেখা যায়, ঝুঁকিপূর্ণ প্রসব, একক মা হিসাবে জীবনধারণ, বিবাহিত সম্পর্কে জটিলতা, সামাজিক ও পারিবারিক পারিপার্শ্বিক সমর্থনের অভাব, দুর্বল আর্থসামাজিক অবস্থা এবং আশা আর বাস্তবতার মধ্যে সামঞ্জস্যহীনতা, এগুলি মূলত এ ধরনের স্বাস্থ্য সমস্যার মূলে থাকে। এ ধরনের সমস্যা মোকাবিলার জন্য মূলত পরিবার এবং কাছের মানুষের খুব সাহায্যই দরকার হয়ে পড়ে। একা নবজাত

0: সাপোর্টিভ গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া, যারা নাকি সময় মতো পরামর্শ এবং চিকিৎসা জাতীয় সাহায্যগুলো দিতে পারবেন। এছাড়া সুষম খাদ্য গ্রহণ, পরিবারের বিভিন্ন সদস্য বিশেষ করে স্বামীর সাথে মানসিক সংযোগ স্থাপন, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শক্রমে প্রয়োজনে তাকে সাইকোথেরাপির সাহায্যও নিতে হবে।
1: আর এইভাবেই মানে এই সময়টাকেও পার করে নেওয়াটা অনেকটা সম্ভব বলেই চিকিৎসকেরাও কিন্তু বলছেন। আর এর পরবর্তীতে আপনার থেকে একটু জানতে চাইব যে এই যে কর্মজীবী মায়েরা রয়েছে, তাদের সন্তানদের জন্য কিভাবে ওই টাইম ম্যানেজমেন্টটা মানে সময় ব্যবস্থাপনাটা করবেন, সেটা যদি আপনি আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে একটু ভাগ করে নেন আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে।
0: আমরা দেখছি যে কর্মজীবী মায়েদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। কাজের ব্যস্ততার জন্য অনেক সময় সন্তানকে ঠিকমতো সময় দেওয়া যায় না, এটা কিন্তু মা এবং শিশু দুজনের জন্য খুবই প্রয়োজন। টাইম ম্যানেজমেন্ট বা সময় বণ্টন রুটিনের মাধ্যমে কাজের সময়সূচি ও ব্যক্তিগত কাজগুলির মধ্যে খুব সুন্দর করে সমন্বয় সাধন ও সুশৃঙ্খলভাবে সব কাজগুলো করা যায়। আমার একটা নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে পারি। চেষ্টা করুন ভোরে ঘুম থেকে উঠতে, শরীর চর্চা করুন, এ সময় সন্তানকে পাশে নিয়ে হাঁটুন বা তাকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করুন, সাথে অন্যান্য সংসারের কাজ এবং নিজের কাজগুলিও শেষ করে ফেলুন। দিনের বেশিরভাগ সময় বাইরে কাটানোর জন্য সন্তানের সাথে সাধারণত যোগাযোগ কম হয়, সেজন্য কর্মক্ষেত্রে সেই সময় সন্তানের সাথে যোগাযোগ রক্ষা করুন, তার প্রয়োজনগুলি জেনে নিন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন। অফিস থেকে ফিরে স্বাভাবিকভাবে একজন মা ক্লান্ত থাকবেন এবং অবশ্যই তিনি বিশ্রাম নেবেন। বাচ্চাকে এই বিষয়টা ভালো করে বুঝিয়ে বলুন। এরপর বিশ্রাম শেষে আপনার কাজের সময় তাকে কাজে রাখুন এবং সন্তানের হোমওয়ার্ক ইত্যাদি কাজ তাকে সাহায্য করুন এবং বাড়ির অন্যান্য কাজও সেরে ফেলুন। ছুটির দিনে যতই অন্য কাজ থাকুক না কেন, আপনার শিশুর জন্য সময় নির্দিষ্ট করে রাখুন। তার পছন্দের জায়গায় তাকে বেরিয়ে আনুন, তার ভালোবাসার খাবারটা আপনি তৈরি করে দিন। কর্মক্ষেত্রে ব্যক্তিগত কাজ এবং বাড়িতে অফিসের কাজ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার চেষ্টা করুন। সব কাজ নিজে না করে স্বামী এবং পরিবারের অন্য সদস্যদের সাথে কাজের সময় ভাগ করে নিন। সর্বোপরি নিজের শখ বা হবিগুলো জলাঞ্জলি না দিয়ে সেগুলি আবার শুরু করুন। সন্তানকে সাথে নিয়ে কোয়ালিটি টাইম কাটান। এইভাবে নানা রকম করে টাইম ম্যানেজমেন্টে রুটিন তৈরি করুন। তবে এটি নানা ধরনের হলেও মূল ক্ষেত্রগুলো কিন্তু সমস্ত কর্মজীবী মহিলাদের জন্য প্রায় একই রকম হবে।
1: মানে সত্যি আপনিও আপনার বাস্তব জীবনে এই অভিজ্ঞতাগুলিকে কাজে লাগিয়ে এগিয়ে গেছেন, যার দরুন আপনি এত সুন্দর করে আমাদের ব্যাখ্যা করতে পারছেন যে কিভাবে এই কঠিন পরিস্থিতিগুলিকেও সহজ আমাদের জীবনের কয়েকটা শুধু অভ্যেস পরিবর্তনের মাধ্যমে আমরা ঠিক করে ফেলতে পারি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি, হাতে আর খুব বেশি একটা সময় নেই। আমি আমার আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন আপনাকে রাখব যে যেসব তরুণীরা এখন এই কর্মজীবনে প্রবেশ করতে চলেছেন বা নিজের ক্যারিয়ার শুরু করার একটা স্বপ্ন দেখছেন, আপনি আপনার অভিজ্ঞতার উপর ভর করে তাদের জন্য কি বার্তা দেবেন?
0: এর সঙ্গে আমি আরেকটা বলতে চাই যে সরকার কর্মজীবী মায়েদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে মাতৃত্বকালীন সুবিধা আইনে দুটি সন্তানের ক্ষেত্রে এবং দত্তক ও সারোগেসি প্রাপ্ত সন্তানদের ক্ষেত্রে 180 দিন সবেতন ছুটির ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে চাইল্ড কেয়ার লিভ বা CCL এর সুবিধা। 2017 সালে সংশোধিত মাতৃকালীন সুবিধা অনুযায়ী 50 জন বা তার বেশি কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার বা শিশু দিবা যত্ন কেন্দ্র থাকা বাধ্যতামূলক। তাদের কর্মজীবনে উন্নতি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য পছন্দ মতো সঠিক কর্মক্ষেত্র নির্বাচন, দক্ষতা বৃদ্ধি ও পেশাদারী দৃষ্টিভঙ্গি অপরিহার্য বলে মনে করি। এক্ষেত্রে ক্যারিয়ারের সঠিক দিক নির্দেশনা ও পরিকল্পনা, যেখানে পেশা পরামর্শ, মেন্টর বা উপদেষ্টার মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে পারবে, প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য ও প্রযুক্তির জ্ঞান ও যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্ক ব্র্যান্ডিং ও স্কিল ডেভেলপমেন্টের সাহায্য নিতে হবে, সাথে সাহস ও আত্মবিশ্বাস, দায়িত্ব গ্রহণ ও বাস্তবতাকে গ্রহণ ইত্যাদি মানসিকতা নিয়ে

0: যদি এগিয়ে যায় তাহলে আশা করি পেশাগত জীবনে এবং কর্মক্ষেত্রে এবং পারিবারিক জীবনেও সফলতা অর্জন করতে পারবে ও সুপ্রতিষ্ঠিত হতে পারবে। এইভাবে এক এক তরুণী হয়ে উঠবে দেশের সম্পদ। এর সাথে আমি আর একটু কিছু যোগ করতে চাই যে ত্রিপুরা সরকার শ্রমজীবী ও কর্মজীবী মহিলাদের জন্য নিরাপদ আবাসন, আর্থিক সহায়তা ও আত্মনির্ভরশীলতার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প সুবিধা চালু করেছে। এর মধ্যে আছে সখী নিবাস বা কর্মজীবী মহিলা হোস্টেল, মিশন শক্তি প্রকল্পের অধীনে রাজ্যে কর্মজীবী মহিলাদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা রয়েছে। সাবরুম সহ বিভিন্ন জেলায় 10টি এই হোস্টেল চালু করা হয়েছে, যেখানে কর্মরত নারীরা সাশ্রয়ী মূল্যে থাকতে পারেন, যার প্রতিটিতে প্রায় 100 জন নারী 24 ঘন্টা নিরাপত্তা পাবেন বলে বলা হয়েছে। এছাড়া রয়েছে ওয়ান স্টপ সেন্টার, যেখানে কর্মজীবী ও শ্রমজীবী নারীরা কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কোনো ধরনের সহিংসতার শিকার হলে এক ছাদের নিচে পুলিশি সহায়তা, আইনি পরামর্শ, চিকিৎসা এবং কাউন্সিলিং এর পরিষেবাও পেয়ে থাকেন। শেল্টার হাউস ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের অধীনে আগরতলা এবং অন্যান্য স্থানে কর্মজীবী এবং গৃহহীন নারীদের জন্য খাওয়া দাওয়া সহ অস্থায়ী থাকার ব্যবস্থা আছে। ত্রিপুরা মহিলা উদ্যোক্তা নীতি, ত্রিপুরা উইমেন এন্টারপ্রেনারশিপ পলিসি মহিলা ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে এখানে 1 কোটি টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা আছে, যেখানে মহিলা 35% পর্যন্ত সরকারি ভর্তুকি পান। স্বাবলম্বন স্কিমের সাহায্যে দর্জি কাজ, হস্তশিল্প এবং বেকারি জাতীয় স্বনিযুক্তিমূলক কাজের জন্য মহিলাদের বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়া রয়েছে নির্মাণ শ্রমিক বিবাহ যোজনার অধীনে নারী নির্মাণ শ্রমিকদের অথবা তাদের কন্যাদের বিয়ের জন্য সরকার থেকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয়। মহিলাদের কর্মক্ষেত্রে ও যাতায়াতের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে উইমেন পুলিশ স্টেশন কাজ করে চলেছে। জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য 24 ঘন্টা মহিলা হেল্পলাইন চালুও রয়েছে। শ্রমজীবী মহিলাদের জন্য শ্রম কার্ডও রয়েছে, এর সাহায্যে নিরাপত্তা ও স্বাস্থ্য বীমার সুবিধা রয়েছে, পেনশন স্কিমও চালু রয়েছে।
1: মানে তাহলে সার্বিকভাবে বোঝাই যাচ্ছে যে কর্মজীবী মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারও বিভিন্নভাবে সচেষ্ট, এবং সেটাকে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে একটা সুন্দর সমাজ আমরা সত্যি গড়ে তুলতে পারবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবধর্মী আলোচনা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য মহোদয়াকে আবারও অনেক ধন্যবাদ জানাই। আজকে আমরা কথা বলছিলাম কর্মজীবী মহিলাদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে। শ্রোতা বন্ধুরা, আসুন আমরা এমন একটা সমাজ গড়ে তুলি যেখানে কোনো নারীকে তার স্বপ্ন আর দায়িত্বের মধ্যে বেছে নিতে হবে না, যেখানে তার মেধা, শ্রম এবং সাফল্য যথাযোগ্য মর্যাদা পাবে, এবং যেখানে কর্মক্ষেত্র হবে বৈষম্য নয় সমতার, প্রতিবন্ধকতা নয় সম্ভাবনার। আর এই প্রত্যাশা নিয়েই আজকের মতো কল্যাণীর এই অনুষ্ঠানে এখানে ইতি টানছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো ভাবে। নমস্কার।
2: কল্যাণী অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা এখন জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে শুনবেন ঝিনুক মাশরুম চাষ, এ নিয়ে ডক্টর উৎপলদের সাক্ষাৎকার। এরপর শুনবেন লোকগীতি শিল্পী সহজ মা। 7:00 ককবরক নাটক, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, 8:05 অনুষ্ঠান পরিবেশ ভাবনা, 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, 8:30 অনুষ্ঠান রসে বসে, 9:00 যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী দেবব্রত মল্লিক, 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, 9:30 ইস্যুস বিফোর পার্লামেন্ট দিল্লি কেন্দ্র থেকে রিলি করে শোনানো হবে। এরপরেই 10:00 শুনবেন অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে,

হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু স্থানে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ ৯৩%, সর্বনিম্ন ৫৭%। আজ বিকেল ৫:৩০ পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাপ ৪.৪ মিলিমিটার। সেই সঙ্গে আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে পশ্চিম ত্রিপুরা জেলা সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থির আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘর গৃহস্থির আসরে আমরা আলোচনা করব ঝিনুক মাশরুম চাষ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের সিপাহী জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ ডক্টর উৎপল দে। নমস্কার ডক্টর দে।
1: নমস্কার
0: উৎপলবাবু। আমাদের রাজ্য ত্রিপুরা একটা সময় ছিল কিন্তু মানুষ সেই মাশরুমগুলোকে ছত্রাক বলেই অনেকে অ্যাভয়েড করে চলতেন, অর্থাৎ গ্রহণ করতেন না, ভয় পেতেন, ব্যাঙের ছাতাও কেউ কেউ বলতেন। আজকাল ডিজিটাল জামানায় এসে আমরা দেখতে পাচ্ছি মাশরুমের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে। এছাড়া দেখতে পাচ্ছি বাজারে ঝিনুক মাশরুম, বটম মাশরুম যেটা আমরা বলি, বটম মাশরুম,
1: পোয়াল মাশরুম,
0: পোয়াল মাশরুম, সবকটার কিন্তু ভালো চাহিদা আমাদের রাজ্যে হয়েছে। এবং যারা শাকাহারী ওরাও নিচ্ছেন, পাশাপাশি যারা নন ভেজ ওরাও কিন্তু মাছ মাংসের পাশাপাশি মাশরুমকে নিচ্ছেন, প্রোটিন পাচ্ছেন প্রচুর পরিমাণে। সেজন্য সেই দিক থেকে আমাদের রাজ্যে মাশরুমের চাহিদার পাশাপাশি উৎপাদনের বিষয়ে কিন্তু জনগণ সচেতন হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের

0: রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও অনেক মাশরুম উৎপাদক রয়েছেন যারা সেলফ হেল্প গ্রুপ স্বসহায়ক দল করেও কিন্তু মাশরুম উৎপাদন করছেন। আমি আপনার কাছ থেকে প্রথমে জানব, আপনি রাজ্যের কৃষি বিজ্ঞান কেন্দ্রে মাশরুম নিয়ে কাজ করছেন, আমাদের রাজ্যের যে আবহাওয়া পরিবেশ তাতে কোন মাশরুমটা সবচাইতে বেশি উৎপাদন করা সম্ভব?
1: মাশরুম যেটা, হ্যাঁ, এটা আমাদের ত্রিপুরা রাজ্যে তিন ধরনের মোটামুটি আমরা দেখতে পাই। প্রথম হচ্ছে বটম মাশরুম, বাংলাতে আমরা সাদা বোতাম মাশরুম বলে থাকি। দ্বিতীয় হচ্ছে পোয়াল মাশরুম, যেটাকে আমরা ইংরেজিতে পেডিস্ট্রো মাশরুম বলে থাকি।
0: আচ্ছা।
1: তৃতীয় হচ্ছে ওয়েস্টার মাশরুম, যেটাকে আমরা বাংলাতে ঝিনুক মাশরুম বলে থাকি। তার সঙ্গে কিছু কিছু আমরা দেখতে পাই মিল্কি মাশরুম, যেটা এটাও ত্রিপুরা রাজ্যে কিছু কিছু অংশে দেখা যায়, বাট মোটামুটি আমরা বেশি এই তিনটা মাশরুমই দেখে থাকি। তার মধ্যে যে ঝিনুক মাশরুম যেটা আমরা বলে থাকি, ওটার চাষ ত্রিপুরা রাজ্যে অনেকটাই বেশি হয়ে থাকে,
0: ব্যাপক পরিমাণে হচ্ছে।
1: তার কিছু কারণ আছে। প্রথম হচ্ছে ওটার যে ঝিনুক মাশরুম যে বাড়ার, হ্যাঁ, যে বা উৎপাদনের যে অনুকূল তাপমাত্রা, ওটা ত্রিপুরা রাজ্যে বিদ্যমান।
0: আচ্ছা।
1: দ্বিতীয় হচ্ছে আমাদের যে কোনো ছোট কোণা বা পরিত্যক্ত ঘর রয়েছে কিন্তু অন্ধকারযুক্ত।
0: আচ্ছা।
1: হ্যাঁ, বাট বা একটু শীতল ভাব বজায়
0: ভাব থাকছে,
1: হ্যাঁ, সেই সব জায়গাতে আপনি এই মাশরুমটা করতে পারেন। তারপর যেমন অধিক জায়গার প্রয়োজন হয় না। আমরা গ্রামাঞ্চলে দেখে থাকি যারা আমরা মাশরুমের যে বিজ্ঞানসম্মত যে উৎপাদন ওটা জানি না, আমরা কি করে থাকি, থাকের উপরে বা মাটিতে মাশরুমের ব্যাগগুলোকে আমরা রেখে দিই, কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে রাখাটা উচিত নয়। কারণ মাশরুমের ব্যাগটা করার পরে আপনি যদি মাটিতে রাখেন, তাহলে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের ইঁদুর আছে, হ্যাঁ, ও মাশরুমের ব্যাগটাকে ফুটো করে ওটাকে নষ্ট করে দেবে, যার জন্য ওটাকে বিজ্ঞানসম্মতভাবে রাখতে হবে। ওটা কিভাবে, অনেকে হয়তো কিছু জানে যে আমরা বাড়ি ঘরে যেভাবে মাশরুমটাকে ব্যাগটাকে ঝুলিয়ে রাখি, আমরা প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে দেখে থাকি একটা মাশরুম ব্যাগকে ঝুলিয়ে রাখেও, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি ঝুলানোর যে দড়িটা বা
0: আগে আমরা গ্রামের ভাষায় কিন্তু শিখে বলতাম, দিদিমা ঠাকুরমা ওরা কিন্তু হাঁড়ি পাতিল গুলোকে এইভাবে ঝুলিয়ে রাখতো,
1: সেইভাবে কিন্তু আগে একটা বা দুটোর বেশি রাখতো না ওরা।
0: আচ্ছা।
1: যার জন্যে গ্রামাঞ্চলে মানুষ কিভাবে যে একটা দুটোই হয়তো রাখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ওই রকম নয়। আমি যদি ঘরের যে উচ্চতাটা মোটামুটি 12-15 ফিট উচ্চতা রাখি, তাহলে যে সূর্যালোকটা ওটার ঘরের ভিতরে যে পরিবেশটাকে ওটাকে বেশি উষ্ণ করতে পারে না, যার জন্য ঠান্ডা ভাব বজায় থাকে, আর্দ্রতা ভাব বজায় থাকে। তারপর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আমি যদি এখানে 5-8টা শিকেতে, আপনি যেটা বললেন, হ্যাঁ, দড়ি দিয়ে বেঁধে আমি ঝুলিয়ে রাখি, তাহলে আমার প্রতি ইউনিট এরিয়াতে 8টা ঝুলাতে পারছে।
0: আচ্ছা।
1: আগে কি করতো, একটা বা দুটো ঝুলাতো, যার জন্য আমার উৎপাদনটা কিন্তু আমি বাড়াতে পারছি।
0: শিকের ব্যাপারটা হচ্ছে অল্প জায়গাতে অধিক উৎপাদন করার কিন্তু একটা প্রসেস,
1: হ্যাঁ,
0: একটা পদ্ধতি।
1: হ্যাঁ,
0: মানে আপনি বললেন ঘরের উচ্চতাটা যদি 12-15 ফুট হয়,
1: হ্যাঁ,
0: চালাটা হবে 15 ফুট উপরে, তাহলে যখন চালাতে রৌদ্রটা পড়বে, তাহলে নিচ পর্যন্ত আসতে যে ভেকাম খালি জায়গাটা, সেখানে ঘরের আবহাওয়াটা কিন্তু গরম কম হবে,
1: কম হবে।
0: এবার এই উচ্চতা মাটি থেকে 12 ফুট পর্যন্ত যদি আমি শিকে বানিয়ে নিই, তাই না, সেখানে স্তরে স্তরে স্তরে আপনি বললেন 6-8টা ব্যাগ কিন্তু আমি ঝুলাতে পারবো
1: একটা শিকেতে,
0: তাই তো?
1: হ্যাঁ, আমাদের এরিয়া যতটুকু তার মধ্যে আমাদের উৎপাদনটাকে বাড়াতে হবে। হ্যাঁ, তো সেই দিশাতে যদি আপনি 8টা শিকেতে আপনি 8টা পলিপ্রোপিলিন ব্যাগের মধ্যে মাশরুমগুলাকে আপনি রাখুন, তাহলে সেম জায়গাতে অন্য কৃষক সাপোজ 2 কেজি পেলো,
0: আচ্ছা,
1: ওখান থেকে সাপোজ একটা ব্যাগে 1 কেজি, তো দুটা শিকেতে 2 কেজি পেলেন, এখানে 8 কেজি পাচ্ছেন,
0: একটা জায়গাতে 4 গুণ কিন্তু ফসল
1: উৎপাদন বেড়ে গেছে।
0: হ্যাঁ, ডক্টর দে, আপনি কিন্তু জায়গা সংকুলনের কথা বললেন। আমরা জানি শহর বা তার আশপাশ অঞ্চলেও এখন নতুন করে একটা ঘর তৈরি করতে গেলে কিন্তু প্রচুর টাকা খরচা, আপনি সেটাকে জায়গাটাকে সংকুলনের জন্য পদ্ধতিটা দেখিয়ে দিলেন। আপনার কাছ থেকে আমরা একটা হিসেব নেব।
1: আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, কৃষকরা স্বল্প ব্যয়ে

0: কিভাবে উৎপাদনটাও বাড়াতে পারে বা আয়টাও বাড়াতে পারে। হ্যাঁ, 6 থেকে 8 মিটার প্রস্থে থাকবে, দৈর্ঘ্যে মোটামুটি 20 মিটার।
1: আচ্ছা, ঘরটা
0: ঘরটা খুঁটির জন্য, আর উপরে যদি পারা যায় ছন, যদি না পারা যায় আমরা উপরে আমরা
1: বেড়া
0: হতে পারে। হ্যাঁ, বেড়ার নিচে আমাদের যে বিভিন্ন বিস্কিটের বক্স হতে পারে, এটা মানে হতে হবে
1: কার্টুন,
0: হ্যাঁ ভারী কার্টুন হতে হবে, ওগুলো আমরা নিচে দিয়ে দেব। তার ফলে কি হবে, উপরে যে আপনার সূর্যালোকটা পড়বে অনেকটা কম ভেদ করে নিচে ঢুকতে পারবে,
1: মানে অর্থাৎ গরম কিন্তু ঘরের আবহাওয়াটা গরম কম হবে।
0: হ্যাঁ, এর উপরে একটা পলিথিনের চাদর দেওয়া থাকে,
1: যাতে করে বাঁশের বেড়ার মধ্যে বৃষ্টি হলে কিন্তু ভেতরে কাগজের কার্টুন গুলো আছে ভিজে যাবে। সেজন্য আপনি বললেন যে বাঁশের বেড়া দিয়ে যেটা চালা তৈরি করবে সেই চালার উপরে একটা পলিথিনের মোড়ক দিয়ে দেবে, যাতে করে বৃষ্টি হলেও ভেতরে জলটা
0: না ঢুকতে পারে। হ্যাঁ, আমি যেটা বলছি মোটামুটি 5 থেকে 7 বছর আপনাকে ওই ঘরে হাত দিতে হবে না আর।
1: আচ্ছা, ঠিক আছে, এই ঘরটা তাহলে 5 থেকে 7 বছর দীর্ঘায়ু হয়ে যায়।
0: হ্যাঁ হ্যাঁ, তারপর আপনার সাইড দিয়ে যদি আপনাদের অ্যাভেলেবেল থাকে তো আপনি, আমরা থেজ গ্রাস বলে থাকি, মানে ছন ছন ঘাস যেটা, হ্যাঁ ওটা দিয়ে আপনি সাইড দিয়ে আপনি বেড়া দিতে পারেন। যদি না থাকে তাহলে আপনি বেড়ার মতো করে, আমরা যে নর্মাল যে বেড়া বানাই বাঁশের বেড়া, ওটা দিয়ে আপনি দিতে পারেন। সাইড দিয়ে সেম আপনাকে একটা
1: মোড়ক,
0: হ্যাঁ চাদর দিয়ে দিতে হবে, যার ফলে কি হয় যে বৃষ্টির যে জলটা ডাইরেক্ট হিট করতে পারছে না, ডাইরেক্ট বেড়ার সংস্পর্শে আসতে পারে না, যার জন্য ওটার দীর্ঘায়ু হয়ে যায়।
1: আচ্ছা আচ্ছা,
0: তারপর ভিতরে 6 ইঞ্চি আপনার নদীর চরে যে বালু থাকে ওটাকে আমরা বিছিয়ে দিয়ে দেবো
1: মাটিতে।
0: আচ্ছা, হ্যাঁ তো আর জলটা ছিটিয়ে দিয়ে দেবো, ঠিক আছে, আর ওটা দিয়ে দিলে আপনার কি হবে, ওই বালু থেকে জলটা আপনার
1: বাষ্পীভূত
0: হয়ে ওই ওয়েদারটাকে আপনাকে ঠান্ডা রাখবে।
1: আপনি বললেন ঘরটাকে তাহলে আমরা কি করে ঠান্ডা রাখবো,
0: হ্যাঁ
1: আপনি বললেন যে ম্যাজটা যেটা ফ্লোর আমরা বলি, সেই ম্যাজের মধ্যে আপনি 4 ইঞ্চি বা 6 ইঞ্চি বালি দিয়ে দিলেন,
0: হ্যাঁ স্তর দিয়ে দেব,
1: বালির একটা স্তর দিয়ে দিলেন, তাহলে কি হচ্ছে যখন জল দেবেন, এমনিতে নর্মাল মাটি হলে জল চুষে নিয়ে যাবে আর বালি জলটাকে ধরে রাখবে, সেই জলটা আস্তে আস্তে বাষ্পীভবন হয়ে কিন্তু মাশরুমের মধ্যে উপরে উঠবে, মাশরুম গাছগুলো তার জলটা কিন্তু তার থেকে পেয়ে যাবে এই বাষ্প থেকে।
0: তারপর ঘরের যে ভিতরের দিকটা ওটাতে আপনি চটের যে ব্যাগ থাকে ওটা দিয়ে একটা আস্তরণ দিয়ে দেবেন।
1: আচ্ছা,
0: মানে ছালার ব্যাগ, ব্যাগ দিয়ে। তো মাশরুম যখন চাষ করা শুরু করবেন তখন আপনি স্প্রেয়ার দিয়ে ওই যে
1: চারদিকে যে ওয়ালটা আছে,
0: ওয়ালটা আছে
1: তার মধ্যে আমি চটের ব্যাগে চাদর জড়িয়ে দিলাম,
0: হ্যাঁ
1: তাই না,
0: ওটাকে
1: ভিজিয়ে দিলাম।
0: হ্যাঁ,
1: তাহলে নিচে বালিতে জল আছে,
0: হ্যাঁ
1: পাশে ওয়ালে কিন্তু চটে জল আছে,
0: হ্যাঁ
1: তার থেকে কিন্তু জলটা বাষ্পীভবন হয়ে মাশরুমগুলো পাচ্ছে, ওটা
0: মাশরুম পাচ্ছে, প্লাস ভিতরে যে আবহাওয়াটা ওটা সবসময় হ্যাঁ আর্দ্রভাব বজায় রাখবে।
1: আচ্ছা,
0: তারপর যদি এই সিস্টেমে আমরা করতে পারি তাহলে আপনি মোটামুটি আপনি 1000 আপনি ব্যাগ আপনি ঝুলিয়ে রাখতে পারবেন।
1: তাহলে আপনি বললেন
0: 6 থেকে 8 মিটার
1: থাকবে
0: আর লম্বায় থাকবে মোটামুটি 20 মিটারের মতো।
1: আচ্ছা, হ্যাঁ 160 স্কোয়ার মিটার, 160 স্কোয়ার মিটারের মধ্যে আমি 1000 মতো ব্যাগ কিন্তু আমি মাশরুম উৎপাদন করতে পারবো।
0: হ্যাঁ, আর 1000 ব্যাগ যেটা বলছি আমি, এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে, আপনি যদি 4 থেকে 5টা করে দিন তাহলে 1000টা ব্যাগ হবে,
1: যদি 8টা হয়ে যায় তাহলে আরো বেড়ে যাবে। এবার একটা ব্যাগ থেকে একটা ব্যাগ যে আমি ঝুলাবো,
0: হ্যাঁ
1: তার দূরত্বটা কত হবে,
0: মোটামুটি 1/2 মিটারের মতো,
1: প্রায় 1.5 ফুট,
0: হ্যাঁ প্রায় 1.5 ফুটের
1: মতো হয়ে যায়, মানে যেন এক হাত দূরে দূরে কিন্তু ব্যাগগুলো থাকে এইভাবে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: সারিবদ্ধভাবে।
0: হ্যাঁ, তো আবার যদি আপনার স্পেসটা একটা থেকে আরেকটা যে সারি থাকবে ওটাও 0.6 থেকে 0.7 মিটার পর্যন্ত আপনি রাখতে পারেন,
1: 2 ফুট,
0: হ্যাঁ
1: এক হাত থেকে একটু বেশি। হ্যাঁ, ঠিক আছে, এই দূরত্ব হলে প্রায় 1000 থেকে 1200 ব্যাগ কিন্তু আমার একটা ঘরে হয়ে যাচ্ছে। এবার কৃষক বন্ধুরা তাতে কতটা লাভবান হবেন সেই একটা পরিসংখ্যান আমরা আজকে আপনার কাছ থেকে জেনে নেব। এবার ধরুন এই ঘরে উনি 1000 থেকে 1200 ব্যাগ, আমি কম করে ধরলাম 1000 ব্যাগ উনি করলেন, তাই না, এবার 1000 ব্যাগের জন্য কত টাকা পরিমাণের বীজ সিড, যেটা মাশরুম সিড, সেটা ওনাকে ব্যবহার করতে হবে?
0: তো ওটা আমি একটু ওই চাষের যে পদ্ধতিটা ওটা একটু বললে মনে হয় ভালো ছিল। হ্যাঁ, আমি একটু চাষের পদ্ধতিটা একটু ধরে দিচ্ছি। প্রথমে আমার চাষ যে পদ্ধতি যেটা, আমাদেরকে যে খের যেটা আমরা খড় বলে

0: থাকি ধানের খড়,
1: ধানের খড়,
0: হ্যাঁ ওটাকে আমাকে ভালো করে শনাক্তকরণ করে নিতে হবে। যেমন কিছু সতর্কতা আপনাকে এখানে অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে যে খেরটা নেবেন এটা যাতে কালো চিটা চিটা বা পচে যাওয়া বা সবুজ রঙের না হয় লক্ষ্য রাখতে হবে। আপনাদেরকে সোনালী বর্ণের যে খেরটা, হ্যাঁ যেটা পুরো পেকে গেছে, ওটাকে আপনাকে নিতে হবে।
1: পাকা ধান গাছের খড় হতে হবে, শুকনো হতে হবে, সেই খড়টাকে আপনি বাছাই করে নেবেন, এবার নিয়ে উনি কেটে নেবেন পিস পিস করে।
0: হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, খেরটাকে নেওয়ার পরে আমরা তো খেরটাকে পুরো বছর ব্যবহার করি, হ্যাঁ তো শীতকালে আমরা একটু বেশি ব্যবহার করি, অন্য গরমের সময় আমরা করতে পারি। যেটা আমি বলেছি যে আপনি যদি সাইডে আস্তরণ দিয়ে ভিতরে যে আর্দ্রতা মাপটা বজায় রাখেন তাহলে উৎপাদনটা একটু কম হবে, কিন্তু পুরো বছর আপনি উৎপাদনটা করতে পারেন।
1: আচ্ছা,
0: তো যার কারণে খেরটাকে আপনি ভালো করে শুকিয়ে আপনাকে চটের ব্যাগের মধ্যে করে আপনি ভালো জায়গাতে রেখে দিতে হবে।
1: আচ্ছা,
0: হ্যাঁ মানে পরে ইউজ ব্যবহার করার জন্য। তো এখন যখন ব্যবহার করবেন তখন খেরটাকে আপনি কি করবেন, ভালো করে শুকিয়ে প্রথমে ঠান্ডা জল দিয়ে খেরটাকে ধুয়ে নেবেন, ঠিক আছে। তো ধুয়ে নেওয়ার জন্য ওটা মোটামুটি আপনার 12 থেকে 18 ঘন্টা একটু ভিজিয়ে রাখতে হয়।
1: আচ্ছা,
0: রাখার পর খেরটাকে 2-3 বার নতুন জল ব্যবহার করে ওটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনি গরম জল, হ্যাঁ এখানে আবার একটু আমি বলতে চাই, আপনি দুটা পদ্ধতিতে আপনি করতে পারেন, প্রথমত জৈবিক উপায়ে, দ্বিতীয় হচ্ছে রাসায়নিক উপায়ে। তো আমি প্রথমে জৈবিক উপায়ে যেটা ওটাই বলছি। তো জৈবিক উপায়ে করার জন্য প্রথমে আপনাকে গরম জল করতে হবে। তো আপনি মোটামুটি 6 থেকে 8 লিটার এমন একটা ডেগের মধ্যে আপনি পাত্রের মধ্যে জলটাকে আমি গরম করবেন। যখন জলটা বয়েল হতে শুরু করবে তৎক্ষণাৎ আপনি জলটাকে নামিয়ে নেবেন, বয়েল হতে দেবেন না।
1: আচ্ছা আচ্ছা,
0: নামিয়ে ওটাকে বড় গামলা বা কোনো ইয়েতে রাখবেন। রাখার পরে আপনি যে ওই ভিজা খেরটা, হ্যাঁ ওটাকে আপনি ওখানে 30 মিনিট চুবিয়ে রাখবেন।
1: আচ্ছা,
0: সেই সঙ্গে আপনি আরেকটা পাত্রে 6 থেকে 8 লিটারের আবার আপনি ওটাকে বয়েল করার জন্য রেখে দেবেন। তো ওটা 30 মিনিট রাখার পরে ওই যে জলটা থাকবে ওটাকে আবার ওই যে গরম জলে ওটাকে আবার 30 মিনিট চুবাবেন। এর মানে হচ্ছে 2 বার 30 মিনিট করে মানে হাল মানে গরম হতে শুরু করবে এমন জলে ওটাকে চুবিয়ে রাখবেন।
1: অর্থাৎ আপনি বলছেন গরম জলের মাধ্যমে আপনি সেই খেরটা আছে
0: শোধনটাকে
1: আপনি শোধন করে নেবেন,
0: হ্যাঁ
1: এটা জীবাণুমুক্ত করে নেবেন,
0: জীবাণুমুক্ত করবেন।
1: আচ্ছা
0: ঠিক আছে, প্রথমবার আপনার ওই জল দিয়ে যখন ইয়ে করলাম ধুলাম তখন কিছু আপনার
1: জীবাণু চলে গেল বা আবর্জনা থাকলে সেটাও চলে গেল, তার মধ্যে গরম জলে রাখার পরে কিন্তু জীবাণুমুক্ত হয়ে গেল, তাতে যদি কোনো ব্যাকটেরিয়া বা কিছু থাকে সেগুলো নষ্ট হয়ে গেল গরম জলে,
0: হ্যাঁ নষ্ট হয়ে গেল,
1: তাই না।
0: হ্যাঁ,
1: এবার যদি এটাকে আমি রাসায়নিক পদ্ধতিতে করতে চাই,
0: হ্যাঁ যদি রাসায়নিক পদ্ধতিতে করতে চান তাহলে আমি গরম জলটা আমরা ব্যবহার করি না, ওই যে
1: ঠান্ডা জল
0: 12 ঘন্টা যে ভিজে রাখলাম খেরটাকে, হ্যাঁ ওটাকে নিয়ে হয়তোবা ব্লিচিং পাউডার না হলে বেবিস্টন কার্বন ডাইজিম আমরা বলে থাকি,
1: সেটা কতটুকু জলে কতটুকু পরিমাণ দেব,
0: এটা অ্যাকচুয়ালি আপনার যে খের থাকে এটা খেরের উপর ডিপেন্ড করবে কতটুকু খের আপনি নিচ্ছেন। নরমালি আমরা 0.5 থেকে 1 গ্রাম নিয়ে থাকি।
1: আচ্ছা, পার লিটার
0: জলে,
1: ঠিক আছে।
0: তো
1: সেই মিশ্রণের
0: মধ্যে ওটাকে চুবিয়ে রাখবো,
1: আচ্ছা
0: মোটামুটি 5-10 মিনিট চুবিয়ে রাখলে তারপরে ওটাকে শুকিয়ে নেব। শুকানোর জন্য আপনাকে রৌদ্রে শুকা, কৃষক ভাইরা দেখেছি রৌদ্রে শুকাতে, রৌদ্রে না, ওটাকে আমরা ঠান্ডা জায়গায়
1: খোলা জায়গায় ছায়াতে রাখবো,
0: হ্যাঁ ছায়াতে ওটাকে
1: ছড়িয়ে
0: দিতে হবে। যদি সম্ভবপর হয় তাহলে আমরা যে পুরনো টিন থাকে বা পুরোনো কাঠ বা এমন কিছু থাকে ওটাকে আমরা স্লান করে রাখবো। স্লান মানে হচ্ছে 45 ডিগ্রি করে ওটাকে আমরা যদি
1: বাঁকা করে রাখলে মানে যে জলটা থাকবে সেই জলটা চুয়ে চুয়ে
0: অপসারিত হবে, তারপর আপনার যে বায়ুমন্ডলে যে হাওয়া ওটা তো জলটা অপসারিত হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে। তো দুভাবে আপনি জলটাকে
1: শুকিয়ে নিতে পারেন।
0: এখানে আপনাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আপনি কখন বুঝবেন যে শুধুইত খড় যেটা ওটা আপনার ব্যাগ ভরার জন্য উপযুক্ত হয়ে গেছে, ওটা আপনি দেখবেন যে মুট করে আপনি খেরটা নিলেন, দু হাতের তালুতে চাপ দেবেন, চাপ দেওয়ার পরে দেখবেন যে জলটা কি মানে ড্রপ ড্রপ করে পড়ছে কিনা, যদি ড্রপ ড্রপ করে পড়ছে হয় তাহলে হয়
1: শুকায়নি,
0: আরো 1-2 ঘন্টা আপনাকে রাখতে হবে। যদি দেখবেন যে ড্রপ ড্রপ করে পড়ছে না, হাতের তালুতে কুয়াশার বিন্দুর আকারে পড়ে
1: ভিজা ভিজা
0: লাগছে, তাহলে মনে করবেন যে এটা এখন উপযুক্ত
1: হয়ে গেছে।
0: তখন আপনি কি করবেন, আমাদের যে পলিপ্রোপিলিন ব্যাগ আছে, হ্যাঁ, যেটাতে আমরা মাশরুম করে থাকি, পলিপ্রোপিলিন ব্যাগে ওটারও বিভিন্ন সাইজ থাকে।

0: মোটামুটি আমি বলছি যে 3 থেকে 3.5 কেজি যে সাইজটা ওটা আমি বলছি, মোটামুটি আপনার 18 থেকে 24 একটা সাইজ আছে,
1: ওটা 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি ব্যাগগুলো হয়,
0: ব্যাগগুলি হয়, হ্যাঁ ছোটও আছে বড়ও আছে, তো মোটামুটি আমরা ওঠাতেই 3.5 কেজি বা 4 কেজি ওজনের খেরটাকে ওঠার
1: দিতে পারি।
0: তো ওটাকে আমি নিলাম,
1: এবার সিটটা কি করে দেবো এই খড়ের মধ্যে?
0: হ্যাঁ,
1: আর খড়গুলো পিসটা কতটা হবে, কতটুকু ছোট ছোট পিস হবে?
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা গ্রামাঞ্চলে দেখি খেরটাকে আমরা পিস করে আমরা ওটার ভিতরে রাখি, কিন্তু আমরা দেখে থাকি খেরটাকে যদি নাও পিস করে থাকি তাহলেও কোনো প্রবলেম হচ্ছে না। তো আমি কৃষক ভাইদের বলবো যে খেরটাকে না পিস করে আমরা যদি মাশরুম উৎপাদনের জন্য ব্যবহার করি তাহলে এই ক্ষেত্রে আমি শ্রমিক খরচাটা বাঁচিয়ে নিতে পারবো। হ্যাঁ, তো যে ক্ষেত্রে আমি উৎপাদনটা প্রায় সেমই থাকবে, সমপরিমাণে থাকবে, কিন্তু এক্ষেত্রে কৃষকের যে লেবার চার্জ, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি সাশ্রয় করতে পারবো, কমিয়ে নিতে পারবো। তো এটা ডাইরেক্ট কৃষকের পকেটে থেকে যাচ্ছে,
1: কারণ এটা পিস পিস করতে গেলে অনেক সময় লাগে,
0: অনেক
1: সময় দিতে হবে,
0: অনেকে হয়তো বা দাও বা বটনি দিয়ে করছে, অনেকে বা মেশিন দিয়ে করছে, তো যার জন্য শ্রমিক খরচটা যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমি শ্রমিক খরচটা কমিয়ে নিতে। তারপর ওটা যদি আমি পিস পিস না করে আমি প্রায় মোট অনুযায়ী যতটুকু আসে ওটা দিয়ে আমি কি করব, বা হাতে পিপি ব্যাগ, হ্যাঁ পলিপ্রোপিলিন ব্যাগ, ওটাকে বড় করে প্রথমে একটু ফুটু করে নেব।
1: আচ্ছা,
0: ফুটু করলে কি হবে, আমি যখন চাপ দেব তখন ওই যে ভিতরে যে হাওয়াগুলা ওগুলা বেরিয়ে যাবে ওখান দিয়ে, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর চারদিক দিয়ে ওই ব্যাগের ভিতরে দিয়ে ওটাকে আস্তে আস্তে চাপ দিতে থাকবো,
1: চেপে চেপে সেটাকে বসিয়ে দেবো,
0: হ্যাঁ হ্যাঁ, যাতে ঠাসা ঠাসা থাকে। তো ঠাসা ঠাসা থাকলে কি হবে, আপনার যে অনুসূত্র জালিকাগুলি এগুলো খুব দ্রুত হারে আপনার জ্বালাবে, যার ফলে আপনার পুরোটা অতি সত্তর, মানে তাড়াতাড়ি সাদা হয়ে যাবে।
1: আচ্ছা,
0: দেওয়ার পরে আমার যে মাশরুমের যে স্পনগুলো থাকে, বীজগুলো থাকে, ওইগুলো আমি প্রথমে কি করব, ভালো করে দুই মুঠ দিয়ে দুই হাতে তালো দিয়ে ওগুলোকে ছোট করে নেব, ভেঙে ছোট ছোট করে, তারপর একটা থালাতে রাখবো, থালাতে রাখার পর সমপরিমাণে একটা 5টা ভাগ করে নেব।
1: আচ্ছা,
0: হ্যাঁ 5টা ভাগ 5টা লেয়ারের জন্য,
1: ঠিক আছে, এক ব্যাগে আমি 5টা লেয়ার 5টা স্তর দেব।
0: হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নিয়ে নিলাম। তারপর ওখান থেকে একটা স্তর আমি যে ওই পলিপ্রোপিলিন ব্যাগের মধ্যে যে একটা স্তর দিয়েছি খেরে, ওটার উপর দিয়ে আমি যাতে বাইরে থেকে দেখা যায়, ভিতরে নয় বাইরে থেকে দেখা যায়, ওইভাবে আমি অল্প অল্প করে
1: চারদিকে ছড়িয়ে দেব,
0: সমপরিমাণে ছড়িয়ে দেব।
1: আচ্ছা আচ্ছা,
0: ঠিক আছে,
1: এই সারাউন্ডিং যেটা হবে গোল মতো হবে ব্যাগটা, তার চারদিকটাই যেন বেরিয়ে যেতে পারে সেরকম ভাবে,
0: হ্যাঁ
1: মাঝখানে দেব,
0: মাঝখানে দেব না।
1: আচ্ছা,
0: তারপর আবার দ্বিতীয় লেয়ার সমপরিমাণে দিলাম, দেওয়ার পরে ওখান থেকে ওই যে 5 ভাগ থেকে 1 ভাগ ইউজ করে নিলাম, এখন দ্বিতীয় ভাগ ব্যবহার করব।
1: তাহলে এই যে 3 কিলো 3.5 কিলো খড়ের ব্যাগটা, যেটা 18 বাই 20 ইঞ্চির ব্যাগ, 5টা স্তর আমরা করব, সেখানে কত পরিমাণ বীজ আমরা ব্যবহার করব?
0: এখানে 150 থেকে 200 গ্রামের বীজ আমরা ব্যবহার করি,
1: 150 থেকে 200 গ্রামের একটা প্যাকেট থাকে, সেই প্যাকেটটাকে আমি বললেন আপনি ঝুরঝুরে করে নিয়ে
0: 5 ভাগে 5 ভাগ করে নেব,
1: 5 ভাগ করে একটা ব্যাগে 5টা স্তর দেব,
0: স্তর দেব।
1: হ্যাঁ, তাহলে এবার আমরা ব্যাগটা তৈরি করে নিলাম, এবার পরবর্তীকালে তাতে যে জলের ব্যবহারটা আমরা কি করে করবো, যাতে করে ময়েশ্চার, অর্থাৎ সে ভিজা ভিজা থাকে।
0: হ্যাঁ, এই ব্যাগটা আপনি যখন ঝুলিয়ে রাখবেন, হ্যাঁ মোটামুটি আপনার এটা, এটাও আপনার বিভিন্ন প্রজাতি যে উপর ডিপেন্ড করবে, তো আমি মোটামুটি 7 থেকে 15 দিনের মধ্যে, হ্যাঁ মাশরুমের পুরোটো ব্যাগ সাদা হয়ে যায়। সাদা হওয়ার পরে আমরা কি করি, ওই যে ব্লেড দিয়ে, ভালো ব্লেড দিয়ে ওটাকে আবার আমরা নতুন ব্লেড, হ্যাঁ ডেটল জলে একটু মানে ওটাকে শোধন করে নেব, তারপর ব্লেড দিয়ে এগুলোকে একটু একটু কেটে দেব।
1: আচ্ছা,
0: ঠিক আছে, কেটে পুরোটা বের করবো না, কারণ পুরোটা বের করলে অনেকে বের করে নেয়, বের করলে আপনার জলের রিকোয়ারমেন্টটা একটু বেশি থাকে, যার জন্য আমরা একটু কেটে দিলে, হ্যাঁ তারপরে
1: মাশরুমগুলো যখন সুবিধা মতো সেই জন্য বেরিয়ে যেতে,
0: বেরিয়ে যাবে। হ্যাঁ, তখন আমরা এই যে আমরা বললাম যে 1 সপ্তাহ থেকে আপনার 18 দিন বা 20 দিনের মধ্যে পুরোটা সাদা হয়ে যাবে, ওটাও আপনার ডিপেন্ড করবে স্পেসিসের উপরে। হ্যাঁ, তাহলে বেরোনোর পরে আমরা যখন কেটে দিলাম, তারপর দিনে আপনার গরমের উপর ডিপেন্ড করবে।
1: আচ্ছা,
0: যদি মোটামুটি গরম থাকে তাহলে মোটামুটি সকাল দুপুর সন্ধে 3 বেলা আপনাকে স্প্রে করতে হবে।
1: আচ্ছা, ব্যাগগুলোতে,
0: ব্যাগগুলোতে স্প্রে করার পরে আপনার
1: মোটামুটি ঠান্ডা একটু বেশি থাকে তখন দুবেলা করলে,
0: হ্যাঁ হ্যাঁ দুবেলা করলে,
1: সকাল বিকেল,
0: সকাল বিকেল করলে হবে। তো তারপর মোটামুটি 4 থেকে 5 দিনের মধ্যে আপনার কুড়িগুলি বের হওয়া শুরু হয়ে যায়। তো কুড়িগুড়ি বের হওয়ার পর মোটামুটি 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে, হ্যাঁ ওটা হালকা হলুদ বর্ণে যখন হয়ে যায় মাশরুমগুলাকে, ওটা তোলার সময় হয়ে যায়, তখন আমরা মাশরুমগুলা

0: গোড়ার সময় কি করব, যে সামনের যে দুটা আঙ্গুল ওটা দিয়ে ওটা যে গোড়া গোড়া থাকবে ওটাকে জাস্ট একটু আমরা ইয়ে করব,
1: মুড়িয়ে দেব,
0: মুড়িয়ে দেব, বাস মাশরুমগুলো উঠে আসবে।
1: আচ্ছা,
0: আমরা দু হাত দিয়ে ধরে ওভাবে ইয়ে করবে না, তাহলে একটা কন্টামিনেশনের চান্স থাকে।
1: আচ্ছা আচ্ছা,
0: যখন মাশরুম ঘরে ধুবেন আপনার ড্রেসগুলা মানে পরিষ্কার হতে হবে, আমি বলছি না নতুন,
1: জীবাণুমুক্ত হবে, যাতে করে আপনার ঘরের ভেতরে কোনোভাবেই কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু ফাঙ্গাস যেন না ঢুকতে
0: না ঢুকতে পারে। আর মাশরুমের ঘরটা যাতে বাইরে থেকে কোনো হাওয়া বা ইয়ে কিছু ঢোকার কোনো চান্স না থাকে, পুরোটা
1: পাখিটা কি ঢুকে যেন বাসা না করতে পারে সেদিকে নজর রাখতে হবে।
0: আর পুরোটো ঘর আপনাকে প্যাক করে নিতে হবে, না হলে কি হবে, কিছু কিছু ফ্লাই আছে, মাছি
1: মাছি,
0: হ্যাঁ, সেগুলো একবার আপনার ঘরে ঢুকে গেলে আপনি পুরোটো ব্যাডগুলোকে আপনাকে ডিসকার্ড করে নিতে হবে।
1: আচ্ছা,
0: ঠিক আছে। বা বিভিন্ন ধরনের ছত্রাক আছে, হ্যাঁ, যেগুলো একবার যখন আপনার স্পোরটা বাতাসের সঙ্গে কোনো মাশরুম বেডে আক্রমণ করে নেবে তখন আপনাকে
1: অন্য ব্যাগগুলোতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা
0: থাকে,
1: কারণ ফসলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
0: হ্যাঁ,
1: তো এইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সতর্ক থেকে যদি কৃষক বন্ধু চাষ করেন, তাহলে হাজার থেকে ১২০০ ব্যাগ করলেন,
0: হ্যাঁ,
1: তাতে ওই কৃষক বন্ধু কতটা ফসল তুলতে পারবেন এবং কত তার রোজগার হতে পারে।
0: হ্যাঁ, যদি এইভাবে আপনি করতে পারেন, মোটামুটি আমরা একটা হিসাব অনুযায়ী একটা ব্যাগ মানে তিন থেকে সাড়ে তিন কেজির একটা ব্যাগ থাকে, ওটা থেকে মোটামুটি তিন কেজির মতো আপনি একটা ব্যাগ থেকে,
1: হ্যাঁ, ৩,০০০ থেকে ৪,০০০ কিলো কিন্তু আমি এখানে মাশরুম উৎপাদন করতে পারি। তো বাজার মূল্য যদি আমি ১৫০ টাকাও যদি পাইকারি হারে ধরি,
0: হ্যাঁ,
1: প্রায় ৬ লক্ষ টাকা,
0: হ্যাঁ, এখান থেকে পাবেন
1: ৬ লক্ষ টাকা,
0: হ্যাঁ,
1: তাই না?
0: একবারে, শুধু একবার নয়, আপনি ৫ থেকে ৬ বার প্রতি বছর করতে পারবেন
1: এক বছরে,
0: কারণ দু মাসে একটা সাইকেল শেষ হয়ে যায়। হ্যাঁ, আমি যদি ভালো করে করি, দু মাস হলে আপনি প্রত্যেক বছর ৬ বার করতে পারবেন। ৬ বার যদি আপনি করে থাকেন, আপনি দেখুন এভারেজ আপনি একবারে আপনি কতটা মানে আপনার ফায়দা হচ্ছে। কিন্তু যেমন ঘরটা বানাতে আপনার ম্যাক্সিমাম ৪০,০০০ টাকার মতো যাবে, আমি যে
1: ঘরটা
0: বলেছি, হ্যাঁ, ঘরের সঙ্গে আপনি যদি মোটামুটি যে মাশরুমের
1: বীজ ঘর সমদিবস মিলিয়ে আরো ধরুন
0: ৪০,০০০ আমরা মোটামুটি একটা ধরে নিচ্ছি, ঠিক আছে,
1: ৪০,৪০,৮০,
0: হ্যাঁ,
1: সেটাকে আমি বাড়িয়ে ১ লক্ষ টাকা করলাম,
0: হ্যাঁ,
1: পলি ব্যাগ টেক নিয়ে,
0: হ্যাঁ,
1: সিড নিয়ে,
0: হ্যাঁ,
1: তাহলে ১ লক্ষ টাকা যায় না করলে,
0: হ্যাঁ,
1: ১ লক্ষ টাকা কিন্তু উৎপাদন করা যাবে।
0: হ্যাঁ, তো আপনি দেখুন এটা কত অর্থকরী একটা আমাদের ছত্রাক।
1: উৎপলবাবু, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা ঝিনুক মাশরুম উৎপাদন এই প্রসঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ঝিনুক মাশরুম চাষ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের সিপাহী জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ ডক্টর উৎপল দে।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি শিল্পী সহজ মা।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন সহজ মা। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: সারিকাহাম আকাশবাণী আগরতলা তাবুক সিংজাগ সিনি তিনি সারিক জোরানী ককবরক আওয়াই পান্ডা পৈলানো খানাবাদী থুমনুক থুমনুকনি মংখা আইতরমা দেয় থুমনুক সৈন্যানী মং হাই নরেন্দ্র দেববর্মা
1: দেবী ও দেবী দেবী তো ফ্লাইছিল আর
2: ও দাম রেস ফাইবলে তাহলে ফাইদাম রেস নলে বা মুখ গেপাল সুকাবলে
1: ফাইনেন জরা মাই আবার ফাইজে এটা তাহলে ওই সময় তাল শেষে কামিও কাতু থাঙ্গান হয়ে ফাই মানে চিনি আওয়ার নি খবর ফাই বাঁচিল দেবী কাহাম নাম বই না বলে
2: চিনি আওয়ার নি খবর ফাই তাস ফাঁসে দেবান রেস হাতসু বই সিদ্রাই তঙ্কা উস কাহনি হর দাম বলেন ঝুন মুসুক মা বদাসা শিখ খবর লাং থাঙ্গা থাকায় হরকাই কুমি মলাং সঙ্গে আরো ডাকাই ঠাবই রাং রি যে তমতলাং রি বসলা আপনার খুব বেপারে শিখলাম ছিল আর
1: মুটি খবর ফাই খানা পাইখাই না আমি তাই তমাইয়া দেবী গান বুখা মুটি রফাই খানা পাইখাই না ডক খবর কাহামরা ডাকাইছে সুতম কিছু সাই খানা ছিলে দেবী ফাই তো না বুখা কিসা কিসা গেছিল
2: খবর কাহাম বা তাই তাম তারলাই চিনি অরণি মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট খাই কাহাম নুখা খরচ সি বা পরীক্ষা রিমা বিসিংগ

0: 리미니 커랑 그거 나이 하나 독합래 누나 스케줄 손에 든 거는 내 양과 시시합래 야기
1: 밥 증가로 회장이 담아는 기자반 잘 내다 봐
2: 나 봐봐 할게 보니로 썸 너 거기 그날 많지나 나 봐봐 시각 집이래
1: 나라 지르 짱 빼서 꺾다 사리니 샤원기 봐
0: 단련이니 르사 먹는 맞아 타니 디스타 프라이 동나 봐 아번 틀라이 빠시오리 그나마니 사야돼 봐
2: 단이 레스토 까미 파여바락 숙가 이 개벽할 부수 떠올랑이야
0: 이 개피 달사 동이 탕나이 তাই সাতটা বাইশে কিনি নারা ফাই নই মালাই ফাই নাই
2: সাতটা বাইশা সে
0: তাই বুসুক সালো
2: বাইশা
0: সালো বাইশা আবং ইয়ারিমি নি রমাং সালো বাইশা ফাই টংখাই ও আওয়ার নি কাহনি বাকি সামুং টাংলাননি বহু আং জরা মান্নাই নং সানি লগেও টংগাই আংবে সামুং টাংলিরিমি আংনি নিচুবার সুসানু
2: নুকু নি বাকি সামুং টাংলানি নং যা পয়া খুনা দানি রেস
0: পৌই থাংকে ভাই কি জানাই রিমি ই হাউস আঙা চাইমানি ইহানি নাওয়ার ফাইনু লামা হরমানি অরণি তুইবুনি তুইনো নঙ্গে ও হাওয়া আছে মানে চামুনে চাওই আঙ দরকার ও হানি বড়ি কাহামনে বাকি কিসাফানো সামুং টাঙে মাই হাঙ্কাই আং ঠিক আছে সুতাই সবাই আঙুই টাই রিমি আং ফাইকে খুনা পাইখা কুমি মলাং সঙ্গে আর ডাকাত হাবই রাঙ্গি র বেপন নতলাং থামাইখা তাই নগর সুদি বড় বই বুসলাকরা নখে বুথার সুসে গলাং থাঙ্কা তাই মলেন সঙ্গে মুসুক ব উস্কান হর মা বাজার সে খবৈতলাং থাঙ্কা
2: আং খুনাকে আর বা ছাল বুরুম বুরুম সে চয়া শিকক ডাকাইতে বুথা লাইও তথা লাইও মানসে উম তং বলি
0: আও আগুন মথাঙ্গা নিচা তো নানা নাই মথাগি মাইয়া হিংকাই চিনি মহরি পুরাওয়ার নি বড় কুমার সুবি থাঙ্গই নাই রিমি সাকেটে উক বারু আংটাও থাঙ্গা সিনে ও তো সে মালে ফিরানো
2: তা নি তাবো থাঙ্গা সিনাই দিবন মাসা ও তুরুক দুর্গা থাঙ্গি দিতা
0: রিমি চিনি চাগরা নিয়া ওলো ভাই কোয়াসে সুখ সাওয়ানো ভাইমানি নগসে হাবি জায়গাকো জাজিয়ে তাং দিদো আং থাঙ্কা রুমা লসলে রুমা
2: রুমা ইয়া কি থাঙ্কা না
0: রুমা এই রুমা এই রুমা
1: ও তাম
0: আং থাঙ্কা দো
1: ও তাম থাঙ্কা জলে মাইচি থানি
0: হি চালাং লিয়া চালাং লিয়া না রুমা নং ওয়াসে সে আনার বেরাই থাঙ্কা দিদো নং সে নিনে বাই বাই খাইয়া রিমি নং রুমা তুই ওয়াসে সে সিনগো বেরাই থাঙ্কা দি বুঝিখা
2: আও থাঙ্কা না
0: হুম থাঙ্কা রুমা রিমি থাঙ্কা
3: এই তাস বাগ তাস বাগ দে
4: দুই টাঙ্গা নিকা পয়সা না গসাই দেমান বাগ দে বাগ দে বাগ দে
3: আই পয়সা জমাবানি খানি মলানে
4: ঠিক আছে
3: আই জোরা খুড়ি করতে জোরা ও খুই খানা কো খুড়ি খুড়ি ওই ওই তাঙ্গে সাই জোরা জোরা জোরা খুড়ি খুড়ি খুড়ি দি
0: এক ক্লাস ফুলান না রারা প্রথম লাই টাম ফাইলাই ছলাই
4: খলো আবলে কস্তাম আহাই না আতুলাই টংহাটা
0: আহাই না আসুলাই টংগো আং সইমাই আহাই দে মা টং নং টং না নরবি মোহর পুরা আর টাম খাইনে মুসুন ছালা ছাড়ে সারি তাম খাইনা মুসুং মহরি পুরা আওয়ার না নর
3: চং তাম খাইব
0: তাম খাইবা নর মুতি খেমং সাপুং হপুং জোয়ার থুঙ্গ জোয়ার থুঙ্গ তাই রাং পাই যাখাই হরকাই বুনার মুসু খগুয় বুনার ডাকাই থাবো নর মুতি খেমং আওয়ার না জালো সুকা জালো গয়া পুরা নর তাই মুসু জালো না মুসু হাই

0: আকন চুন্দাবন্ধক মুসুর অক্ষক চুন্দাবন্ধক ডাকাই হাত
1: নরক একে তাই সাবো সলাই আং সাইমে আহাইনে মাতং আং হাকসালো তঙ্গিতে ইফান যত্তম সাইমানো তাবু আং হাইসা কইখা নং তমনা সারি আহিংকাই মাসা মাসাকে রমিনাং নাও পুলিশ ইঞ্জাগো ইয়াফারি রিনাই বুঝিকা ডাকি নং নিমতি তমন হাঙ্গানে ইয়াকা নাহে ইয়াকা দি বড় নর না বই কিরে ওই লাসি সারা ইয়াং তমন আং কিরি লাসি সারা ইয়াং তমন ইয়া বুঝিকা আং থাঙ্কা এর হুসকে তমনি
2: ই সুলাঙ্গে বড় গিয়া নং বাহাই বাবা আছে ইঞ্জা তমন আরো না সিকি তমন বাতর হিমা বদি দে হ বড় কথা মা কতলা খামুন নর বানতে কি চা পর বড় মুড়ি চুকা নাই ছিনা লে নং ইয়ে চে হ আঙ্গা তে কি চা হিংরা সঞ্চি হিন্ত ইয়া খাই চপ্র মথা লং লাঙানি মকল ফ্লেক্সা মাইয়া তো বসে খনাই ছাতুই ছাতুই তেই সা খাই না বাসাই খনাই ছাবুই গেট আউট খলাই রহ কামন
3: সিদু
2: আও সজান জলিয়া বাইতা জলি খাই তে মকল মকল লু জান ভায়ো আবাই না মুখ খাবলা সইস ক্লাই হিন্দে পাং মনে আন তো বাতি হ পদে নিলে বললা সে তোমারে খাসিবো বড়মসি দাস শ্যামপুর হিন্দে তোমা
4: সই কুমার দানি ক মনি তানো সুবিধে হিলা নরা কে হিলা গেডা নরা পতাম কাই তোমসলা
2: বো বানু মুগা দে হে নরা সুবিধে হিলা লে
4: আও নুন তা বড় কেসে নি কপলাই বথা কা কাই আনো সুমি হিন তোমা খাটা নুন তা বড় নুন মেডা কক্সা
2: আও ওই বাগিরে খুড়ে নুন দে
4: নুন দে নুন দে
5: দানিরেশ দানিরেশ নগর তোম
6: সাবো ও ডেভিড ফাইটা ফাইডি ফাইডি আসু ফাইডি আসু ফাইডি আমার নন ফাইগলা কাছে হিনি তোমার লে নো সব কইখা
5: নন ফাইডি হিনি সাউই কাগুই তাই ফাই তোমান নে কম মারলি হিনকে তাই বা
6: নাদি ডেভিড চিনোর নি শিক ক্লাস আলার মু বিসিং গবাং মন সাম হাইয়া বেকু বুজা বড় সালো সাপং জোয়ার থুঙ্গ চোয়া কুঙ্গ তাই হরকে বুন্নবসি কখাবে ডাকা ঠাবে রাঙা জো
5: অ কমন কই সারা চমু চলি দা নিরেশ তাম খাইনে না খাই কি জাপান চাবি সিমালিয়া
6: চাবি মালিয়া হে আসু টংগি টংগি আবলে ডেভিড যেতি কি ফুন সামনা সে নাঙ্গাই আং সাইমানো এই আওয়ান নি কবাং বরন বরন কিরি জাগে সারা গ্যা হিন্দা গ্যা টংগি টংগাই আউ তো বেলাই নি সাইয়া বড় খামিয়া না কি তাম নি বড় কাহামরা বা বখর বমি টংখি না বা
5: তাম খাইনে নি চিন বড় কক থানজা সে অংগি মান লাইয়া হিনকাই
6: অ কক থানজা অংগি মাই আনা না অংরি তিসানা নাঙাই ডেভিড মক ফেসে ওয়ান সুবি নাই দি সুরু সামু হামিয়া তাংনাই সিমিয়া যে সামু হামিয়া তামন নাসি গই সই তংনাই বউ সামু হামিয়া তাংনাই বে বাক্সন বাক্সা দুসি
5: আসক ওয়ান সুমা কা ওয়ান সুমা লে সাব তো বংনি তরা তংরি বংনি ইয়াকুম রমবই কাটক থামা মানে মাংস বাঙ্গ
6: আতি ওয়ান সুমা কাহাম করি ভরর নি বখাওন ওয়ান সুমা কাহাম তুই রিফাইন নাঙাই বরন কেন কিরিয়া খাকরা খাই বেসকাঙ্গাও থানে লামা ফুনুক লাঙ্গ নাঙাই চেং সকাং লামা হিমই বরং সিং লগি তুইনা নাঙাই আঙ সামুগুন টাঙি থাঙা নাইও তাই অ সামু টাঙি নাঙি নি চুবা সুসান
5: দা নিরেশ আংনি নি সামুঙ্গ চুবানা বাগে কানি নতি আর তঙ্গ তাই ফিয়াসা নতি আর তং নাই
6: আও আং সাইমানু ডেভিড মুতি সামু কাহমু আংনি নি চুবা সুমা নাই আবুন বাগে আংনা না তিনি আন্নাগো ফাইনা বাগে সাইকা হেও হিন্দি ডেভিড সাল কসং জরা লামা হিমতি দিতে ক কসং কসং সালাইয়ানে
5: আও হিন্দি থাঙাইছি
6: বিসুখ নাইথুক ই মোহরি পুরাওয়া হাসাল পো বাবাই ফাচিগু আথর মোরা হাতাই কচু বখর টিসাই বাচা উইটঙ্গু আর নি ওয়াফাং বুফাং তিখেরে বুসুক সি নাইথুক বখর সাকা কখরাং নখা চুমই বুদুল বুদুল কে উড়ি সাই টঙ্গু বুসকাং আওয়ার গনাঙ্গুই কখরাং কখরাং মাই বলাই নবর শিবই বলাই নি নাঙ্গি টঙ্গু আওয়ার কচাটুই তৈসা ককই মকই লামা টানি সল সল ইয়ারি থাঙ্গু নাই নাই গয়া তঙ্গি টঙ্গয়া ই মোহরি পুরাওয়া আবুসে আবুসে তঙ্গু অরণি বাক্স বড় আসু হামিয়াঙ্গ নাঙ্খা বড় চুয়া গুঙ্গু জোয়ার ঠুঙ্গু তে হরকে শিকক নঙ্খরু তামখাই তামকে বরমা সামু হায়ানে ইয়াকারে ওই তাই সে লামা কাহামু তুই ফেনানি ওয়ানা সুক্কা
7: সাজেন সাজেন তামনা আসে গল গল কাই সাউই টঙ্খ দানি রে
6: সাবু ও রিমি ছিলে নঙ্গু সুয়ার সকাই টঙ্গাইছিল আদিমি
7: আম ফাইনি গানা বাসা ফাইমান নে কিছে পান ছাইনি এদা
6: হুম কিছে পান ছাইনি আবলে
7: না তাম খানা ছাজন আর আজু কইতাম পাইছে লাই
6: আইন সাইব সালক জং জরা বা ছাইছং আজু কই কপটাং কঠমার ফন সিয়া নহনি ফাইমাতা
7: ও কোব নানি নি কপটাং কঠমার তাঙ্কলা মন নখনাকা তাই পরীক্ষা দনঙ্গার আজু তং মানি তে আংনি গানা বাসাই তং মানি আবন তে তাবন বিষ্ণু কপটাং কাইসা বানা কই সাবে খনারেলা
6: নুন তাম সে খনা নামু চুং খাসলা

0: Tiada ni kahamkan nasib lagi.
1: Bang,
0: kepala hodoh.
1: Tolong.

ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরে শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। সর্বদলীয় বৈঠকে আজ উপস্থিত 40টি দলের 50 জনেরও বেশি নেতা। বৈঠকে NCPI থাকায় বিরোধী দলগুলি প্রথমে প্রতীকী ওয়াকআউট করলেও পরে বৈঠকে যোগ দেয়। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে ভূমিধ্বস ও হরপাবানে 11 জন নিহত, নিখোঁজ 7, উদ্ধারকাজ চলছে। ইরানের IRGC-কে লক্ষ্য করে বিমান হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত বলে ইরানের হুঁশিয়ারি। জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় PV সিন্ধুর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে, চলবে 13 আগস্ট পর্যন্ত। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। এর আগে আজ সরকার সংসদ ভবনের অ্যানেক্সে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভায় বিজেপির দলীয় নেতা জগৎপ্রকাশ নাড্ডা এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ও ডক্টর এল মুরুগান উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, JDU নেতা সঞ্জয় ঝা, TDP নেতা লাভু শ্রীকৃষ্ণ দেবরায়ালু, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝি সহ 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা অংশ নেন। বৈঠক শুরুর পরই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI এর অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলি প্রতীকী ওয়াকআউট করে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া এই দলে সম্প্রতি বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদ যোগ দিয়েছেন। তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর বিরোধী দলের সদস্যরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে কিরেন রিজিজু সমস্ত রাজনৈতিক দলের কাছে সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার এবং গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিশৃঙ্খলা বা হট্টগোলের পরিবর্তে অর্থবহ বিতর্ক অত্যন্ত জরুরি।
1: কোই পার্টি ইয়া কোই মেম্বার আপনা জো ভি বাত রাখনা চাহতা হ্যায় পার্লামেন্ট মে পুরা রাখ সকতে হ্যায়। মে বিপক্ষ কে সাথিয়ো কো কেহনা চাহতা হুঁ কি পহলে মে ভি পার্লামেন্ট কো কাফি চলানে মে দিক্কত আই থি, ক্যোঁকি হাঙ্গামা বহুত জ্যাদা হুয়া থা। হাঙ্গামা হোনে সে কোই লাভ নেই হোতা।

0: है और लोग पसंद नहीं करता है। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले, इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले, इसमें सब लोग योगदान करें और हम भी विपक्ष के बात सुनेंगे और विपक्ष भी हमारे बात सुने।
1: तृणमूल कांग्रेस सांसद महुआ मैत्र जानान, কংগ্রেস সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল বৈঠক থেকে ওয়াক আউট করেছে। এনসিপিআই কোনো স্বীকৃত সংসদীয় দল নয় বলেও তিনি অভিযোগ করেন।
2: অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াক আউট করেছি মিটিং থেকে, আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা এমপি আনরেকগনাইজড এনসিপিআই তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পিটিশন সেটা এখনো পেন্ডিং।
1: রাজ্যসভায় কংগ্রেসের নেতা প্রমোদ তিওয়ারি এই ওয়াকআউটকে বৈঠকে এনসিপিআই কে আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে একটি প্রতীকী বয়কট হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলির প্রতিবাদের তীব্র সমালোচনা করেছেন এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের লক্ষ্যেই তাদের লড়াই চলবে বলে জানিয়েছেন শ্রী
3: বন্দ্যোপাধ্যায়।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গে হাওড়ার সাঁকরাইলে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি আমলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেন। নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহ বলেন, বিশ্বের শ্রেষ্ঠ এই সমবায় দেশে দুগ্ধ শিল্প ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বিপ্লব এনেছে। 700 কোটি টাকা বিনিয়োগে বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র স্থাপিত হতে চলেছে। এছাড়া সমবায় দপ্তরের ইআরসিএস পোর্টালেরও উদ্বোধন করেন তিনি। এর আগে শ্রী শাহ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর যথাযথ ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। দেশের ভবিষ্যৎ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ ভাষা শিক্ষা না হলে সেদেশের প্রকৃত সংস্কৃতি আত্মস্থ করা কোনোভাবেই সম্ভব নয়।
4: जब तक हमारी आने वाली पीढ़ियां मेरे सामने बैठे हुए विद्यार्थी बच्चे, भाषा शब्द से बनती है, शब्द भाव से उत्पन्न होता है और भाषा से संस्कृति बनती है, संस्कृति की अभिव्यक्ति होती है, ये यात्रा को नहीं जानेंगे तब तक इस देश का सांस्कृतिक पुनरुद्धार हो ही नहीं सकता।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইউরোপের 3 দেশ সফরে রওনা হয়েছেন। মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া ও রোমানিয়া ইউরোপের এই 3টি দেশে সফরের ফলে এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় আজ ভোরে প্রবল বর্ষণের ফলে ভূমিধ্বস ও হরপাবানে অন্তত 11 জন নিহত, নিখোঁজ 7। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অবিরাম বৃষ্টি ও ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফরের মাঝপথেই আজ বিকেলে জম্মুতে ফিরে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার ও ত্রাণ দলগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। আবহাওয়া দফতর আগামী 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা থেকেই রাজৌরি ও পুঞ্চ জেলায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। রাতের বেলা ভারী বর্ষণের ফলে নদী ও খালবিল উপচে পড়ায় নিচু এলাকার বেশ কয়েকটি স্থানে উদ্বেগ দেখা দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জর্ডানে মার্কিন সেনা হত্যার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আজ ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার কেন্দ্রগুলিতে আঘাত করেছে। 8 দিন ধরে চলা এই মার্কিন অভিযানের ফলে কি পরিমাণ সামরিক সরঞ্জাম বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইরান এখনও পর্যন্ত কোনো সামগ্রিক তথ্য প্রকাশ করেনি। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত। অন্যদিকে আইআরজিসি দাবি করেছে, তারা ইরানের আহাভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। কেন্দ্রীয় খাতাম আল আম্বিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত চলতি বছরের 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড আইবিওতে ভারত একটি সোনা ও তিনটি রূপ জয় করেছে। হরিয়ানার ভাববা গুনওয়াল স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীথ কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রৌপ্য পদক জয় করেছেন। গায়নায় পোমেরুন নদীর কাছে 116 জন যাত্রী ও ক্রুসহ একটি ফেরি উল্টে গেছে। গায়নার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানিয়েছেন এখনও অবধি 53 জনকে উদ্ধার করা হয়েছে। জাপান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু। ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস গড়লেন তিনি। ফাইনালে আজ সিন্ধু 21-17 ব্যবধানে জাপানের একানে ইয়ামাগুচিকে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934-38 ও ব্রাজিল 1958-62 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের ব্রোঞ্জ পদক জিতে নিল ইংল্যান্ড। গতরাতে তারা ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হল এই ম্যাচে। এছাড়া নিজের জোড়া গোলের ফলে এই ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এই নিয়ে 10টি গোল রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে 8টি গোল করে রয়েছেন লিওনেল মেসি। আজ ফাইনালে এমবাপেকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাঁর। লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজ নির্ণায়ক তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 388 সামনের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত পঞ্চাশ ওভারে ইংল্যান্ড 3 উইকেটে 387 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বিথিকা দেববর্মা তিনি নি কক্তমা বুবাক রকংখা কেন্দ্রনি সংসদ বেচিপ নি মন্ত্রী কিরণ রিজিজু সংসদ নি বুসকাং ওয়াতিমল নি অধিবেশন কচাং কচাং খে চালক না বাগে কেবেং নাই আদং রকন চুবাচু সানকা অ তাল নি বুসকাং নৈচি নৈ সাল নি সেমি নৈচি চার জুলাই সাল জোড়া কচাম আউলি নি চি ব্রীমতাই খলা ও সংসা জাগানো সালসনি রময় শিরিশি তিনি খাটছি মতাইতের হাস্তে ফা ইন্ডোসেনারি ডিনালু হদানি যত বেরেমনি বড় রকন আলকা খে চুকনাই বড় রকন ফান গনাং খালাই তিসানানি থানসাকে সামং তাংনা কবখা ফিফা হায়ং কাপ ফুটবলনি ফাইনাল থমুং তিনি হরনি দামচিনি তামৈ সতী থামচি ও আর্জেন্টিনা বা স্পেন নিবিশিং অঙ্গানু তাবু কক্তমা শুক্রবুই কেন্দ্রনি সংসদ বেচিপ নি মন্ত্রী কিরণ রিজিজু সংসদ নি বুসকাং ওয়াতিমল নি অধিবেশন কচাং কচাং খে চালক না বাগে কেবেং নাই আদং রোগনি চুবাচু সানকা কক্তমা থুমনাই রোগনি থানিব যত রাজনৈতিক বদল ওয়াতিমল নি অধিবেশনী সামংবুতাং কচাং কচাং খে চালক না বাগে চুবাচু সানমানি কক শাখা সংসদীয় মন্ত্রী শাখা সংসদ যত নিতে হাফাং নি বুখাকতে অধিবেশন জুদা জুদা কেরং সামনানি তে বিল খুরসা জাগান বখা খলাই শাখা কেবেং নাই বদল নি আদং রোগনি লগি হাফাং বদল নি আদং রোগব চুবালাই সামং তাংলাইয়ান খুর চাইমানো খানানি সেমিনো সংসদ নিয়ে ওয়াতিমল নিয়ে অধিবেশন চেঙ্গানো আবনি সেকাং তিনি সংসদ ভবন নিয়ে এনেক্সো যত বদল নিয়ে কগলাম অংখা আরো আচুক ফাংনি সামুং তাংখা নাইমুথাং মন্ত্রী রাজনাথ সিং কুবুনি বিশিং মাঞ্জাখা সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু রাজ্যসভানি অজা জেপি নাড্ডা ইয়াং পান্ডা চেংমানি কিসা তংখেনো ন্যাশনাল সিটিজেন পার্টি পান্ডা ও মাঞ্জাকমা বাই পান্ডা ইয়াকারে থাংবাই ও কেপেং নাই বদল নিয়ে আদং রোগ কেন্দ্রনি কতালতে ইসলাম ফিরজাকনাই ফান মন্ত্রী প্রহ্লাদ যোশী শাখা ভারত তাবুক নপুইলা লাদাখনি পোগাবেলিও জিও থার্মাল ওয়েল চেঙ্গেরিখা অমবাই হা কত নিপুইলা মেগাওয়াট কাইসা ফা বাই চেং ফেরাং তাংবতাংনি লামা ফুয়ার জাগানে সোশ্যাল মিডিয়ানি পোস্ট কাইসাও মন্ত্রী যোশী শাখা তৈয়ুং তলানি সেমি চিবরিসাই ফুট কুচুগ সা সাই মিটার কুচু খে খুরজাক ও হাকরগ থিতি খেলাইনানি তে হায়ুংনি বাগে ক্লিন এনার্জি সামুঙ্গ ফুনাংনানি অবকাইসা ইয়াপ্রি সেমুং ব্যাডমিন্টন ওয়াইনি অলিম্পিক মেডেল মাননাই পি বি সিন্ধু তিনি বিনি পুইলা জাপান ওপেন চ্যাম্পিয়ন অংখা বন পুইলা ভারতনি অঙ্গৈ অ বরম মানো ও জাপান থংকরং ওয়াইথাম তাই হায়ুং চ্যাম্পিয়ন আকা

থামচিসা দশমিক বুড়ি ডিগ্রি তাই খামানি নই চিদক দশমিক নই ডিগ্রি সেলসিয়াস শারিক নি দাম্বা তামুই সতি থামচি জোড়া ওয়াতে ওয়াখা বুড়ি দশমিক বুড়ি মিলিমিটার পাই থাকো ককতমা বুবাক রক্ত ইসা পড়িব কেন্দ্রনি সংসদ বেচেপনি মন্ত্রী কিরণ রিজিজু সংসদ নি বুসকা ওয়াতে মলনি অধিবেশন কিসাং কিসাং খে চালক না বাগে ক্যাবেন মে আদং রক্ন চুবাচু শানকা অতাল নি বুসকাং নেচি নে শাল নি সেমে নেচি চার জুলাই শাল জোড়া কচাম আউলি নি চি ব্রে মতাই খলাও সংসা জাগানে শাল স্নে রময় সুরিশি তিনি খারচি মতাই তের হাস্তে ফাইন্ডেশনের ডিনালু হদানি যত বেরেমনি বড় রকনো আলকা খে চুক নাই বড় রকনো ফান গনাং খালাই তিশান থানে থানসাকে সামুং তাংনানি বাগে কবক্ষা ফিফা হায়ুং কাপ ফুটবল নি ফাইনাল থমুং তিনি হরনি দাম চিনে তামুই তাই সতী থামচিও আর্জেন্টিনা বাই স্পেন নি বিশিং অঙ্গানো ককতমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানে খানা ফুং দামস নেতামুই সতী বৃজিও

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্র সেনের ডিনারলু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলের জন্য রাজ্য সরকার ভালো পরিবেশ গড়ে তুলতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবিলা। রাজ্যেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ। এবারে বিস্তারিত খবর। রাজ্যপাল ইন্দ্র সেনের ডিনারলু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দ্য স্মাইল ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। রাজ্যপাল বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে তখনই সফল হবে যখন সমাজের সর্বস্তরের প্রান্তিক মানুষের মর্যাদা, অধিকার ও স্বনির্ভরতা নিশ্চিত করা যাবে। তিনি বলেন, দিব্যাঙ্গরা সমাজের বোঝানন, তারা সমাজের শক্তি, তাদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। তিনি জানান, দিব্যাঙ্গদের জন্য ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি বা ইউডি আইডি কার্ড প্রদান, মাসিক সামাজিক ভাতা এবং বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ পেনশন চালুর মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
1: দিব্যাঙ্গন বলে তো ये काम मैं कर सकता, वो काम नहीं सकता, ऐसा नहीं है। अभी ब्लाइंड पीपल आईएएस बने हैं, कुछ दिव्यांगन जो चल नहीं सकते हैं वो डॉक्टर्स भी बने हैं। वैसे ही जो दिव्यांगन है उनके हिसाब से कुछ वर्क वो विदाउट एनी प्रॉब्लम वो कर सकते हैं।
0: অনুষ্ঠানে রাজ্যপাল দিব্যাঙ্গদের উন্নয়নে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার অবদানের প্রশংসা করেন। তিনি ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগে অমরপুরে গঠিত দিব্যাঙ্গ সদস্যদের স্বনির্ভর গোষ্ঠী সক্ষমের সাফল্যের কথাও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলাফল করতে হলে ভালো পরিবেশ প্রয়োজন। রাজ্যে সেই পরিবেশ গড়ে তুলতে সরকার অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে বিজেপির 8 নম্বর টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও সমাজ গঠনে নতুন প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি নিজেদের ভালো মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিজেপির 8 নম্বর টাউন বর্দোয়ালি মণ্ডলের কর্মকর্তারা। আগামী 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। উৎসবকে কেন্দ্র করে আজ স্থানীয় বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচলের নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা

পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। তিনি বলেন, প্রতিবছর বহু পুণ্যার্থী খার্চি পূজা ও মেলায় অংশ নেয়, তাই খার্চি পূজা এবং মেলা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এবছরের খার্চি মেলার ভাবনা এক পের মা কে নাম। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত ভিত্তিক বৈঠক কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম মজদিশপুর গ্রাম পঞ্চায়েতে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, বুথ সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ, কার্যকর্তাদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মন্ত্র এবং অন্তর্দ্বয়ের আদর্শকে সামনে রেখে শেষ প্রান্তের মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের শ্রীনগর আউটপোস্টের উদ্যোগে পোয়াংবাড়ি ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আইনি সচেতনতামূলক প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয়। সচেতনতা কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় স্বাস্থ্য অধিনিয়মের গুরুত্বপূর্ণ দিক, নাগরিকদের অধিকার ও দায়িত্ব এবং আইনের শাসনের গুরুত্ব সম্পর্কে সচেতনতার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন পুলিশ আধিকারিক স্বপন মল্ল ও স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল নম প্রমুখ। কেন্দ্রীয় নব ও পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ভারত প্রথমবারের মতো লাদাখের পুগা ভ্যালিতে জিও থার্মাল ওয়েল অর্থাৎ ভূতাপীয় কূপ চালু করেছে, যা দেশের প্রথম 1 মেগাওয়াট ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্পের পথ প্রসারিত করেছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুটেরও বেশি উচ্চতায় 1,000 মিটার গভীর খনন করা এই কূপগুলি টেকসই এবং সারা বিশ্বের জন্য ক্লিন এনার্জি ব্যবহার করার দিকে একটি বড় ধাপ হিসেবে চিহ্নিত করে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর জন্য বিরোধী সদস্যদের প্রতি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। সংবাদ মাধ্যমের কাছে তিনি সব রাজনৈতিক দলকে বর্ষাকালীন অধিবেশনের কর্মসূচি সুষ্ঠুভাবে চালানোর জন্য সহযোগিতার অনুরোধ করেন। সংসদীয় মন্ত্রী বলেন, সংসদ সবার এবং সরকারের পক্ষ থেকে অধিবেশনে বিভিন্ন আইন প্রণয়নমূলক কাজ ও বিল উপস্থাপন করা হবে। তিনি আশা করেন, বিরোধী দলের সদস্যদের পাশাপাশি শাসক দলের সব সদস্য গঠনমূলকভাবে অংশ নেবেন। কিরেন রিজিজু বলেন, সংসদ যত বেশি দক্ষভাবে কাজ করবে দেশ ততই উপকৃত হবে। উল্লেখ্য, আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। এদিকে সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ ভবনের অ্যানেক্সে আজ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা জগৎ প্রসাদ নাড্ডা, সংসদীয় বিষয়ক রাজ্যমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল এবং ডাক্তার এল মুরুগানও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হওয়ার ঠিক পরে বিরোধী দলগুলি ভারতের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি NCPI এর অংশগ্রহণের প্রতিবাদে প্রতীকীভাবে সভাকক্ষ থেকে ওয়াক আউট করেন। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালসে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়াও 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। জনগণনার গুরুত্ব সাধারণ মানুষকে বোঝাতে শান্তির বাজার মহকুমা প্রশাসন ও শান্তির বাজার পৌর পরিষদের উদ্যোগে আজ শান্তির বাজার শহরে একটি সচেতনতামূলক পথ নাটক পরিবেশিত হয়। শান্তির বাজার মহকুমা সাহিত্য পরিষদের নাট্যশিল্পীরা ডিজিটাল জনগণনার নতুন পদ্ধতি, সঠিক তথ্য প্রদানের গুরুত্ব এবং প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা নাটকের মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরেন।

খেলার খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবেলা হবে। ভারতীয় সময় আজ রাত 12:30 ফাইনাল ম্যাচ শুরু হবে। ফাইনাল ম্যাচ ঘিরে রাজ্যেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। এদিকে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে জয় পেল ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে বুকাও সাকা হ্যাট্রিক করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় মৌচাক ক্লাব ও ত্রিপুরা পুলিশের আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়, ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে নেয়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ ও সিপাহীজলা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 4.4 মিলিমিটার। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ডে খুব ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফরবাদ ও উত্তরপ্রদেশের কিছু অংশে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উপকূলীয় কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, কেরল, কোঙ্কন, গোয়া, উড়িষ্যা এবং উত্তরপ্রদেশের কিছু স্থানে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলের জন্য রাজ্য সরকার ভালো পরিবেশ গড়ে তুলতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবিলা। রাজ্যেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

আকাশ মানে আগরতলা, পরিবেশ ভাবনা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ সামাজিক দূষণ কিছু কথা, বলছেন গোপী বল্লভ সেন।

দার্শনিক এরিস্টটল বলেছিলেন, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একা বাঁচতে পারে না। এটা চিরন্তন সত্য। মানুষ নিজেদের মধ্যে ভাবাবেগের আদান প্রদান, পারস্পরিক সহযোগিতা, মৌলিক চাহিদা পূরণ এবং সর্বোপরি নিজেদের নিরাপত্তার জন্য দলবদ্ধভাবে বা সমাজ গড়ে বসবাস করে। আদিমকাল থেকেই মানুষ এই অভ্যাস অনুসরণ করে আসছে, যা মানুষের বিকাশের জন্য অপরিহার্য, এমনটাই দার্শনিকদের মতবাদ। আসলে সমাজের মৌলিক একক হল পরিবার। কয়েকটি পরিবার নিয়ে হয় পাড়া, কয়েকটি পাড়া নিয়ে হয় গ্রাম বা সুনির্দিষ্ট অঞ্চল। আর এমন অঞ্চলভিত্তিক কোনো নির্দিষ্ট রীতিনীতি, কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্য নিয়েই হয় আমাদের মনুষ্য সমাজ। তাই বলা যায়, পরিবারের সদস্য সদস্যদের মধ্যে দৃঢ় বন্ধনই একটা সুদৃঢ় ও মজবুত সমাজের ভিত তৈরি করে। আর পরিবারের একে অপরের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকাই সমাজে একটা সুস্থিতি বজায় রাখে। কিন্তু পরিবারের সম্পর্কের ভিত যদি নড়বড়ে হয়, তাহলে সমাজের ভিত মজবুত হবে কি করে? যেহেতু পরিবারগুলোই সমাজ তৈরি করে, তাই সমাজের ভিত মজবুত করতে গেলে পরিবারের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি সুস্থিত হতে হবে। পরিবারে যদি কোনো কারণে এমন পরিস্থিতি তৈরি হয় যার জন্য মনটা অস্বস্তিতে পড়ে এবং সবসময় একটা চাপা অব্যক্ত যন্ত্রণা তার উপস্থিতি টের পাইয়ে দেয়, তাহলে সেই পরিবারের পরিবেশ

স্বাভাবিক ও সুখকর নয় সেটা উপলব্ধি করা যায়। এর পরিপ্রেক্ষিতে যে কেউ এটা বলে দিতে পারে যে এমন কি কোনো পরিবার আছে যেখানে নিরবচ্ছিন্ন সুখ বিরাজ করে, উত্তরটা নিশ্চয়ই হবে না। এমনটা সম্ভব নয়। আসলে ঘরের পরিবেশটা ঠিক নয় বা স্বাভাবিক নয় বা দূষণমুক্ত নয়, এটা কি করে বোঝা যাবে? বিভিন্ন সমাজবিদরা সুষ্ঠু সমাজের যে সংজ্ঞা দিয়েছেন তা বলে যে সুষ্ঠু সমাজ শুধুমাত্র একক পরিবারের ভালো থাকা নয়, এটি প্রত্যেক মানুষের শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ভালো থাকার একটা সামগ্রিক অবস্থা। আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভালো থাকার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি তা হলো পরিবারের সদস্য সদস্যদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বর্তমান সময়কালে যেটার সবচেয়ে বেশি অভাব। আর এর কারণ খুঁজে দেখলে গোড়ায় যেটা উঠে আসে তা হলো ভূমিষ্ঠ হওয়ার 1.5-2 বছরের মধ্যেই বাচ্চার হাতে মোবাইল চলে আসা, আর এটা প্রায় প্রতি বাড়িরই একটা পরিচিত দৃশ্য। আজকালকার মায়েরা সময়ের অভাবে হোক বা ধৈর্যের অভাবের জন্যই হোক বা সহজে সমস্ত গৃহস্থালির কাজ সেরে নেওয়ার জন্যই হোক, বাচ্চার খাওয়ার সময় তার হাতে মোবাইল ধরিয়ে দিতে একবারও ভাবেন না যে অদূর ভবিষ্যতে এই মোবাইলের কি দুষ্প্রভাব বাচ্চাটির উপর পড়তে পারে। কিন্তু এর ফলে বাচ্চাটি খাওয়ার সময় মোবাইলে চোখ রাখার অভ্যাসের কবলে পড়ে যায়, আস্তে আস্তে এই অভ্যাসের মাত্রা বাড়ে। অনেক সময় বাড়ির সমস্ত কাজকর্ম নির্বিঘ্নে সেরে নেওয়ার জন্য বাড়ির বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হয়। যত বেশি সময় বাচ্চাটি মোবাইলের সাথে কাটায় তত তাড়াতাড়ি এই মোবাইলের প্রতি তার নির্ভরতা বাড়ে। দেখা যায় এতে করে বাচ্চাটি কিশোর কিশোরী অবস্থায় আসা পর্যন্ত মোবাইলে প্রায় আসক্ত হয়ে ওঠে এবং মোবাইল সার্চ করার প্রসার বাড়তে থাকে। একটা সময় মোবাইল বিনোদনের অফুরন্ত সুযোগ তার হাতের মুঠোয় চলে আসে এবং কখন যে সে নিজের বয়সের তুলনায় হঠাৎ করে বড় হয়ে যায় এবং আস্তে আস্তে বড়দের জন্য বরাদ্দ বিনোদনের অংশ হয়ে ওঠে। আর এ সমস্তই হয় নিজের অজান্তে, কেবলমাত্র অভ্যাসের বশবর্তী হয়ে। যদিও বলা হয় ভারতবর্ষে মোবাইল বিনোদনে সেন্সর বোর্ড সক্রিয় এবং কোনো কোনো অ্যাপসে এজ ভেরিফিকেশন প্রোটোকল আছে, তবু অনেক সময়ই বাড়ির বড়দের নামে নেওয়া সিমে ছোটরাও ফাঁকি দিয়ে নিয়ম ভেঙে বড়দের জন্য নির্ধারিত বিনোদনে নিজেকে মত্ত করে তোলে। আর বয়স যদি হয় 18+, তাহলে তো কথাই নেই। কিন্তু যে 18+ বয়সটা জীবন গড়ার মূল সময়, তখন যদি বাচ্চা ছেলেমেয়েরা, যাদের উপর দেশকে সমৃদ্ধ করার গুরুদায়িত্ব ন্যস্ত করার কথা ভাবা হয়, তারা যদি ওই সময় অবধি বিনোদনের ছাড়পত্র পেয়ে যায়, তাহলে জীবন গড়া দুরূহ ব্যাপার হয়ে উঠবে, এতে সন্দেহ নাই। আর মোবাইলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিওগুলো যেহেতু যখন তখন বা যতবার ইচ্ছা ততবার দেখা যায়, তাই সদ্য নাগরিক হয়ে ওঠা 18+ বয়সী ছেলেমেয়েরা শারীরিক বিভিন্ন হরমোনের প্রভাবে ওই খোলাখুলি ও সস্তা বিনোদনের দিকে বেশি আকৃষ্ট হয়। এবং যেহেতু এ সমস্তগুলো ভালো কি মন্দ তা বড়দের সঙ্গে আলোচনা করে যাচাই করার মতো রেওয়াজ আমাদের সমাজে নেই, তাই ছেলেমেয়েরা এই মোবাইল বিনোদনের ফাঁদে পড়ে ক্রমশই বাড়ির বড়দের থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। একটা সময়ে তাদের একাকিত্ব গ্রাস করতে শুরু করে এবং জীবন গড়ার মূল সময়টা হাতের নাগালের বাইরে চলে যায়, যার ফলে এই ছেলেমেয়েদের হাত ধরে গোটা সমাজ একটা অন্ধকারময় ভবিষ্যতের দিকে পা বাড়ায়। কারণ অনেক অশ্লীল বিনোদন আজকালকার যুব সমাজ আবার অনেকে একসাথে বসে উপভোগ করে, তার জন্য নানান অজুহাতে যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়ির বড়দের থেকে জোর করে নেট প্যাক নেওয়ার টাকা আদায় করে, ফলে বাড়ির পরিবেশ হয়ে ওঠে অশান্ত। কোনো কোনো ক্ষেত্রে হাতের মুঠোয় পাওয়া সস্তা বিনোদনের প্রভাবে যখন শরীর ও মন উত্তেজিত হয়ে ওঠে, তখন তা প্রশমনের জন্য ছেলেমেয়েরা বিকৃত মনস্কাম সম্পন্ন হয়ে ওঠে এবং বিকৃত লালসা চরিতার্থ করার তাগিদ অনুভব করে, ফলে সমাজ হয়ে ওঠে কলুষিত ও দূষিত, যার ভুরি ভুরি উদাহরণ সংবাদপত্রগুলি খুললেই পাওয়া যায়। আর এ ধরনের বিকৃত মানসিকতার যে শুধুমাত্র কিছু সংখ্যক তরুণ তরুণীদেরকেই শেষ করে দিচ্ছে এমনটা নয়, বুড়ো বয়স্করাও নিজেদের ঘরের আত্মীয় বা অনাত্মীয়দের সাথেও সংগঠিত করে ফেলছে বিভিন্ন বিকৃত দুষ্কর্ম। কিন্তু আজকালকার মোবাইল যুগের একটু আগে যখন মোবাইল বাড়ির সবার হাতে হাতে বিনোদন উপস্থাপনের দায়িত্ব পায়নি, তখন পরিবারগুলোতে ছিল শৃঙ্খলা, ছিল সুস্থ বিনোদন, ছিল বাড়ির ছোট বড় সবার একসাথে বসে গল্প আড্ডা, ছিল সবার একসাথে বেড়াতে যাওয়া, আর ছিল ভালো মন্দ ঠিক ভুলের হিসাব বাড়ির বড়দের কাছ থেকে পাওয়া। কিন্তু বড় পরিবার ভেঙে ছোট ছোট পরিবার গড়ে ওঠায় সময়ের একটা বড় ট্র্যাজেডি, এটা কেউ আমরা বুঝতেই পারিনি। আজ ছোট ছোট পরিবারে নেই শাসন, নেই আবদার, নেই বড় বড়দের আদর স্নেহ, নেই অফুরন্ত ভালোবাসা, নেই ক্ষমা, নেই সময়। কিন্তু যে সময়টা পরিবারের

সদস্যদের কাছে নেই, তাদের ছেলেমেয়েদের জন্য সেই সময়টা আছে মোবাইলের কাছে। আজকাল ছেলেমেয়েরা নিজেদের কোনো সমস্যার সমাধান সূত্র এক লহমায় খুঁজে নেয় মোবাইলের পর্দা থেকে। ওরা বুঝতেই পারে না এবং জানে না যে পরিবার বা বন্ধুদের কাছ থেকে কথা বলে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায়। তেমনি জীবনের সব ভালো লাগা মুহূর্তগুলো সবার সাথে ভাগ করে নিলেই তো আরও বহুগুণ বেড়ে যায়। আনন্দ খোঁজার জন্য নিঃসঙ্গ হয়ে মোবাইলে মুখ গুজে রাখতে হয় না, কিন্তু নিজের আনন্দ সুখ দুঃখ সবার সাথে ভাগ করে নিতে হয়। সেই শিক্ষা এবং অভ্যাস দুটোই পরিবারের কাছ থেকেই একজন মানুষ দেখে দেখে শিখতে পারে। আর এতে করে একে অপরের প্রতি যে আস্থা, যে নির্ভরতা, যে ভরসা, যে শ্রদ্ধা, যে ভালোবাসা একটা মজবুত বন্ধন তৈরি করে, তাই পরবর্তীতে একটা মজবুত ভিত তৈরি করে একটা গোটা সমাজের জন্য। কিন্তু ছোট ছোট পরিবারে এসব কোথায় পাওয়া যাবে? আর যে পরিবারে বাবা মা দুজনকেই বাইরে যেতে হয়, সেখানে ছেলেমেয়েরা মনের কথা খুলে বলবে কার কাছে? ফলে আস্তে আস্তে তার মানুষের উপর থেকে আস্থা বিশ্বাস উঠে যায় এবং বাচ্চাটি পরিণত হয় একটা অসামাজিক প্রাণীতে। অপরিচিত কারোর সাথে তখন ওই ছেলেমেয়েরা কীভাবে কথা বলবে বা কোন বিপদ থেকে কীভাবে বেরিয়ে আসবে সেটাও বুঝতে পারে না। ফলে তার চারপাশটা তার কাছে বড় অচেনা হয়ে ওঠে এবং যার ফলে সে একা থাকাটা অনেক বেশি গ্রহণযোগ্য মনে করে। আর এটাই গোটা সমাজের জন্য একটা অসুস্থ পরিবেশের বার্তা বয়ে আনে। শুধু কি তাই, আজ সমাজের সর্বস্তরে কান পাতলে শোনা যায় ড্রাগসের কথা। যে ড্রাগস ছেলেমেয়েদের কিশোর বা যুবা অবস্থায় করণীয় কর্তব্য থেকে অনেক দূরের এক অন্ধকারময় জগতের দিকে ঠেলে দেয়। ফলে খবরের কাগজে চোখ রাখলে দেখা যায় ড্রাগসের জন্য পয়সা চেয়ে না পাওয়ায় ছেলের হাতে বাবা খুন, মায়ের গয়না চুরি, মাকে মারধর। কিন্তু কেন, কী করে এসব? এর উত্তর যাই হোক না কেন, এটি নিঃসন্দেহে সুস্থ সুন্দর স্বাভাবিক সামাজিক পরিবেশের অন্তরায়। আর তার সাথে আছে গার্হস্থ্য হিংসা, যা আজকের দিনেও গোটা সমাজের কাছে আঙুল তুলে প্রশ্ন করে, এই সভ্য সমাজ আদৌ কি সুস্থ? তাহলে চারদিকে এত অস্থিরতা কেন? এই প্রশ্নের উত্তর খুঁজে দেখার দায়িত্ব কিন্তু সবার, কারণ মানুষ সমাজবদ্ধ জীব। সমাজ ছাড়া মানুষের কোনো অস্তিত্ব

বিশেষ ভাবনা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ ছিল সামাজিক দূষণ কিছু কথা, বললেন গোপী বল্লভ সেন। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রথম গানটি শুনুন ইজাজত ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে দেবতা ছায়াছবি থেকে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে গোলমাল ছায়াছবি থেকে।

0: আছিস নানু?
1: কে?
0: আমি পচা।
1: কিরে পচা, এত সেজে গুজে কি ব্যাপার?
0: ইন্টারভিউ।
1: আবার ইন্টারভিউ?
0: হ্যাঁ, ইন্টারভিউ পেয়েছি, ছেড়ে দেবো।
1: কি হবে ইন্টারভিউ দিয়ে? চাকরি তোর হবে না।
0: কেন? দেখিস এবার ঠিক হবে।
1: কি করে বুঝবি এবার হবে?
0: আরে ক্লাস ফোরের চাকরি তো।
1: তুই ক্লাস ফোরের চাকরি করবি?
0: হ্যাঁ, তাতে কি হয়েছে? ও, আমি বিএ পাস করেছি, তাই জন্য বলছিস।
1: বিএ পাশের কথা বলিস নি, তুই কি করে বিএ পাশ করেছিস সে আমার খুব ভালোই জানা আছে। তাছাড়া ওসব বেয়ারার কাজের জন্য ওরা আগেই লোক ঠিক করে রাখে, লোক দেখালে একটা ইন্টারভিউ নিতে হয়, তাই
0: না? না না না, এবার দেখবি ঠিক চাকরি হবে,
1: ঘোড়ার ডিম হবে। এমন সব প্রশ্ন করবে তুই জবাবই দিতে পারবি।
0: দেখ, ক্লাস ফোরের চাকরির জন্য কি সব প্রশ্ন করবে আবার? হ্যাঁ, শুধু হাইটটা দেখবে আর হাতের লেখাটা দেখবে।
1: তোকে বলেছে, জানা গেলেই বুঝবি।
0: আরে ঠিক আছে, আমিও সারা এবার একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো।
1: কি করবি?
0: এমন সব জবাব দেবো না যে ইন্টারভিউ নেবে তার মাথাটা একেবারে ডিজেল দিয়ে আসবো।
1: দেখিস চাকরির বদলে আবার ধরাই না জোটে।
0: দেখা যাক, চলে
1: যায়।
0: হ্যাঁ,

0: তার নাম?
1: ডাক নাম পচা, ভালো নাম সর্বজ্ঞ জানা।
0: সর্বজ্ঞ?
1: আগে হ্যাঁ।
0: তার মানে আপনি সব জানতা?
1: সবই তাঁর ইচ্ছে স্যার।
0: আপনি চাকরির জন্য দরখাস্ত করেছিলেন?
1: আগে হ্যাঁ।
0: এই দরখাস্ত আপনার?
1: হ্যাঁ স্যার।
0: আপনি বিএ পাস?
1: না স্যার।
0: কে?
1: না মানে হ্যাঁ স্যার।
0: না মানে হ্যাঁ হয় কি করে?
1: হয় স্যার, দুটো নো মানে একটা ইয়েস, মানে দুটো নেগেটিভ ব্যবহার করা মানেই হলো পজিটিভ।
0: বটে। দরখাস্তে ক্যালকেটা বানানে একটা টি লিখেছেন কেন?
1: স্যার একটা টি দিলেও হয়, তবে দুটো টি দিলে একটু পড়তে হয়। দিন স্যার কাগজটা, দুটো টি করে দিচ্ছি।
0: থাক, দরকার নেই। আপনি ক্লাস করে চাকরি করবেন?
1: সবই তাঁর ইচ্ছে।
0: বিয়ার আর চাকরি পছন্দ হবে?
1: সবই তাঁর ইচ্ছে।
0: তাঁর ইচ্ছে কথা বাদ দিন, আপনার কি ইচ্ছে তাই বলুন।
1: বলবো স্যার?
0: হ্যাঁ বলুন।
1: স্যার এই মুহূর্তে আমার ইচ্ছে করছে আপনার জায়গায় যদি আমি বসতাম আর আপনি যদি আমার মতো বলির পাঁটা হয়ে আমার সঙ্গে দাঁড়িয়ে থাকতেন কেমন হতো?
0: আপনার এই ইচ্ছেটির জন্য আপনার ইন্টারভিউ না নিয়ে এখনই আপনাকে বিদায় করে দিতে পারি তা জানেন?
1: না, আপনি তো আমার ইচ্ছেটা জানতে চাইলেন স্যার, এখন খচে যাচ্ছেন।
0: আপনার মুখ বেশ ভালোই চলে যাচ্ছে।
1: আগে হ্যাঁ, তবে এবার বোধ হয় স্যার হাতও চলতে পারে। আপনাকে না স্যার, ব্যাপারটা কি জানেন, এই নিয়ে আমি 373টা ইন্টারভিউ দিয়েছি, মুখের জোরে চাকরি পাইনি। এটাই স্যার আমার লাস্ট ইন্টারভিউ। এই চাকরিটা না হলে মুখের জোর ছেড়ে হাতের জোরে চাকরি পাওয়ার চেষ্টা করতে হবে।
0: আপনি কি মাঝখানে ভয় দেখাচ্ছেন?
1: না না না না স্যার, না স্যার, আমি প্ল্যানিং এর কথা বলছি। আপনাদের তো অনেক প্ল্যান ট্যান করতে হয়, তা আমার মতো বেকার ছেলেদের যাতে চাকরি হয় তার একটা প্ল্যানিং করতে হবে। তো কতদিন আর আনপ্ল্যান অবস্থায় বসে থাকা যায় বলুন?
0: জেগে বলতে বাজে কথা হচ্ছে। বলুন, আমি আপনাকে সাহিত্য, ধর্ম, বিজ্ঞান, ইতিহাস সব কিছু থেকে প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার চাকরি হবে। আপনি রেডি?
1: দেখি স্যার।
0: দেখি স্যার মানে?
1: মানে আমি ক্লাস ফোর, তো তাই মানে বলছি।
0: দেখি, দরখাস্ত লিখেছেন বিএ পাস?
1: না স্যার, পাস আমি বিএ, তবে কিনা চাকরিটা তো ক্লাস ফোরের, তাই বলছিলাম বিহারের চাকরি করতে হলে বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর জানতে হবে।
0: কি জানতে হবে না হবে আমিও জানি না, তবে আমাদের সংস্থার নিয়ম অনুসারে আমাকে চলতে হবে।
1: স্যার নিয়মটা সবার জন্য নাকি শালা ভগ্নিপদ বাদে?
0: শালা ভগ্নিপদ বাদে মানে?
1: না শুনেছি শালা ভগ্নিপদের জন্য একরকম ব্যবস্থা আর বাইরের লোকের জন্য অন্য রকম।
0: আপনি কি আমাদের সংস্থার সততা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করছেন?
1: বিএ পাস করেও ক্লাস ফোরের চাকরি করার যোগ্যতা আমার আছে কিনা আপনিও কি সন্দেহ করছেন?
0: বাহ, আপনাকে যাচাই করে দেখতে হবে না?
1: তাহলে স্যার আমাকেও যাচাই করে দেখতে হবে ভেতরে ভেতরে কোনো মাওয়া ভাগ্নে বা শালা ভগ্নিপদের ব্যাপার আছে কিনা।
0: না নেই।
1: ব্যাস তাহলে ঠিক আছে।
0: নেন বলুন তো
1: স্যার, আমি কিন্তু ক্লাস ফোর।
0: আবার বলে ক্লাস ফোর?
1: না মানে ক্লাস ফোরের চাকরির উপযুক্ত প্রশ্ন করলে আমাকে সুবিধে হতো আর কি।
0: আপনার সুবিধে অসুবিধে বুঝে ইন্টারভিউ নেওয়া হবে না, ইজ দ্যাট ক্লিয়ার?
1: জলের মতো।
0: বেশ তাহলে বলুন।
1: জল খাবো?
0: এখানে জলের কোনো ব্যবস্থা নেই।
1: বাথরুম করব?
0: কি বলেন?
1: না স্যার অ্যাকচুয়ালি কিছু বলছি না, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, তো তাই এটা ওটা বলে জিভটা একটু সরগর করে নিচ্ছি আর কি।
0: আপনি রেডি?
1: হ্যাঁ স্যার।
0: শুনুন, প্রশ্নের জবাব খুব দ্রুত দেবেন, মানে ভেবে ভেবে বলবেন না, এবং যতটা সম্ভব সংক্ষেপে বলবেন।
1: নিশ্চয়ই স্যার।
0: বলুন তো। মুখে রুমাল চাপা দিয়ে হাসতে পারেন না?
1: সরি স্যার, কিন্তু আপনি এটা কি করলেন?
0: কি করলাম?
1: আপনি মুষ্টি নিলেন কেন?
0: বেশ করেছি, নিয়েছি। আপনার পারমিশন নিতে হবে নাকি?
1: না তা নিতে হবে না, তাই বলে আপনি আমার কনস্টিপেশন নষ্ট করে দিলেন।
0: কনস্টিপেশন নষ্ট করে?
1: না মানে সরি, কনসেন্ট্রেশন। আপনি নস্যি নিতেই নস্যির গুঁড়ো আমার নাকে এসে লাগলো, আমি হেঁটে ফেললাম আর এক হাঁটিতেই স্যার আমার সমস্ত কনস্টিপেশন না মানে কনসেন্ট্রেশন ক্ষেত্রে গেল। এখন আপনার শক্ত শক্ত প্রশ্নের উত্তর কি করে দেবো আমি?
0: তাহলে আপনি যেতে পারেন, আমি নেক্সট ক্যান্ডিডেটকে ডাকছি।
1: মাফ করবেন স্যার, মাফ করবেন, ফরগিভ অ্যান্ড ফরগেট।
0: এবারে মতো মাফ করলাম, আর একদম সময় নষ্ট করবেন না।
1: না স্যার।
0: নেন বলুন তো।
1: উফ বাবা, একটু টিক টোয়েন্টি লাগাতে পারেন না?
0: কি হয়েছে?
1: বলছি চেয়ারে একটু টিক টোয়েন্টি লাগাতে পারেন না? সর্বকার কামড়ে কামড়ে পাচা ফুলিয়ে দিল একদম।
0: চেয়ারে বসতে না পারেন, দাঁড়িয়ে থাকুন।
1: ওকে স্যার, মানিয়ে রইলাম।
0: বলুন, উত্তিষ্ঠ তো জাগ্রত, বরাণ্যি বোধত, কে বলেছিলেন?
1: স্যার এটা তো সংস্কৃত।
0: হ্যাঁ সংস্কৃত।
1: সংস্কৃত চলবে না স্যার।
0: তার মানে?
1: সংস্কৃত তো ডেড ল্যাঙ্গুয়েজ।
0: ডেড হোক লিভিং হোক প্রশ্নের উত্তর দিন।
1: কি মুশকিল, কে বলেছিল স্যার আমি বলতে পারবো না, তবে মানে হলো, এর মানে হলো ওঠো জাগো বর নিতে এসেছে।
0: আচ্ছা এবার বলুন তো।
1: জল খাবো?
0: আবার বলে জল খাবো?
1: না খাবো না, কিন্তু স্যার একটা মনে রাখবেন আমি কিন্তু ক্লাস ফোর।
0: জানি জানি। আচ্ছা আপনি কি মনে করেন ভারতবর্ষে ইংরেজি রাখা উচিত নাকি তুলে দেওয়া উচিত?
1: স্যার রাখা উচিত নয়, আবার তুলে দেওয়া উচিত নয়, ঝুলিয়ে রাখা উচিত।
0: হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা সম্বন্ধে আপনার কি মতামত?
1: স্যার এসব নিয়ে একদম আলোচনা করবেন না, দিনকাল খুব খারাপ, বেঘরে প্রাণটান চলে যেতে পারে।
0: তাহলে থাক। হ্যাঁ
1: হ্যাঁ স্যার থাক। স্যার অন্য প্রশ্নগুলো করুন, মনে রাখবেন আমি কিন্তু ক্লাস ফোর।
0: হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কলকাতায় ফুটবল খেলার মান উন্নত করতে হলে কি দরকার?
1: দুদলকেই খেলতে না দিয়ে 90 মিনিট মাঠে

0: করিয়া রাখা, শেষকালে লটারিতে জয় পরাজয় ঠিক করা। বলুন তো, আকাশে কত নক্ষত্র আছে? আগে যা ছিল এখন তাই আছে। ধূমকেতু কাকে বলে যে উড়ে এসে জুড়ে বসে? ভিটামিন কি কোথায় থাকে? এক ধরনের বড়ি, সব ডাক্তারখানা পাওয়া যায়। মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? গালাগাল। জিন কি কোথায় থাকে? এক ধরনের প্যান্ট, যে কোনো পোশাকের দোকানে থাকে। তো কার ঘ্রাণ শক্তি সবচেয়ে প্রবল? মেয়ে মানুষের। পূর্ণবয়স্ক মানুষের দেহে কত রক্ত থাকে? কেটে দেখতে হবে। মানুষের দাঁত কবার ওঠে? দুবার, আক্কেল হওয়ার আগে একবার, আক্কেল হওয়ার পর আর একবার। বাংলার বাক্যে আপনি ঠিক না জানি না। ভারতের জনসংখ্যা কি করে কমানো যায়?
1: ছেলেতে ছেলেতে আর মেয়েতে মেয়েতে বিয়ে দিলে।
0: রাম ও রোমে তফাত কে?
1: কলাপাতার এপিট আর অপিজ্ঞা তফাত।
0: গণতন্ত্র কাকে বলে?
1: মুখে বাঁশি পেছনে বাঁশ।
0: সীতা কে?
1: বর্তমানে লোকসভার এমপি।
0: ওই ভাই কি?
1: ভোটে জিতে ডিগবাজি খাওয়া।
0: সিদ্ধার্থের বদিলাল ভাই কোথায়?
1: চৌরঙ্গিতে।
0: কোন বিদেশি মহিলা আমাদের দেশে সমাজ সেবার জন্য বিখ্যাত?
1: মাদার ডেয়ারি।
0: তো একটা বিখ্যাত চাইনিজ খাবারের নাম করুন।
1: জ্যাকি চ্যাং।
0: খাইবার পাস কি?
1: ছোট জাতের রক্তবাস।
0: বন্দে মাতরম কার রচনা?
1: বঙ্কিমচন্দ্রের।
0: মানে কি?
1: মা তুমি মোদে খাও।
0: আরো কয়েকটা মানে বলুন।
1: আবার মানে?
0: হ্যাঁ, একটা মানে অন্তত আপনাকে কারেক্ট বলতেই হবে, নইলে চাকরি হবে না।
1: তাহলে বলি,
0: বলুন, গুরুয়া নিতম্বিনি গমন বিলম্ব। মানে কি?
1: গুরুর তম্বি তম্বায় যেতে দেরি হচ্ছে।
0: মনুষর তান হৃদয়ে এসং,
1: হেদুয়া সরোবরে এসো মনু।
0: লোচন চঞ্চলা,
1: লুচি চিনি ছোলা।
0: দদাতি সুন্দর রূপং,
1: দদিতে সন্দেশ রূপ।
0: আচ্ছা, নাও।
1: নাও মানে লাউ।
0: আপনাকে নাও মানে কি জিজ্ঞেস করেছি?
1: না করলেন যে?
0: না করে
1: নিশ্চয় হয়েছে স্যার। বলুন।
0: এবার বলুন, সত্যজিৎ রায় তিন কন্যা দেখেছেন?
1: দেখেছি।
0: কেমন লেগেছিল?
1: তিনজনই খুব লম্বা।
0: পরমাংশ কে?
1: পরের হাসে যার লোভ নেই।
0: কোন নদীতে মাছ নেই?
1: যে নদীতে জল নেই।
0: ডাকতে পারে না কোন জীব?
1: নির্জীব।
0: সদাভাগ কোথায় পাওয়া যায়?
1: চিড়িয়াখানায়।
0: পাতা নেই কোন গাছে?
1: নেড়া গাছে।
0: স্বর্ণ মন্দির কি জন্য বিখ্যাত?
1: বলবো না, প্রাণের ভয় আছে।
0: মাদুরা কি জন্য বিখ্যাত?
1: মাদুরের জন্য বিখ্যাত।
0: রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়া হয় কি জন্য?
1: রবীন্দ্র বিরোধীদের টাইট দেবার জন্য।
0: লাম ইসরাবল কার লেখা?
1: ভিক্টর।
0: ভিক্টর কে?
1: ব্যানার্জি।
0: তো রঘুবংশ কার লেখা?
1: রামচন্দ্রের।
0: মাওসদন কে?
1: লোকে ভুলে গেছে।
0: এঙ্গেলস ও মার্ক্স সম্বন্ধে কিছু জানেন?
1: কার্জন পার্কে পাথর হয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছেন।
0: দ্রুতগামী রেলগাড়ি কোনটি?
1: যার স্পিড সবচেয়ে বেশি।
0: চিত্তরঞ্জন কে ছিলেন?
1: রেল ইঞ্জিন কারখানার স্থাপন করেছিলেন।
0: রেল রায় কাকে বলে?
1: দিনাগা থেকে ইলাহাবাদ সড়ককে বলে আকি স্পিড। বলুন স্যার।
0: দাদা, বিবেকানন্দ আকারে বিশ্বাস করতেন না নিরাকারে?
1: আকারেও নয়, নিরাকারেও নয়, কদাকারে বিশ্বাস করতেন।
0: তার মানে?
1: মানে রোগা রোগা, কালো কালো, ছেঁড়া জামা কাপড় পরা, খেতে পায় না, এসব কদাকার মানুষে বিশ্বাস করতেন।
0: নাও লাস্ট কোয়েশ্চেন, একেবারে আধুনিক বিজ্ঞান থেকে।
1: বাড়ি যাব।
0: কি বললেন?
1: বাড়ি যাবেন? না মানে আপনার লাস্ট কোয়েশ্চেন হয়ে গেলেই বাড়ি যাবো। মানে মা পরোটা ভেজে রেখেছেন তো, তাই খাবো গিয়ে। জানেন স্যার, আমি না রুটি চিবোতে একদম পারি না।
0: আপনি আবার বাজে কথা বলে সময় নষ্ট করছেন।
1: স্যার একটা কথা বলবো?
0: আর কোনো কথা নয়।
1: না স্যার, বলছিলেন কি, আমি তো বিএসসি নই, তাছাড়া ক্লাস ফোর। তো
0: আবার সেই ক্লাস ফোর?
1: ঠিক আছে ঠিক আছে স্যার, আমি আর কোনো কথা বলবো না। আপনার যা প্রাণে চায় প্রশ্ন করে যান।
0: বলুন তো, টাইম অ্যান্ড স্পেস সম্বন্ধে একটি নূতন আধুনিক তত্ত্ব কে আবিষ্কার করেন?
1: টাইম অ্যান্ড স্পেস? টাইম অ্যান্ড স্পেস তো
0: কতবার বলবো।
1: জানি স্যার।
0: জানেন তো? বলুন।
1: বক্সার জলুই।
0: হয়নি?
1: হয়নি মানে? হয়নি বললেই হবে। হ্যাঁ, একটি ঘুষি ঝাড়লে।
0: আপনি আমাকে ঘুষি ঝাড়বেন?
1: না না, আমি না স্যার, জলুই। জলুই যদি আপনাকে একটা ঘুষি ঝাড়ে না, কখন মারলো আর কোথায় মারলো, টাইম অ্যান্ড স্পেস এর জ্ঞানে আপনার বলতেই পারবেন না কিছু। শুধু একটা গদাম
0: অল তাই স্যার।
1: আমি আগেই জানতাম এই চাকরিও আমার হবে না।

এতক্ষণ রসে বসে অনুষ্ঠানে শুনলেন কৌতুক নকশা ইন্টারভিউ। অংশগ্রহণে ছিলেন রবি ঘোষ ও অন্যান্যরা। আকাশবাণী আগরতলা।

এতক্ষণ শুনলেন যন্ত্রসঙ্গীতের আসরে গিটার, শিল্পী ছিলেন দেবব্রত মল্লিক। আকাশবাণী আগরতলা।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে প্রথমে স্পটলাইট, এরপরে রাত 9:30 শুনবেন সংসদের বিবেচ্য বিষয়সমূহ নিয়ে আলোচনা, এবং সবশেষে রাত 10:00 শুনবেন অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে।

দেশভাষিত অনুষ্ঠানে শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুংনে খরাং, 7:05 রবিকিরণ অনুষ্ঠানের শিল্পী রমা মণ্ডল, 7:45 অভিজ্ঞাপন, 8:40 যুববাণী, 9:10 দেশবন্দনা, 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:00 হিন্দি ছায়াছবির গান, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান, 12:00 ককবরক অনুষ্ঠান নুগুল, 12:30 ককবরক অনুষ্ঠান খেরিংবার, 1:05 শুনবেন পদ্মাপুরাণ বিষয় চণ্ডীর জন্ম বিবরণ, অংশগ্রহণে অন্বেষা সাহা ও সহশিল্পীবৃন্দ, 1:40 লোকগীতি শিল্পী প্রতিমা বড়ুয়া, 1:50 নজরুল গীতির শিল্পী অমর ঘোষ, 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 চাকমা গানের শিল্পী সেবিকা চাকমা, 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান থেকে তাপমাত্রা ও তার পরিমাপ বিষয়ে পাঠ দেবেন কিশোরগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত রক্ষিত, 6:30 ঘর গৃহস্থের আসর, 7:00 ককবরক অনুষ্ঠান, 8:05 সংবাদ বিচিত্রা, 8:15 সংসদীয় পর্যালোচনা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 আধুনিক গান শুনবেন নির্মলা মিশ্রের কণ্ঠে, 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী উপমা দাস ব্রহ্ম, 9:30 একই সূত্রে বাঁধা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, 10:15 আধুনিক গান শুনবেন অমর ঘোষের কণ্ঠে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 4.4 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় 11:02:50। জয় হিন্দ।